0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা। আজ বুধবার ২৭শে জ্যৈষ্ঠ, ২৩শে জিলহজ, ১০ই জুন। বাংলাদেশ বেতার। খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। ২২৬১৪৬ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বললেন শিক্ষামন্ত্রী। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত সরকারের। আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা ১ লাখে উন্নীত করতে ঢাকার প্রস্তাব। মার্কিন বাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার উদ্ভাবিত করার ঘটনায় ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবং ঢাকায় ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বৃষ্টি আইনে ৮৬ রানে সফরকারী অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ২২৬১৪ লাখ টাকা ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। গতকাল রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ২২২৯ কোটি ১৩ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৩৭ কোটি ২৮ লাখ টাকা সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে নেওয়া হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন, ৩টি সংশোধিত ও ২টির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পানি সম্পদ, পরিবহন, জনপ্রশাসন, স্বাস্থ্য, প্রতিরক্ষা, শিক্ষা ও জ্বালানি সহ বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পানি সম্পদ খাতে বরিশাল সেচ প্রকল্পের প্রথম পর্যায়ে রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য খাতে প্রকল্প ২ এর অধীনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সম্প্রসারণ প্রকল্প অনুমোদন পায়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী

0: মন্ত্রী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে একটি ক্যান্সার কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধিত পর্যায়েও অনুমোদন করেছে। এছাড়া দেশ জুড়ে 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন সহ শিক্ষা খাতের সংশোধিত কয়েকটি প্রকল্প অনুমোদন করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতি বছর 29শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হলেও এবছর দিনটি সরকারি ছুটি থাকায় দিবসটি আজ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। শান্তিরক্ষীদের দায়িত্বশীল ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে উল্লেখ করে তিনি বলেন, শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে একটি উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। এদিকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ বিভিন্ন কার্যক্রম। দিবসটি উপলক্ষে আজ সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এদিকে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করছে। এছাড়া জাতীয় দৈনিক পত্রিকাসমূহ বিশেষ খবরপত্র প্রকাশ করেছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী অর্থ বছরের বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তা তৈরিতে স্টার্ট আপ তহবিলে 400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তিনি গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী 2025-26 অর্থ বছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় 42,600 কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জাতীয় সংসদকে জানান, দেশের সাইবার নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে সরকার সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026-2030 প্রণয়নের কাজ করছে। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাসের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারে নেই বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এসানুল হক মিলন। গতকাল সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সংক্রান্ত ছড়ানো গুজবের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বাংলা, দর্শন, ইতিহাস সহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বন্ধ হতে যাচ্ছে সম্প্রতি এমন একটি খবর প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হয় নানা ধরনের আলোচনা ও উদ্বেগ। তবে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কোন বিষয়ে অনার্স কোর্স বন্ধ করা বা অনার্স শিক্ষা সংকুচিত করার কোন পরিকল্পনা সরকারের নেই। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, বাংলা, দর্শন বা ইতিহাসের মতো বিষয়ে অনার্স কোর্স বাতিলের বিষয়ে সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি।
2: আমরা কারিগরিকে ইম্পর্টেন্স দিচ্ছি, আমরা আধুনিক ম্যাকআপ করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।
1: একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বাংলা, দর্শন, ইতিহাস সহ 6টি বিষয়ে অনার্স কোর্স বাতিল করা হচ্ছে। তবে সেই তথ্য নাকচ করে দিয়ে মন্ত্রী বলেন, সরকার কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুত্ব দিলেও প্রচলিত মানবিক বিষয়ের কোর্স বন্ধের প্রশ্নই ওঠে না।
2: আমাদের টিচার শর্টেজ রয়েছে, সেগুলিতে আমরা রেগুলার টিচার নিচ্ছি, শর্টেজ ফিল আপ করছি, কিন্তু মার্কেট ড্রিভেন ডিমান্ড রয়েছে, আমরা সাবজেক্ট ইনক্লুড করব, এটা তো ওয়ার্ল্ড ডিমান্ড, সেটা তো আর বাংলার সাথে কোনো সম্পর্ক।
1: এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়েও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোন অনার্স কোর্স বন্ধের বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত নেই। অনার্স শিক্ষা কার্যক্রম আগের মতোই চলবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: দেশের তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিদ্যমান সকল 3150 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সচিবালয়ে সাংবাদিক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরি করা হবে। আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশী কর্মীর সংখ্যা 100,000 উন্নীত করতে মস্কোকে প্রস্তাব দিয়েছে ঢাকা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ায় 3 দিনের সরকারি সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই প্রস্তাব দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুশ কর্তৃপক্ষ এই প্রস্তাবের উপর দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশকে প্রায় 3,800 কোটি টাকার ঋণ সহায়তা দেবে জাপান। এই লক্ষ্যে গতকাল বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ টাকা হাসি জুনকো স্বাক্ষর করেন। বাংলাদেশ ও জার্মানি দ্বিপক্ষীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সফররত জার্মানির পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক ফ্র্যাঙ্ক হারমানের এক বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূত কিম জি জুন এবং নবনিযুক্ত মরক্কোর আবাসিক রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কারদৌদি এল কৌলালি গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব সরোয়ার আলম সাংবাদিকদের বলেন, মরক্কোর আবাসিক রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রপতি স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো নির্মাণ, তৈরি পোশাক শিল্প ও বস্ত্রশিল্প, আইসিটি সহ বিভিন্ন খাতে বাংলাদেশের দক্ষ ও আধাদক্ষ শ্রমশক্তি নিয়োগে উদ্যোগ নিতে মরক্কোর প্রতি আহ্বান জানান। এদিকে দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত দেশের প্রথম স্যাটেলাইট ভিত্তিক ওশান ডেটা সেন্টার উদ্বোধন করেছেন। স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টারটি দেশের সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু গবেষণা, মৎস্য সম্পদ উন্নয়ন এবং দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, তাদের বাহিনী ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সিরিক ও হরমুজ প্রণালীর আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সেনকম আরও জানায়, গতকাল যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে এই হামলা চালানো হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটনকে অবশ্যই এই হামলার জবাব দিতে হবে, তবে পরবর্তীতে বিষয়টি তেমন গুরুতর নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে বলেন, ইরান পরিকল্পিতভাবে মার্কিন হেলিকপ্টারকে হামলার লক্ষ্যবস্তু করেনি। এদিকে গতকাল লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় প্রায় 20 জন নিহত হন। এর পাশাপাশি ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযানের আগে কয়েক হাজার বেসামরিক নাগরিককে এলাকা ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে ডিএলএস ম্যাথডে 86 রানে পরাজিত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 284 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 42 ওভার 2 বলে 9 উইকেট হারিয়ে 191 রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে ডিএলএস ম্যাথডে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়। ব্যাটার বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে দীর্ঘ 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে ক্রিকেটে জয় পেল বাংলাদেশ। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
1: মিরপুরের চেনা সবুজ গালিচায় আজ এক অন্য সুর, যে সুরে মিশে আছে ব্যাটে বলে রাজত্ব করার চেনা দর্প। টসের মুদ্রা ভাগ্যে না মিললেও 22 গজের ভাগ্য বিধাতা যেন আজ শুধুই বাংলাদেশের। মোসাদ্দেক হোসেন সৈকতের চওড়া ব্যাটে চড়ে প্রথম ভাগে লেখা হয়েছিল এক মহাকাব্য। 86 রানের এক অপরাজিত রাজকীয় ইনিংসে ভর করে স্কোর বোর্ডে জমা হয় 284 রানের চ্যালেঞ্জিং পুঁজি। তামিম আর শান্তর শুরুর ভিতটাকে যেন পুলির শেষ আছরে এক পূর্ণাঙ্গ ক্যানভাসে রূপ দিলেন মোসাদ্দেক। 285 রানের পাহাড় সম লক্ষ্য, জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার অহমিকা চূর্ণ হতে সময় লাগেনি। ক্যাঙ্গারু বাহিনীকে শুরুতেই গতি ঝড়ে লণ্ড ভণ্ড করে দেন এক তরুণ তুর্কি নাহিদ রানা। গতির আগুনে পুড়ে ছাড় খার অজিদের টপ ওয়ার্ডার। দলীয় মাত্র 14 রানে প্রথম উইকেটের পতন, তখনই স্পষ্ট হয়ে যায় আজকের রাতটা মিরপুরের চেনা রূপকথার। কুপার কনলি কিংবা জস ইংলিশরা প্রতিরোধের দেয়াল গড়ার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু নাহিদ রানার বিধ্বংসী পেসের সামনে তা ছিল তাদের ঘরের মতোই ভঙ্গুর। পেসের ঝড়ের পর মিরপুরের ফিরায়ত স্পিনের ফান যেন পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক সিরিজের সেই চেনা ভূত তারা করে বেড়ালো অস্ট্রেলীয় মিডল অর্ডারকে। 159 রানে যখন 9 উইকেটের পতন, তখন মিরপুরের গ্যালারিতে শুধুই বিজয়ের জয়ধ্বনি। মঙ্গলবারের বোলিং পরিকল্পনা এবং এক্সিকিউশন দুটোই ছিল বিশ্বমানের, বিশেষ করে নাহিদ রানার গতি এবং মিরাজ তানভীরের স্পিন জুটি অস্ট্রেলিয়াকে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি। মাঝে বিরূপ আবহাওয়ার জন্য ম্যাচ কিছু সময় বন্ধ থাকলেও ডিএল ম্যাথরে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়। 86 রানের ব্যবধানে বিজয়ী হয় স্বাগতিক বাংলাদেশ। ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে এভাবে কোণঠাসা করার দৃশ্য রূপকথার চেয়েও কম কিছু নয়। অজি দলের বিপক্ষে সিরিজে 1-0 লিড দিয়েছে টাইগাররা। মিরপুরের আকাশে এখন উৎসবের রং আর লাল সবুজের ড্রেসিং রুমে এক বুক আত্মবিশ্বাস। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: আগামীকাল একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বেলা 11টায় শুরু হবে। ফুটবল, ফুটবল বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচারে ফিফার সাথে 47 কোটি টাকার চুক্তি করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। এই খরচ 2022 বিশ্বকাপের চেয়ে অনেক কম। বিজ্ঞাপন আর সম্প্রচার স্বত্ব বিক্রি করে সে টাকাও উঠিয়ে ফেলেছে বিটিভি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ যখন একেবারে কাছে, তখনও অনিশ্চয়তা আর বড় প্রশ্ন ছিল বাংলাদেশের দর্শক বিশ্বকাপের খেলা দেখতে পারবেন কিনা। সম্প্রচার সত্যের উচ্চ মূল্য এই অনিশ্চয়তার সৃষ্টি করলেও তা দূর হয়েছে। বিশ্বকাপের সব খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, গত বিশ্বকাপ দেখাতে খরচ হয়েছিল প্রায় 100 কোটি টাকা, আর এবার ফিফার কাছ থেকে শর্ত কেনা হয়েছে 47 কোটি টাকায়।
8: বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যে গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম এবং তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে প্রায় 47 কোটি টাকার মতো।
7: তিনি জানান, দুটি বেসরকারি টেলিভিশন সহ টেলকো এবং ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেও বিশ্বকাপ ফুটবল দেখা যাবে। বিজ্ঞাপন ও স্বত্ব বিক্রি করে খরচ উঠে যাবে বিটিভির। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, গতবারের তুলনায় কম দামের স্বত্ব কেনাটা প্রমাণ করেছে স্বচ্ছ অবস্থান তৈরি করে ভালো কিছু অর্জন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।
9: বিশ্বকাপে কিভাবে 100 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, বর্তমানে আমরা যেটিকে 47 কোটি টাকা দিয়ে সত্য কিনে এবং সেটি আবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটস দিয়ে আবার সেটি পূরণ হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগত ভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।
7: দেশের বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখানোরও পরিকল্পনার কথাও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
4: সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:10 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:46। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 2,266 কোটি 41 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। অনার্স কোর্স থেকে বাংলা, দর্শন ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বললেন শিক্ষামন্ত্রী। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত সরকারের। আগামী 1 বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা 1 লাখে উন্নীত করতে ঢাকার প্রস্তাব। মার্কিন বাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবং ঢাকায় 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বৃষ্টি আইনে 86 রানে সফরকারী অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। খবর
7: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

Nation, Ag Station. Time check. এখন সময় সকাল আটটা। 94.0

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা মাগার কি গুনতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
4: ফিল করেন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আশা করি আমাকে ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন। যাই হোক, আমি তানহার হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের প্রোগ্রাম মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। আর প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। এছাড়াও বৃহস্পতিবারও মাঝে মাঝে সকালবেলা থাকি, আবার মাঝে মাঝে রাতে থাকি, মানে 11টা বাজে ভালোবাসার বাংলাদেশ নিয়ে থাকি। সেই আপডেট জানতে হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও আমাকে চাইলে আজকে লাইভে কিন্তু SMS এবং মেসেজ করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বরে। আর আমি কিন্তু আপনাদের মেসেজগুলো লাইভেই পড়ে শোনাবো। সো আমাকে মেসেজ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো আজকে মর্নিং মাইক শুরু করব ঝাঁকানাকা সব গান এবং আড্ডা দিয়ে, মজার মজার স্টোরি, হিস্টোরি, ইনফরমেশন শেয়ার করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কণ্ঠ শুনে কি আপনারা বুঝতে পারছেন যে আমার কিন্তু আজকে সকাল থেকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে? বুঝতে পারছি না কেন, ঠান্ডা লাগার মতো কোনো কিছুই আমি করিনি এখনো। সকালবেলা উঠেও গরম পানি খেয়েছি, এবার তারপরও কেন জানি না আমার খুবই মানে বোঝা যাচ্ছে যে আমার ঠান্ডা লাগছে। সো এটা কেন হতে পারে এটা একটু আমাকে জানাতে পারেন যে কেন হচ্ছে? আর এমনিতেও আমি দেখেছি যে আমার ঠান্ডার সমস্যাটা খুব বেশি, মানে খুব বেশি হয়। এটা এটার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় একটু বলেন তো, আমার আর ভালো লাগছে না সত্যি কথা যেটা। যাই হোক, আরো গল্প করব, আড্ডা দিব, আর আমার মনের দুঃখ আপনাদের সাথে শেয়ার করব। তো সেসব শুনতে একদম 11টা পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকতে হবে। তো যারা যারা জয়েন হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ, এবং যারা এখন মাত্র মানে এখনো জয়েন হননি, ঘুমাচ্ছে, তাদেরকে বলবো উঠুন উঠুন, উঠে পড়ুন, আমি চলে এসেছি মর্নিং মাইক নিয়ে। আশা করি আপনারা ঘুম থেকে উঠে আমাকে শুনতে শুরু করে দিবেন। ওকে, তো চলুন এখন আপাতত একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি, মন মাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো, চলো এখনি।
2: কিভাবে?
3: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
4: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha Prashun and Dhaka FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। তো আজকেও আছি সকাল 8টা থেকে একদম 11টা পর্যন্ত থাকবো, গল্প করবো, আড্ডা দিব আর ফেসবুকে একটা পোস্ট আপলোড হয়ে যাবে, সেখানে চাইলে এসপিএস এবং সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। ফেসবুকে কথা বলতে চেয়ে হঠাৎ করে মনে পড়লো যে আমরা কিন্তু আমাদের ফোনে কিছু অ্যাপ খুব মাস্ট কিছু অ্যাপ আছে, তাই না? যেমন ধরেন আপনি যদি নতুন একটা ফোন কেনেন, সেটার পরপরই আপনি প্রথম কোন অ্যাপটা ডাউনলোড করবেন? অফকোর্স ফেসবুক। ফেসবুক তো এখন সব ফোনেই থাকে, হয়তো মেসেঞ্জার ডাউনলোড করতে হতে পারে বা ইনস্টাগ্রাম ডাউনলোড করতে হতে পারে, হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হতে পারে, এছাড়াও টুইটারের নতুন নাম যে এক্স, সে এক্স ডাউনলোড করতে পারেন, বা কেনাকাটা করার জন্য দারাজ বা অন্যান্য যে কোনো কেনাকাটার অ্যাপ আছে সেগুলো আপনি ডাউনলোড করতে পারেন, খাবার অর্ডার দেওয়ার জন্য ফুড পান্ডা আছে, ফুডি আছে, এগুলো আপনি ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনি গাড়ি পিক করার জন্য, মানে গাড়ি বুক করার জন্য আপনি উবার, পাঠাও, এগুলো ডাউনলোড করতে পারেন। তবে আপনি কি জানেন যে জেনজেরা এই যে এই অ্যাপ এবং আপনার আর আমাদের এই দুনিয়া থেকে অনেক চাই এগিয়ে আছে, তারা কিন্তু এই অ্যাপগুলো একটাও ইউজ করে না? মানে এটা মানে অবাক করার বিষয় না যে তারা তাহলে চলে কি, তাদের সোশ্যাল মিডিয়াটা কিভাবে কাজ করে এবং তারা কমিউনিকেশন করছে কিভাবে? তারা তো জেনজি, তারা তো আরো বেশি আপডেট হওয়ার কথা। বাট আপনি কি জানেন সোশ্যাল মিডিয়া জায়ান্টদের অ্যালগোরিদম আর লাইক ভিউর ইঁদুর দৌড়ে মত দুনিয়া, সেখান থেকে মুক্তি পেতে জেনজি তরুণেরা এখন খুঁজছেন ছোট ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম। নিজেদের পছন্দ ও গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে তারা কিছু বিকল্প অ্যাপ বেছে নিচ্ছেন। সাধারণের ভিড়ে না হারিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত ছবি ও দৈনন্দিন মুহূর্ত শেয়ার করতে তারা ব্যবহার করছেন রেট্রো ও সরাসরি হোম স্ক্রিনে ছবি দেখানোর উইজেট অ্যাপ লকেট। পিন্টারেস্টের এআই নির্ভর কন্টেন্ট এড়াতে তারা নান্দনিক অনুপ্রেরণার জন্য কসমোস এবং কেনাকাটাকে সামাজিক রূপ দিতে দ্য মল তাদের দারুণ পছন্দ। টুইটার বা এক্সের বিকল্প হিসেবে ব্লু স্কাই ও ম্যাস্টোডন দুটোই একসঙ্গে চালাতে তারা বেছে নিয়েছে ইন্ডিগো। আর পুরনো ভিন এর স্বাদ পেতে 6 সেকেন্ডের ভিডিও অ্যাপ ডিভাইন বেশ জনপ্রিয় তাদের কাছে। আপনি বুঝতে পারছেন মানে কতটা এগিয়ে আছে আমাদের জেনজিরা? তারা টোটালি সব অ্যাপেরই বিকল্প অ্যাপ খুঁজে নিয়েছে যেখানে মানুষের ভিড়টা একটু কম এবং এই যে লাইক ভিউ শেয়ারের যে একটা দৌড় চলছে, প্রতিযোগিতা চলছে, সেখান থেকে তারা একটু নিজেদেরকে আড়াল করছে। কেন আড়াল করছে? কারণ আমরা জানি জেনজিরা কিন্তু একটু কি বলো সোশ্যাল, মানে লাইক মানুষের সাথে কমিউনিকেশন বা ওইভাবে কথা, মানে আমরা যেভাবে 90s বা আমরা পুরনো মানুষরা যেভাবে মানুষের সাথে মিশতে পারি, তারা কিন্তু একটু কম মিশাটাই পছন্দ করে। তাদের লাইফে কিন্তু প্রাইভেসি ব্যাপার অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তারা কিন্তু অলওয়েজ তারা একটা ব্যারিকেডের মধ্যে থাকতে পছন্দ করে, তারা নিজেদের পার্সোনাল লাইফ, নিজেদের পার্সোনাল স্পেসের মধ্যে থাকতে পছন্দ করে। সো আমি মনে করি যে এটা যার যার ব্যক্তি স্বাধীনতা তাকে রেসপেক্ট করা উচিত, এটা এটা নিয়ে আমার কোনো মানে ক্ষোভ বা কোনো বিরোধিতা নেই। তবে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে এটার মানে এই প্রেক্ষিতে আপনাদের মতামতটা কি। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ওকে, তো চলুন একটা গান শুনে আসি মন ঘুমাই রে। গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

Morning Mike. Welcome back to Morning Mic with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আশা করি আপনাদের আমার আড্ডা এবং গল্প অনেক বেশি ভালো লাগে এবং ভালো লাগছে এবং আপনারা এনজয় করতে পারছেন আমার আড্ডা গল্প। তো চলুন আমরা হচ্ছে আপনাদের সাথে মানে আমি এখন আপনাদের সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিতে যাচ্ছি। সীমাহীন খরচের জালে যখন প্রয়োজনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমরা টাইপফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমরা ট্যাপে ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন এবং এই সার্ভিসটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী দরকারি হবে, মানে লাইক ভালো লাগবে এবং আপনাদের জন্য বেটার হবে আই থিঙ্ক। সো এখন আবার একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরব একটু পরে। সো স্টে টিউনড।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। একটা গান শুনছিলাম, ভুলাদো ভুলাদো গানটি শুনবো, তবে একটু মাঝখানে আর কি ব্যাঘাত ঘটালাম, আমি একটু বকবক করতে চলে এসেছি। তবে আই থিঙ্ক আমি জানি যে আমাকে যারা ভালোবাসেন, যারা আমাকে শুনতে যান, তারা বোর হবেন না, কারণ আমার কথার মধ্যে কিন্তু একটা অন্যরকম মজা আছে, ওটা অনেকেই বলে। তবে আপনারাও এটা একটু ক্লারিফাই করে দেন, মানে প্রুফ করে দেন যে হ্যাঁ আপু আপনার কথা শুনতে বেশি ভালো লাগে। যদি এরকম হয় তাহলে আমাকে মেসেজ করে জানিয়ে দিন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। অলরেডি কিন্তু একটা পোস্ট আপলোড হয়ে গেছে, সেই রকম একটা তুমুল কি বলে ঝগ করার মতো একটা পোস্ট আপলোড হয়েছে। মানে যেহেতু বিশ্বকাপ আসছে আজকে 10 তারিখ, আগামীকাল থেকে বিশ্বকাপ, সো যেটা হচ্ছে যে এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কিন্তু একটা তুমুল মারামারি একটা অবস্থায় চলে গেছে। সো সেই প্রেক্ষিতেই কিন্তু আমি হচ্ছে কি বলে এটাকে মানে পোস্ট করেছি, একটা গতকালকে করেছি, আজকে ওটা মজার পোস্ট করেছি। যারা এখনো দেখেননি পোস্ট, তারা কিন্তু ফেসবুক পেজে যেয়ে পোস্টটা দেখে আসতে পারেন। বাই দ্য ওয়ে আমি কিন্তু মর্নিং মাইক উইথ আরজে তানহা নিয়ে একটা ফেসবুক পেজ ওপেন করেছি, সেই পেজটা একটু কাইন্ডলি ফলো করে দিবেন। ঢাকা এফএম এর আজকের মর্নিং মাইকের পোস্টে গেলেই কিন্তু আপনি সেই পেজটি পেয়ে যাবেন, মানে আমি কিন্তু অলরেডি মেনশন দিয়েই রেখেছি, আপনি কিন্তু সেই পেজটি পেয়ে যাবেন। সো যারা মর্নিং মাইককে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তারা কিন্তু সেই পেজটিও ফলো করে দিতে ভুলবেন না, ওকে? আর এছাড়াও যারা আমাকে পার্সোনালি মানে ফলো করতে চান বা পার্সোনালি আমাকে আমার অ্যাক্টিভিটিস জানতে চান, আমার লাইফস্টাইল জানতে চান, তারা কিন্তু আমার পার্সোনাল যে পেজ আছে সেখানে ফলো করতে পারেন, TANHANESS, সেটাও কিন্তু মেনশন করা আছে আজকের মর্নিং মাইক পোস্টে। সো চাইলে আপনি সেখানেও ফলো করে রাখতে পারেন। আই থিঙ্ক আপনারা ফলো করে দিবেন, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ, আমার অনেক কাছের মানুষ, আর আপনারা আমি যেভাবে আপনাদেরকে আপন ভাবি, আপনারাও আমাকে ঠিক একইভাবে আপন ভাবেন, এটাই আমি মানে জানি। সো আশা করি সেই জিনিসটা আপনারা প্রুফ করে দিবেন। তো যাই হোক, আমরা গল্পে ফিরে যাব। অনেকেই কিন্তু কমেন্ট করছে, মানে আমার কাছে মনে হচ্ছে যে আজকে কমেন্টে একটা ঝড় বইবে। তো দেখা যাক যে সেই ঝড় বসার আগেই আমরা কমেন্টগুলো পড়ে ফেলবো, কারণ পরে এই মারামারি ঝগড়াঝাটি কিন্তু করতে গেলে খুব সমস্যার সৃষ্টি হয়ে যাবে, তাই না? আচ্ছা যাই হোক, আমরা এখন আবারও মানে যেহেতু আমি ইনফরমেশন শেয়ার করি, মজার মজার অনেক গল্প শেয়ার করি, স্টোরি শেয়ার করি, হিস্টোরি শেয়ার করি, সো তেমনই একটা স্টোরি এবং হিস্টোরি শেয়ার করবো। বাই দ্য ওয়ে আপনি কি জানেন, গতকালকে আমি একটা বাসে উঠেছিলাম, সেই বাসে একটা মুরগির বাচ্চা, মানে ড্রাইভার হচ্ছে মুরগির বাচ্চা পালতো, এবং সেই বাসে অলওয়েজ সে মুরগির বাচ্চাটা থাকতো, এবং মুরগির বাচ্চাটা মানে ছিল, এবং সে সেখানে বসে থাকে, সে কিন্তু নড়াচড়া করে না, সে ওই ঠিক বাসের ওইখানটাতে বসে ঘুমায়, এবং তাকে খাওয়া দাওয়া দেওয়া হয়, সে সেখানেই খাওয়া দাওয়া করে এবং বসে থাকে। আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, মানে আসলেই মানে মানে পোষ মানাতে চাইলে বা পোষ মানানোর হলে সেটা কিন্তু যে কোনো প্রাণীকেই পোষ মানানো যায় ভালোবাসা দিয়ে হয়তো বা। তো যাই হোক, আমি এবার আরও একটি এরকম একটা মানে প্রাণীর রিলেটেড একটা গল্প আমি আপনাদেরকে শুনে যাচ্ছি। প্রকৃতিতে কিছু প্রাণীর আচরণ এতটাই বিস্ময়কর যে তা মানুষের কৌতূহল জাগিয়ে তোলে। এমনই এক অসাধারণ প্রাণী হলো সামুদ্রিক ভোঁদর। এই বুদ্ধিমান সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা খাবার সংগ্রহের জন্য বিশেষ এক কৌশল ব্যবহার করে। শক্ত খোলসযুক্ত খাবার ভাঙতে তারা পাথরকে হাতিয়ার হিসেবে কাজে লাগায়। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই প্রয়োজনীয় পাথর বহন করার জন্য তাদের শরীরে রয়েছে বিশেষ ব্যবস্থা। সামুদ্রিক ভোঁদরের সামনের পায়ের নিচের দিকে চামড়া একটা ঢিলা ভাঁজ থাকে, যা অনেকটা প্রাকৃতিক পকেটের মতো কাজ করে। সেখানে তারা প্রায়ই নিজেদের পছন্দের একটি পাথর সংরক্ষণ করে রাখে। এই পাথরটি তারা সাধারণত আকার ও ওজন বিবেচনা করে বেছে নেয়। দিনের বিভিন্ন সময় সাঁতার কাটার সময় সেটি সঙ্গে রাখতে পারে। যখন কোনো শক্ত খোলসযুক্ত খাবার খোলার প্রয়োজন হয়, তখন ভোঁদর সে পাথর বের করে ব্যবহার করে। দক্ষতার সঙ্গে পাথরের আঘাতে তারা খাবারের শক্ত আবরণ ভেঙে ফেলে। কাজ শেষ হলে আবার পাথরটি নিরাপদে নিজের চামড়ার ভাঁজে রেখে দেয়, যাতে পরবর্তীতে আবার ব্যবহার করা যায়। সামুদ্রিক ভোঁদরের এই আচরণ শুধু মজার নয়, এটি তাদের বুদ্ধিমত্তারও পরিচয়
করার পরিকল্পনা করার ক্ষমতারও পরিচয় দেয়। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকার জন্য প্রাণীরা কত অসাধারণ উপায় তৈরি করতে পারে তার এক চমৎকার উদাহরণ এই ছোট্ট সামুদ্রিক প্রাণী। আপনাদের কি মতামত এই বিষয়ে? আপনাদের কোনো পছন্দের জিনিস কি ঠিক এভাবে আগলে রাখেন? আমাকে কিন্তু মেসেজ করে এবং কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আর ওই যে বললাম গানটি শুনছিলাম, আমি একটু ব্রেক নিতে এসেছি, গানটি কিন্তু আবার শুনবো, ভুলাদো ভুলাদো গানটি শুনবো, তো আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আয় মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা অপারেশন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করছেন আমার এই শো, এবং আজকের পারফরমেন্স কেমন হচ্ছে, মানে লাইক এই যে স্টোরি বলছি, বিভিন্ন রকম ইনফরমেশন শেয়ার করছি, এগুলো কেমন লাগছে চাইলে আমাকে একটা ফিডব্যাক দিতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILove। তো এই মুহূর্তে আপনাদের সাথে আমি আরো একটি ইনফরমেশন শেয়ার করে দেই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সাই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগছে এবং আপনারা এই সার্ভিসটি খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন, তাই না? যাই হোক, আমরা আবারও ব্রেকে চলে যাব। তবে তার আগে আমার মনে হয় যে ফেসবুকের কমেন্ট এবং মেসেজগুলো একটু পড়া উচিত, তাই না? আর ফেসবুকে কিন্তু আমি একটা পোস্ট করেছি, যে পোস্টের ডিসক্রিপশনটা আমি একটু দিয়ে দিই। আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলেই যদি জিতে যেত তাহলে কতই না ভালো হতো, কারণ এই যে যুদ্ধ, এই যে ঝগড়া ঝাঁটি এবং এই যে একজন একজনকে পচানোর যে ব্যাপারটা, এটা না আমার একদমই ভালো লাগে না। আমি একটা দলকে ফলো করতেই পারি, কিন্তু তার বিরোধী দলকে তো আমি পচাতে পারি না বা বিরোধী দলকে তো আমি অপমান করতে পারি না, তাই না? আর্জেন্টিনা ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে কিন্তু খুব ভালো সখ্যতা, কিন্তু কেন জানি না মানে আমাদের ভক্তদের মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে। যাই হোক, আমি কমেন্টে চলে যাই সেই পোস্টের। সাদমান শাফন শায়ান, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি রংপুর থেকে বলছি, আমার নাম সুবা। ওকে, আমি আপনার শো প্রতিদিন শুনি কিন্তু কখনো এসে মেসেজ করা হয়নি, আজকে প্রথম এসে মেসেজ দিলাম। প্রথমে বলি, আপনি কিন্তু মেসেজ দেননি, আপনি কমেন্ট করেছেন আমার পোস্টে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনার আইডি নাম মেবি আপনি অন্য কারো আইডি থেকে কমেন্ট করেছেন, বাট থ্যাংক ইউ আমাকে শোনার জন্য এবং আমাকে কমেন্ট করার জন্য। এবং আপনি কিন্তু চাইলে প্রতিদিনই আমাকে ফেসবুকের পোস্টে কমেন্ট করতে পারেন, এছাড়াও হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। ওকে, আমি কি বলবো আর, ওই যে মানে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনি আজকে প্রথমবার মেসেজ করেছেন এবং আমাকে সবসময় শুনে সবসময় আমার সাথে থাকবেন, ঠিক এভাবেই আশা করি। মোহাম্মদ সালাউদ্দিন দিন, পেনাল্টি যেন আর্জেন্টিনার জীবনসঙ্গী। খোঁচা কিন্তু মেরেই দিল একটু আর্জেন্টিনার ভক্তদেরকে। সো দেখা যাক এবার এটার উত্তরে ব্রাজিল, সরি, আর্জেন্টিনার ভক্তরা কি বলে, তাই না? জামাল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সকাল, শুভ সকাল আপনাকে। আরও একজন মেসেজ করেছে, আসসালামু আলাইকুম, শুভ সকাল আপু, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি। ফেসবুকে 90.4 এ আপনার পোস্টটা এখনো আসেনি, এই তো পোস্ট আপলোড হয়ে গেছে, আপনি একটু চেক করেন কাইন্ডলি, ফেসবুকে পেয়ে যাবেন এবং আপনার মূল্যবান কমেন্ট কিন্তু করে আসবেন। ওকে, চাইলে আর অন্য কারো কমেন্ট ও রিপ্লাইও কিন্তু করতে পারেন, আমি কিন্তু খুব মজা পাবো এই কমেন্ট, মানে কমেন্টের মধ্যে যদি একটা তর্ক বিতর্ক হয়। ওকে, চলুন আমরা এখন আবার একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, ঈর্ষা গানটি শুনবো, তাহসানের গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আই হোপ আপনারা আমাকে শুনতে আপনাদের ভালো লাগে এবং অনেক এনজয় করেন আমার এই মর্নিং মাইক। সো মর্নিং মাইকের পোস্ট মানে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন এবং পোস্টে কমেন্ট করে দিবেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, সেখানে কিন্তু আজকে সকালে একটা পোস্ট করা হয়ে গেছে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে করেছি। আগামী মানে 11 তারিখ থেকে বেসিক্যালি খেলা শুরু হচ্ছে বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ, কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য বেসিক্যালি এটা শুরু হবে 12 তারিখ থেকে, কারণ যেহেতু খেলাটা এবার মানে যেখানে হচ্ছে সেটা আমাদের থেকে প্রায় 12 ঘন্টার একটা ডিফারেন্স আছে, মানে লাইক আকাশ পাতাল একটা ডিফারেন্স, মানে ওইখানে যখন রাত হচ্ছে তখন সেটা সকালে হচ্ছে, মানে লাইক কি বলে মানে ওইখানে রাতে যে খেলাটা হচ্ছে সেটা সকালে এসে আমাদের এখানে মানে পৌঁছাচ্ছে, মানে সেই সময়টাতে আমরা হচ্ছে মানে আমরা দেখতে পাবো। তো এই কারণে দেখা যাচ্ছে যে মানে আমাদের এই গ্যাপটা হচ্ছে। তো প্রথম ম্যাচ যেটা হবে সেটা হচ্ছে 12 তারিখ সকাল 8টা বাজে, আমরা সেই খেলাটা দেখতে পারবো। আর এবারের খেলা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রথম খেলা যেটা হবে সেটা হচ্ছে সকাল 8টা থেকে, সেটা হবে আপনার ইয়েতে কি বলে এটাকে দক্ষিণ কোরিয়ার সাথে চেক নামক একটা দেশ আছে সেখানে হচ্ছে খেলাটি, সেই দল দুই দলের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং রাত 1টা বাজে, মানে সেটাও কিন্তু 12 তারিখ রাত 1টা বাজে আমাদের মানে দেশ আমাদের বাংলাদেশের টাইম অনুযায়ী। মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা, মানে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার খেলাটি অনুষ্ঠিত হবে। সেই খেলাটির ভেন্যু হচ্ছে মেক্সিকো সিটি স্টেডিয়াম মেক্সিকোতে, আর সকাল 8টা তো বলেই দিলাম। সো সবই কিন্তু মোটামুটি একটা 12 ঘন্টা মানে অনেকক্ষণ সময়ের একটা ডিফারেন্স থাকার কারণে আমরা সময়ের এই ব্যাপারটা হচ্ছে। সো যারা ফিফা লাভার বা বিশ্বকাপ দেখেন তাদের কাছে তো এই সময় কোনো ম্যাটারই না, রাত 12টা কেন, রাত 1টা রাত 2টা 3টা বাজেও খেলা হলো তারা ঠিক সময় মতো খেলায় কিন্তু উপস্থিত থাকবে। বাই দ্য ওয়ে যেহেতু সকাল 8টা বাজে খেলা হবে সেই মুহূর্তে কিন্তু আমিও থাকি মর্নিং মাইক নিয়ে, সো আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিব খেলার। সো আমাকে সেই আপডেট জানতে, খেলার আপডেট জানতে আমার সাথে কিন্তু থাকতে হবে মর্নিং মাইকে কিন্তু থাকতে হবে। ওকে, তো যাই হোক আমি আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন বা স্টোরি শেয়ার করে দেই এই মুহূর্তে। সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি মানে বিজ্ঞানের মতে, বিজ্ঞানের একটু স্টোরি শেয়ার করতে চাচ্ছি। আমরা অনেকেই চিন্তা করি যে মহাকাশে গেলে সব কিছুই কিন্তু ভাসমান থাকে, মানে লাইক কোনো ভর থাকে না। তো মহাকাশে কান্না করলে কি চোখের পানি ভেসে বেড়ায় নাকি এর প্রভাব আরো গভীর, এই ব্যাপার নিয়ে একটা মানে কন্টেন্ট আমি পড়ছিলাম, একটা স্ক্রিপ্ট আমি পড়ছিলাম। কান্না মানুষের একটি স্বাভাবিক আবেগীয় জৈবিক প্রতিক্রিয়া, দুঃখ আনন্দ কিংবা চোখের ধুলো পড়লে আমাদের চোখ থেকে পানি বের হয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন পৃথিবীর বাইরে মহাকাশে যদি কোনো মহাকাশচারী কাঁদেন তাহলে কি হবে? প্রথমে মনে হতে পারে চোখের পানি ভেসে বেড়াবে, বাট বাস্তবে ঘটনাটি তার চেয়েও বেশি আকর্ষণীয়। পৃথিবীতে চোখের পানি গাল বেরিয়ে নিচে নেমে আসে কারণ এখানে মাধ্যাকর্ষণ বল কাজ করে, কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এ মহাকাশচারীরা প্রায় ওজনহীন বা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে থাকেন, ফলে চোখের পানি নিচে পড়ার পরিবর্তে চোখের চারপাশে জমে একটি পানির বল লিকুইড ব্লব তৈরি করে। 2013 সালে কানাডিয়ান মহাকাশচারী ক্রিস হ্যাটফিল্ড একটি বিখ্যাত পরীক্ষায় দেখিয়েছিলেন যে মহাকাশে চোখের পানি গড়িয়ে পড়ে না, বরং চোখ ও মুখের চারপাশে আটকে থাকে। তিনি মজা করে বলেছিলেন, স্পেস টিয়ার্স ডোন্ট শেড, অর্থাৎ মহাকাশে অশ্রু ঝরে না। কিন্তু বিষয়টি শুধু মজার নয়, এর পেছনে রয়েছে ফ্লুইড ফিজিক্স এর গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। মানে আপনারা বুঝতেই পারছেন যে এই পিছনে কিন্তু একটা বড় রকমের বিষয় সায়েন্স দেখা যাচ্ছে। কি জানেন, স্বাভাবিকভাবেই আমাদের চোখের পানি কিন্তু লবণাক্ত এবং একটু বলা যায় নর্মাল পানি থেকে একটু ঘনত্ব বেশি, তো সেই রকমই কোনো কারণ হতে পারে যে মহাকাশে, এছাড়াও কিন্তু সবকিছুই কিন্তু মহাকাশে ভাসতে থাকে কিন্তু চোখের পানি কিন্তু ভাসতে থাকে না, সে গোল হয়ে একটা ব্লবের মতো তৈরি করে, মানে একটা মানে কি বলে এটাকে জেলির মতো তৈরি করে চোখের আশেপাশে ঘুরতে থাকে। সো এই ব্যাপারে আপনাদের মতামত জানাতে থাকুন এবং আমাকে SMS করতে থাকুন, আমি কিন্তু এখনই আপনাদের SMS কমেন্টগুলো পড়বো। সো এখন একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: Nation, Act Station. হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Morning, Mike.
1: Welcome back to Morning Mike with Tanha. Prashanchan Dhaka FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফ এম 90.4 এ। সয় হোপ আপনারা অনেক বেশি এনজয় করতে পারছেন, আমার গল্প স্টোরি কেমন লাগছে, আমাকে শুনতে কেমন লাগছে। চাইলে একটা ফিডব্যাক দিতে পারেন বা মেসেজ করে জানাতে পারেন আপনাদের না বলা কথা বা যে কোনো গল্প। এস এম এস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন এখন আপনাদের সাথে মানে গল্প করবো, একদম আপনাদের পাঠানো মেসেজগুলো একটু পড়বো। তার আগে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো চলুন এখন আপনাদের পাঠানো এস এম এস গুলো পড়া শুরু করে দিই। অনেকেই এস এম এস করেছেন, আমি সময় সুবিধার কারণে হয়তো সবার এস এম এস প্রতিদিন পড়তে পারি না, কিন্তু আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। তারপর কভার করার কিন্তু অনেক ট্রাই করি। ওকে, মর্নিং মাইক আপু, সুপ্রভাত। 90.4 FM ঢাকা চোখের পানি ঝরার কারণ আকাশে কিছু নিষ্পাপ রুহু ঘুরে বেড়ায়, অগণী ফারুক। ওকে, এটা আপনার মতামত। সো আমি আপনার মতামতকে সাদরে গ্রহণ করলাম। হতেও পারে, হতেও পারে যে কিছু রুহু হয়তো ঘুরে বেড়ায় তাই আপনার চোখের পানি হয়তো গোল গোল করে ঘুরতে থাকে। যাই হোক, সুমন, তানহা বৃষ্টিতে ভিজছি আর হাঁটছি। ওয়াও, ভেরি নাইস। বাই দ্য ওয়ে, বৃষ্টিতে হাঁটছেন আর ভিজছেন এবং এর মধ্যে আমাকে কিভাবে শুনছেন? হয়তো হেডফোনে শুনছেন। হেডফোন ভিজে গেলে কি নষ্ট হওয়ার কোনো চান্স আছে? বাই দ্য ওয়ে, আমি কিন্তু গতকালকে আমাকে আমার স্পেশাল পার্সন একটা খুবই কিউট, খুবই সুন্দর একটি হেডফোন গিফট করেছে, সেটার ছবি কিন্তু আমি আপলোড করে দেবো একটু পরে আমার পেজে। সো সেই ছবিটা দেখতে হলে যেটা করতে হবে, আমার পেজটে পেজে ফলো দিতে হবে। ওকে, TANHANEESS। ওকে, তারপরে এস এম এস এ যাবো। আপু, আপনি বললেন মহাকাশের ভর কমে যায় কিন্তু ভর ধ্রুব থাকে, ওজন কমে যায়। হ্যাঁ, তা ঠিক, আমি হয়তো ভুল বলেছি, থ্যাংক ইউ সো মাচ আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য। ওজন হয়তো কমে যায়, মানে ভর ওজন কমে যায় মানে সে ফিল করে তার ভর বা ওজনটা মনে হচ্ছে একদম জিরো, মানে লাইক কোনো ভর নেই, কোনো ওজন নেই, এরকমটা বোঝানোর চেষ্টা করেছে। বাট থ্যাংক ইউ সো মাচ। সালিহুর রহমান, আমাদের চোখ দিয়ে যে পানি আসে সেই পানি লবণাক্ত, কিন্তু নাক দিয়ে যে পানি আসে ওই পানির স্বাদ কেমন বলেন তো? আমি তো জানি না, তবে যারা জানেন তারা কিন্তু মেসেজ করে জানিয়ে দিবেন বা কমেন্ট করে জানিয়ে দিবেন, সালিহুর রহমানের এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিবেন, ঠিক আছে? আমি জুয়েল রানা, আমি বলতে চাই এগুলো আসলে কি সত্যি? কোনগুলো সত্যি আমি বুঝতে পারছি না, কোনটা কথা বলছেন আপনি? আপু ভালো আছো? আপু তোমার গলার ভয়েস এত সুন্দর কেন, যতই শুনি ততই তোমার প্রেমে পড়ি, কি করা যায়? একটা উপদেশ দাও আমাকে। রংপুর থেকে নবাব, আমাকে তোমার পছন্দের একটি গান শোনাও। আপু, একটি এখানে বৃষ্টি পড়ে আর একদিন বাকি ওয়ার্ল্ড কাপের, পর্তুগাল কাপ নেবে, কি বলো আপু? যাক, পর্তুগালেরও একজনকে পেয়ে গেলাম আর্জেন্টিনা ব্রাজিলের বাইরে। সো পর্তুগাল করার অবশ্যই একটাই কারণ, সেটা হচ্ছে রোনাল্ডো, আমি আই নো। সো এটা নিয়ে আমার কোনো মানে তর্ক বিতর্ক নেই, আমি সব টিমই আছি। আমি বিশ্বকাপের পরে জানাবো যে আমি কোন দল করতাম এবং কোন দল করি। যদি গেস করতে পারেন তাহলে একটা মানে মেসেজ দিয়ে বলে দিতে পারেন যে কোন দল আমি করি। ইউর স্টোরি ইজ ভেরি নাইস তানহা, স্বপ্নীল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ স্বপ্নীল। ওকে, তারপর আমাকে মেসেজ করেছেন তাওহিদা, আপু আমি তোমার নিউ ফ্রেন্ড, আর পারলে ওরে পিয়া ওরে প্রেয়ার হাইট সংটা প্লে করে দিও। ওকে, প্লে হয়ে যাবে আপনাদের রিকোয়েস্টের গান, যদি প্লে লিস্টে থাকে তবে ঢাকা এফএম 90.4 টিউন করে থাকতে হবে। ওকে ওকে, তারপর আমাদেরকে এস এম এস করেছেন আমি ফারজানা ফ্রম নারায়ণগঞ্জ, আপু অনিকেত প্রান্তর প্লিজ। ওকে ঠিক আছে, আমি থাকলে আমি প্লে করে দেবো। ওকে, হাই আপু, হাই আপু মেসেজ করেছেন কে, এটা নাম্বার লাস্ট 025, নাম লিখে নিন, নামটা লিখে পাঠাবেন। ওকে, মুনতাহা, ব্রাজিল 7-up মনে হয় একটু বেশি পছন্দ, কারণ এটা ওরা কোনো আর্জেন্টিনার সাপোর্টারের হাতে দেখলে রেগে যায়, এটা যে ওদের জীবনসঙ্গী এটা অন্য কারো হবে কেন? নেইমার দাদা তো একটাও ওয়ার্ল্ড কাপ নিতে পারে নাই, বাপ দাদাদের তা নিয়ে এত বেশি ফুটানি মারিও না, পরে কিন্তু তারা আবার রাগ করবে। বাহ, মানে মুনতাহার কিন্তু একদম কড়া জবাব দিয়ে দিয়েছে, তো এবার মুনতাহার মানে মেসেজের জবাব কিন্তু দিতে হবে। আপনারা মেসেজ করতে থাকুন, আমি আবার একটু ব্রেক নিয়ে আসি, ফিরছি একটু পরে, স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটি এর কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: শুনছেন ঢাকা FM 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: ইনফরমেশন এবং আপনাদের পাঠানো এস এম এস গুলো কিন্তু আমি অনেক বেশি এনজয় করছি। আরো বেশি বেশি করে এস এম এস কমেন্ট করতে হবে, এস এম এস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে হবে বা পোস্টও কমেন্ট করতে হবে ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো চলুন আপনাদের মেসেজ চলে যায় সরাসরি, এখন আর কোন রকমের অন্য কোনো বকবক করবো না, মেসেজ পড়বো এখন। আই জয়েন টু মর্নিং মাইক তানহা স্বপ্নিল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ স্বপ্নিল, আপনার মেসেজ কিন্তু পড়েছি আমি একটু আগেও। মেসেজ পড়ো না কেন, আগের মেসেজ পড়ো, তানহাপুর রংপুর থেকে সানিম রাগ করলা, এই সানিম আমি তো আপনার মেসেজ পড়েছি, একজনকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসে না, বলো তো কি করে তানহাপু, তাকে ভালোবাসা বন্ধ করে দেন, দ্যাটস ইট, আর কোনো সলিউশন নেই আমাকে আমার কাছে। হাই কিউটি, কিউটি আমি আপনাকে রোজ শুনি, আজ প্রথম লিখলাম, এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে তমা? ও আচ্ছা, এসএসসি পরীক্ষার রেজাল্ট আমি দিয়ে দিয়েছি, আমি যতটুকু শুনলাম, আগে আমি একটু কনফার্ম হয়ে আপনাকে জানাচ্ছি। ওকে তমা, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য, খিদা লাগছিল উঠে খাইলাম আর এখন দানহা বেবি আপুকে শুনছি, আর নাকের পানির স্বাদ টক টক নোনতা। হুম, মহাকাশে নবচারীদের চোখে আটকে থাকা পানির একটা ভিডিও দেখেছি, তখন আমি সিক্সে পড়ি, আর বেশি আর্জেন্টিনা করলে উত্তর বলবো না, থাক শুনছি আফরিন। তানহাপু বেবি রাগ করলো, বেবি বললে রাগ করো, তানহা আমাকে মেসেজ করেছেন আপনি, কিন্তু আপনার নাম কি লিখেছেন আমি একবার পড়িনি, আরেকবার আপনি কিন্তু আপনার নাম লিখেননি, আপনি মানে ছেলে না মেয়ে আমি কিন্তু বুঝতে পারছি না, লাস্টে 304। আচ্ছা ঠিক আছে, বেবি বলতে পারেন, সেটা নর্মালি ভালোবেসে মানুষকে বেবি বলা যায়, নো প্রবলেম, আমি রাগ করছি না। আর থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আপনার মেসেজে কিন্তু আগামাথা খুব একটু কমই বুঝেছি আমি, আর আমি কিন্তু আমার একটু টিউবলাইট আছে, মাঝে মাঝে কিছু কথা আমি একটু দেরিতে বুঝি, এটার জন্য আপনারা কিন্তু আবার রাগ করবেন না, আমাকে মাফ করে দেবেন, ঠিক আছে, আমি আগেই সরি চেয়ে নিয়েছি। মর্নিং মাইক আপু সুপ্রভাত, আমাকে একটা নেপালি ভাষার গান শোনাবেন, গানের কলি মুড়ি টিন 90.4 FM ঢাকা, অগুনি ফারুক। ওকে, গান প্লে হয়ে যাবে যদি প্লে লিস্টে থাকে, ঢাকা FM 90.4 টিউন করে থাকুন। ওকে থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। আপু আমার নাম ফাতেমাত। ও আচ্ছা ফাতেমা, হ্যাঁ কেমন আছেন, আপনি মেসেজ করেছিলেন, আমি জানতে চেয়েছিলাম আপনার নাম কি, থ্যাংক ইউ সো মাচ নামটি বলার জন্য এবং মেসেজ করার জন্য। ও হ্যালো কি, ও ও হ্যালো আপু ঈদ মোবারক, হ্যালো আপু ঈদে দাওয়াত হলো, আপু আপনার ভয় অনেক সুন্দর, আপনাকে শুনতে ভালো লাগে, আপু আপনাকে মেসেজ দিয়েছে, আচ্ছা মেসেজের, আচ্ছা আপনার নাম হচ্ছে ইবাদুল, RSK ইবাদুল, মেসেজ অনেক ভেঙে ভেঙে আসছে, আমি পুরো মেসেজটা পড়ছি না কারণ অনেক সময় লাগবে, তবে থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য, আর একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন। ওকে, হ্যালো তানহাপু, কালকে রিদম ভাইকে বার্তা লিখলা 3-4 বার, সে আমাকে আমার বার্তা পড়ে নাই, এবং তাকে 3-4 বার দীপানেতা গান প্লে করতে বললাম, সে করেনি। রূপন্তী চৌধুরী নিশা, নিশা এটা আসলে আমি কমপ্লেন দিয়ে দিব রিদমের কাছে যে কেন আপনার মেসেজ পড়েনি এবং আপনার গান প্লে করেনি, ওকে আমি বকুনি দিয়ে দিব। ওকে থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। আপু আমার সালাম নেবেন, আজকে প্রথম মেসেজ করলাম রংপুর থেকে রিহাব, রিহাব থ্যাংক ইউ সো মাচ, রিহাব কিন্তু আসলে যাদের যারা, রিহাব কিন্তু একটা ইয়ের নাম, প্রতিষ্ঠানের নাম যেখানে মানে অসুস্থ মানুষদেরকে রাখা হয়, যাই হোক থ্যাংক ইউ সো মাচ। আই এম তাহিদুল বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন তাহিদুল? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য। এখন আবার একটা ব্রেক নেব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: You're listening to Taka FM.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও বৃহস্পতিবার দিনও মাঝে মাঝে মর্নিং মাইক নিয়ে থাকি, আবার মাঝে মাঝে ভালোবাসার বাংলাদেশ নিয়ে রাত 11টা বাজে থাকি। সো সেটা জানতে হলে আপনাদেরকে ফেসবুক পেজে ফলো রাখতে হবে, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। এছাড়াও ফেসবুকে কিন্তু আমাদের বিভিন্ন রকমের রিল ভিডিও আপলোড হয়, বিভিন্ন রকমের পোস্ট ভিডিও আপলোড হয়, বিভিন্ন রকমের মজার মজার ফানি ফানি পোস্ট আপলোড হয়। সো সেখানেও কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন। এছাড়াও প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতি কাব্য নিয়ে আমি থাকি রেডিও আম্বার 102.4 এফএম এ। সেখানেও কিন্তু আমাকে শুনতে পারেন আপনারা এবং আমার সাথে গল্প করতে পারেন। তো আশা করি আজকের আড্ডা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আমার তো সেই রকম লেগেছে। এবং আগামীকাল ঠিক এই সময়ে আমি কিন্তু চলে আসবো, মানে আগামীকাল কি বার, আগামীকাল বুধবার নাকি, আজকে বুধবার না, তো আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল কিন্তু আমি থাকছি মানে মর্নিং মাইক নিয়ে। এবং বিশ্বকাপ যেহেতু শুরু হয়ে গেছে, সো বিশ্বকাপের সব আপডেট কিন্তু থাকবে মর্নিং মাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই যারা আপডেট চান তারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন। এছাড়াও মজার মজার অনেক আড্ডা, ফানি পোস্ট এবং স্টোরি হিস্টোরি ইনফরমেশন নিয়ে গল্প কিন্তু থাকবেই। সো সবকিছু মিলিয়ে যদি একটা ফুল প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট পেতে চান তাহলে মর্নিং মাইকে থাকতে হবে। বাই দ্য ওয়ে, মর্নিং মাইক উইথ আর যে তানহার একটা ফেসবুক পেজ আছে, সেখানে একটা ফলো রিকোয়েস্ট দিয়ে, ফলো রিকোয়েস্ট না মানে ফলো দিয়ে রাখবেন, তাহলে সব আপডেট কিন্তু পেয়ে যাবেন মর্নিং মাইকের। সেখানে সেটা কিন্তু অলরেডি মেনশন করাই আছে ঢাকা এফএম 90.4 এ মর্নিং মাইকের পোস্টে। আর এছাড়াও আমাকে যারা পার্সোনালি ফলো করতে চান বা আমাকে আমার অ্যাক্টিভিটি জানতে চান, আমার লাইফস্টাইল জানতে চান, তারা কিন্তু আমার পেজে ফলো করতে পারেন, TANHANEESS। ওকে, তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার শো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আমার সাথে গল্প করতে আপনাদের ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না, এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
6: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
7: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: ¿Qué?
1: Oh, money shot.
2: সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: করুন সব টেনশন, ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড। অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ ইট?
1: Tuesday to Wednesday from 5 p.m.

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: आप फील करें।
1: हेलो।
2: हैं बोलो।
1: ए तुम्हार बाजारे लिस्ट तो झामेला आछे।
2: अच्छा नेटे कॉल दाओ तो।
1: अहा एकाने की होलो?
2: अरे एमनी हाथेर अवस्था एमनीतेई भालो ना, तार मध्ये घंटार पर घंटा कथा बोले टाका नष्ट करा दरकार आछे।
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শান্তি নাই রে?
4: আছে।
3: কই?
4: ঢাকা FM টিউন করেন।
3: তারপর
4: পাবেন
3: কি?
4: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: 92.4.
1: Midday.
2: Midday Field.
3: হ্যালো ঢাকা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। বন্ধুরা, নতুন একটা দিনে, নতুন একটা দুপুরে বেজে গেল বরাবর দুইটা, আর দুপুর দুইটা মানেই কিন্তু মিড ডে ফিলস। হ্যাঁ বন্ধুরা, মিড ডে ফিলস নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সবার প্রিয় বন্ধু আরজে রিদম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই আছেন। যাই হোক বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার মেসেজ কিন্তু আসা স্টার্ট হয়ে গেছে, আমার ফ্রেন্ডরা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। দেখতে পাচ্ছি ফেসবুকের কমেন্ট সেকশনেও দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডরা কিন্তু চলে এসেছে, হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি চলে এসেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম শুরুর এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। বাহিরে কিন্তু খুবই মেঘলা একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি হচ্ছে, মাঝখানে থেমে গেছিল যদিও, তারপর কিন্তু আবারও খুব জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেমেছে। তো এই বৃষ্টি ভেজা দুপুরে সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আর এই মুহূর্তে একদম বলে দিব যে শুরুর এই মুহূর্তে যারা আমাকে শুনছেন খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ilovethakaafm। হ্যাঁ লিসেনার্স, ঢাকা এফএম 90.4 এর পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে বন্ধুরা, এবং আমার পোস্টে যদি আপনারা কমেন্ট করে ফেলেন সেখান থেকে কিন্তু আমি আপনাদেরকে খুঁজে বের করবো এবং যুক্ত হয়ে যাব আর জমে উঠবে আজকে আমাদের মিড ডে ফিলসের আড্ডা। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। তাছাড়া বন্ধুরা আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে যদি একটু সার্চ করে ফেলেন খুব সহজেই পেয়ে যাবেন, এবং ডাউনলোড করলে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস, আর থাকতে পারছেন আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। তো যাই হোক বন্ধুরা।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Hello listeners, this is RJ Rhythm here with your favorite show Midday Feels. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা, একদম বরাবর দুইটা বাজে কিন্তু হাজির হয়ে গেছে আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আছি কিন্তু একদম বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের সাথে পুরোটা দুপুর কাটাবো। যেহেতু সবাই জানেন যে সোমবার, মঙ্গলবার এবং বুধবার মানেই কিন্তু দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মিড ডে ফিলস উইথ আরজে রিদম। হ্যাঁ বন্ধুরা, আজই আপনাদের সাথে বিকাল পাঁচটা পর্যন্ত গল্প হবে, আড্ডা হবে। তাছাড়া সবাই তো জানেনই যে প্লেলিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান তো অপেক্ষা করছে আপনাদের জন্য, আপনাদের পছন্দের সব গান। যাই হোক, আমি সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সেই শুরু থেকে যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন, মোস্ট ওয়েলকাম সবাইকে। আর হচ্ছে আরও একবার বলবো যে খুব ইজিলি জয়েন হতে পারবেন আমার সাথে। আমার সাথে জয়েন হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, facebook.com/ilovedhakafm। চলে আসলে কিন্তু খুব ইজিলি কমেন্ট করলেই কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু আড্ডায় মেতে উঠছি। তাছাড়া আমাদের নাম্বার 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুকে কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে অনেকেই। আমি প্রথমে দেখতে পাচ্ছি MD হাবিবুর রহমান হাবিব কিন্তু যুক্ত হয়ে গেছে, কমেন্ট করেছেন, তাই নাকি? হ্যাঁ ভাইয়া, তাই। অমৃত বোস দাদা কিন্তু চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ ভাবসা গরম দুপুর। ও দাদা, আজকে তাহলে কলকাতায় একটু গরম পড়েছে বোঝা যাচ্ছে। তবে আজকে ঢাকায় অর্থাৎ আমাদের এদিকে কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা আছে, একটু শান্তি কাজ করছে, একটা প্রশান্তি কাজ করছে। উমের রায়হান যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি, হ্যালো রিদম ভাইয়া, শুভ বৃষ্টিময় দুপুর। হ্যাঁ শুভ বৃষ্টিময় দুপুর, আসলেই খুব ভালোই লাগছে দুপুরটা আজকের, কারণ একটু বৃষ্টি হলো, ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে। ফেসবুক পোস্টে দেখছি কমেন্ট করেছেন MD রাকিব হোসেন রাকিব, রিদম ভাই সকাল 10টা থেকে শুনছি, একটা গান দেন আতিফ আসলামের হিন্দি গান, এনজয়। ওকে ঠিক আছে, চেষ্টা করব। এবং অনেক অনেক ধন্যবাদ রাকিব ভাই আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি সাদমান সাফওয়ান সায়ান, আসসালামু আলাইকুম রিদম ভাই, আমি রংপুর থেকে বলছি, আমার নাম সুবা। আমি আমার আপুর ফোন দিয়ে কমেন্ট করছি, মানুষের জীবনটা একটা অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে তা কেউ জানে না। এটা ট্রু, আসলে প্রতিদিন যখন নতুন করে একটা সকাল শুরু হয় বা নতুন একটা দিন আসে, সেটাই কিন্তু আসলে লাইফের একটা নিউ চ্যাপ্টার। কজ আমার মনে হয় যে পুরনো দিনের কোনো কথা বা পুরনো দিনের কোনো স্মৃতি আসলে মনে রেখে কোনো লাভও নেই। কজ মুহূর্ত মানে সিচুয়েশন আসলে প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে কিন্তু চেঞ্জ হতে পারে। আসলে আমরা জানি না যে এরপরের পাতায় আসলে কি লেখা আছে। হ্যাঁ খুব সুন্দর একটা কথা লিখেছেন। তারপর দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু যুক্ত হয়ে গেছে জুয়েল বিডি, আসসালামু আলাইকুম আর জি রিদম ভাই, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। অনেক অনেক ধন্যবাদ জুয়েল ভাই আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। দেশ থেকে, দেশের বাহির থেকে যারা আমাকে শুনছেন, যারা আমার সাথে যুক্ত হচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি মেসেজেও কিন্তু অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে। বাবারই আজকে কিন্তু সবাই দেখি আছে একদম শুরুর এই মুহূর্তে। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আমার সাথে আছেন, আমার সাথে আছেন কে আছেন কে আছেন, টুকি আঙ্কেল, আজকে গাছে উঠেছিলাম, যদিও আমি গাছে উঠতে পারি না, বাই দ্য ওয়ে নিচু গাছ ছিল। আচ্ছা তাই নাকি। তারপর দেখতে পাচ্ছি কেউ একজন যুক্ত হয়ে গেছে, হাই বেবি, ও মাই গড, আমাকে বেবিও ডাকে কেউ, কেমন আছো আজকের এই মেঘলা দিনে, কেমন দিন যাচ্ছে তোমার? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আমাদের সিলেটে তো চারিদিকে অন্ধকার নেমে আসবে, শুধু বৃষ্টির জন্য অপেক্ষা করছি, আর আজ সকাল থেকে বৃষ্টি হয়নি তাই। আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে সিলেটেও বৃষ্টি হবে এনিটাইম। আমি দেখি লাকি, আমি পাঠিয়ে দিচ্ছি, বাই দ্য ওয়ে মানে সিলেট থেকে লাকি কিন্তু যুক্ত ছিলেন আমার সাথে। আচ্ছা লাকি, আমি পাঠিয়ে দিচ্ছি বৃষ্টি, দেখি। তারপর হচ্ছে আমার সাথে কে যুক্ত আছে, রিদম জান, আমি ভালোবাসায় পাগল তোমার। আচ্ছা, আমার ভালোবাসায় পাগল, বাট আমার নামের বানানটা ভুল করলেন, খুব হার্ট হলাম। যাই হোক, ঠিক আছে, মেনে নিলাম। তবে ভালো পাগল হওয়া যাবে না, পাগল হলে আবার সমস্যা। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, সানিম কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি সানিম নাকি একজনকে ভালোবাসে, এখন কি করতে পারে সেই বিষয়ে আমাকে জিজ্ঞেস করছে। আসলে সেই বিষয়ে আর কি বলবো, আমার ভালোবাসার ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই। জিনিয়া যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি শুরুর এই মুহূর্তেই। জিনিয়া লিখেছে, আর যে তোমার জন্য শুধু লেখা রাতে লিখেছি, পাগল করা তোমার হাসি একটুখানি বেশি ভালোবাসি, তুমি জানো তোমায় আমি ভালোবাসি, দিও না আমায় ফাঁকি, বিশ্বাস করো আমি তোমায় ভালোবাসি। অনেক অনেক ধন্যবাদ জিনিয়া, সুন্দর হয়েছে, বেশ লিখেছেন, বেশ লিখেছেন, ভালো লাগলো পড়ে। যাই হোক, সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এই শুরু মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমরা আরও একটা গানে চলে যাবো, আমাদের জন্য খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে অরিজিৎ সিং এর মন মাঝিরে। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, আমরা গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত আজকে সবাই মিড ডে ফিল্ডের সাথে থাকবেন, থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with your favorite show Mid Day Feels. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। লিসেনার্স, হাজির হয়ে গেছি কিন্তু আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস নিয়ে। আশা করছি এই সুন্দর দুপুরে, এই বৃষ্টিময় দুপুরে, এই মেঘলা দুপুরে সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি সবাই যুক্ত আছেন, সবাই আমাকে লিখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, একটা বিষয় নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। যেহেতু আমরা গতকাল হচ্ছে আড্ডা দিচ্ছিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে, যে ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু চলে এসেছে, এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা গতকাল আড্ডা দিচ্ছিলাম যে কে আর্জেন্টিনা সাপোর্ট করছেন, কে ব্রাজিল সাপোর্ট করছেন, আর কে কোন দল সাপোর্ট করছেন। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা গতকাল আড্ডা দিয়েছি। আর একদম শেষ মুহূর্তে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে, মানে আমি হচ্ছে যাওয়ার আগে বলে গিয়েছিলাম যে যত যাই হয়ে যাক, মানে একদম দেখা যাবে শেষ পর্যায়ে বন্ধুরা যে আর্জেন্টিনাই কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপটা নিয়ে নিচ্ছে। যাই হোক, আচ্ছা আমি আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে আমাদের যে ওয়ার্ল্ড কাপে প্রত্যেকবার এই ফিফা ওয়ার্ল্ড কাপে যে আসলে নতুন নতুন করে যে গানগুলো আসলে বের করা হয়, ঠিক এরকম একটা গানই কিন্তু ছিল। মানে আমরা যেটা জানি যে আসলে ফিফা ওয়ার্ল্ড কাপ মানেই হচ্ছে আমাদের শাকিরার যে আছেন, শাকিরার সুন্দর সুন্দর মিউজিক বা হচ্ছে কি বলে এটাকে, যে ফিফা নিয়ে যে গানগুলো হয়, আমরা একদম ছোটবেলা থেকে, আমি যদি আমার ছোটবেলার কথাই বলি, আমার ছোটবেলা থেকে আসলে এই যে প্রত্যেকবার ফিফাতে নতুন নতুন গান দেখছি, একের পর এক গান আসছে, এগুলো আসলে ফিফা ওয়ার্ল্ড কাপটাকে কিন্তু আরো সুন্দরভাবে জমিয়ে তোলে। মানে দেখা যায় ওপেনিং এর সময় একটা গান বা হচ্ছে এই যে ওয়ার্ল্ড কাপ জুড়ে যে একটা গান আসলে প্লে হয়, তো ঠিক সেরকমই একটা গান কিন্তু এবার শাকিরা করেছে, এবং যে গানটার নাম হচ্ছে দাই দাই। দাই দাই মিন্স হোয়াট? দাই দাই মিন্স হচ্ছে তোমার সবটুকু উজাড় করে দাও। হ্যাঁ বন্ধুরা, এরকম একটা অর্থ নিয়ে কিন্তু আসলে এই গানটা তৈরি করা হয়েছে, যেটা কিনা মানে ফিফা বিশ্বকাপ 2026 এর অফিসিয়াল থিম সং, এবং যেটা আসলে আমার মনে হয় যে মোটামুটি কিন্তু আসলে এই গত দুই দিন যাবত দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই ভালো একটা হাইপ ক্রিয়েট করে ফেলেছে। প্রায় আমি যদি কিছুক্ষণ আগের কথা বলি, আমি মনে হয় প্রায় 10 মিলিয়ন প্লাস দেখেছিলাম, বাট শিওর না, আরও একবার একটু দেখতে হবে। তবে এটার ভিউ কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তবে আমার যেটা মানে পার্সোনাল অপিনিয়ন যদি আমি দেই, যে দাই দায়ের থেকে আসলে আমার যেটা মনে হয় যে ফিফা ওয়ার্ল্ড কাপ মানেই ওই যে শাকিরার যে ওয়াকা ওয়াকা গানটা। হ্যাঁ বন্ধুরা, ওই গানটাই আসলে আমার মনে হয় যে এটাই কিন্তু একটা বিশ্বকাপের বিশ্বকাপানো একটা গান ছিল, যেটা 2010 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু আসলে গানটা করা হয়। অ্যান্ড 2026 সালে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে দাই দাই। তাছাড়া আমাদের যে ওয়েভিন ফ্লাগ একটা গান আছে, মানে এই গানগুলো কিন্তু আসলে মূলত যখন দেখবেন যে ফিফা ওয়ার্ল্ড কাপের সময় যখন বাজে, মানে শুধু ফিফা ওয়ার্ল্ড কাপ না, আপনি যখনই নর্মালি যদি ইউজুয়ালি ফুটবল খেলতে যান বা একটা ফুটবলের মোড়ে থাকেন, একটা ফুটবলের ভাইবে থাকেন, আপনি যখন এই গানগুলো শুনবেন তখন দেখবেন যে আপনার ফুটবল খেলার প্রতি যে একটা এনার্জিটা কিন্তু আসলে মানে ডাবল হয়ে যায় একদম। মানে কোত্থেকে যেন একটা অজানা শক্তি কিন্তু চলে আসে গানগুলোর মধ্যে, আসলে এরকম একটা শক্তি আছে। এবারে গানটাও মোটামুটি কিন্তু সুন্দর হয়েছে, এবং যদি বলি যে এই গানটা দাই দাই গানটা, এটা হচ্ছে 2026 এর বিশ্বকাপের অফিসিয়াল সং, এটা করেছে হচ্ছে কলম্বিয়ান যে আমাদের সিঙ্গার আছেন সাকিরা, অ্যান্ড আমাদের নাইজেরিয়ান সিঙ্গার একজন আছেন আফ্রোবিট তারকা বার্না। সো দুজনে মিলে যে গানটা করেছে, আসলে আমার যেটা মনে হয় যে আসলেই বেশ সুন্দর হয়েছে গানটা। এই গানের ক্রেডিটটা যদি আমি মানে বলি যে আসলে এই গানের ক্রেডিটটা কোন কোন সিঙ্গারের উপর যাচ্ছে, এটা হচ্ছে প্রথম হচ্ছে সাকিরা, দেন বার্না বয়, দেন বেনি অ্যাডাম, দেন হচ্ছে ইরি শিরান আছেন, জন বেলিয়ান আছেন, আলেকজান্ডার আসছেন, কাস্তিলো। সো আমার যেটা মনে হয় যে আসলে এই গানটা মোটামুটি ভালোই হয়েছে। তবে আমি যদি আমার কথা বলি, আমি এখনো পার্সোনালি মিস করি হচ্ছে 2010 সালের সেই ওয়াকা ওয়াকা গানটা। যাই হোক, আশা করছি এই গানটাতেই এবারে বিশ্বকাপটা জমে উঠবে, এবং হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপও কিন্তু জমে উঠবে। আর ওই ঘুরে ফিরে কথা একটাই, আর্জেন্টিনা কাপ নেবে। যাই হোক, এই বিষয়টা নিয়ে আসলে কথা বলছিলাম। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই আমাকে লিখছে, সবাই আমাকে মেসেজ করছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার মেসেজই পড়বো, সবার সাথে গল্প করবো, আড্ডা দিবো, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। আচ্ছা, আমি এখন যাওয়ার আগে একটা মেসেজ একটু পড়ে যেতে চাই, সেটা হচ্ছে সাউদা কিন্তু যুক্ত আছে আমার সাথে এবং সাউদা সাউদার আম্মু সহ কিন্তু আমাকে শুনছে। সাউদার আম্মু তাকে খাইয়ে দিচ্ছে এবং সে আমাকে হচ্ছে শুনছে, আন্টিও শুনছে। আমি আন্টিকে একটা সালাম দিয়ে দিতে চাই। আন্টি আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর এই তো অনেক অনেক ধন্যবাদ মা, আমি একসাথে আমাকে শুনছেন, খুব খুশি হলাম। সাউদা চেয়েছে যে আমি তার আমার পছন্দের মানে আমার পার্সোনাল পছন্দের একটা গান তাকে ডেডিকেট করে শুনাই। আচ্ছা, তো এখন আমরা যে গানটাতে চলে যাবো সেটা আমার খুব পছন্দের একটা গান, সেটা হচ্ছে ব্যান লালনের করা একটা গান, চাঁদের বাড়ি, চাঁদের দেশে তাহার বাড়ি। খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। আর সাউদা এই গানটা আমার খুব পছন্দের, সো এই গানটাই আপাতত শোনাচ্ছি আপনাকে। এত কথা না বেড়ে সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। আর অবশ্যই আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: Hatfield.
1: হ্যালো বন্ধু বান্ধব, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশনে ঢাকা এফএম 90.4 এ। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, আমাকে শুনতে পারছেন। ও আমি রিদম, কিন্তু আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল নিয়ে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, খুব ভালো লাগছে যে সবাই এই দুপুরবেলা এই বৃষ্টিময় একটা দুপুরে এত সুন্দর একটা ওয়েদারে সবাই যুক্ত আছেন আমার সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমি বন্ধুরা, তখন তো আসলে ওই যে দাই দাই গানটা নিয়ে আসলে কথা বলছিলাম, যে এই গানটা হচ্ছে আমাদের এবার 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের যে থিম সং সেই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, যে আসলে ভালো কিন্তু একটা সারা পড়ছে দেখতে পাচ্ছি। এটা কিন্তু প্রায় হচ্ছে 120 মিলিয়ন প্লাস ভিউ কিন্তু চলে গেছে এখন পর্যন্ত। যাই হোক, এগুলো নিয়ে আমরা আরো কথা বলবো, আরো গল্প করবো অবশ্যই। আমি একটু দেখে আছি আমার সাথে আজকে কে কে যুক্ত আছে। আমার সাথে অনেকে যুক্ত আছে, আমি এখন পর্যন্ত আসলে মেসেজ পড়তে পারছি না। দেখি প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে আছেন আরফিনা পারভিন রংপুর থেকে, আজকে প্রথম মেসেজ করলো আমাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আরফিনা, আশা করছি আপনিও বেশ ভালো আছেন, এবং মেসেজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তারপর দেখতে পাচ্ছি আমাকে শারমিন কিন্তু মেসেজ করেছে রংপুর থেকে। হাই জানু, একটা সুখবর, আমি কালকে অনেক ভেবেছি যে আমি তোমার দলেও যোগ দিব। আচ্ছা, কিন্তু আমি দুই দলকে সাপোর্ট করবো, আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিলকে সাপোর্ট করবো। এখন তোমার দলে আমাকে নিবা কি জানু? আচ্ছা দেখেন জানু, আপনি দুইটা তো একসাথে করলে হবে না, দুই নৌকায় পাড়া দিলে তো হবে না, যে কোনো একটা নৌকায় তো আসতে হবে। সো যদি মনে হয় রিদমের নৌকায় চলে আসবেন, মোস্ট ওয়েলকাম, বাট অন্য কোনো নৌকায় পাটা থাকলে তাহলে আই এম সো সরি জানু। আচ্ছা হাই ভাইয়া, কালকে লাস্ট মোমেন্টের কোথায় কথাগুলো অনেক সুন্দর ছিল আর্জেন্টিনাকে নিয়ে। যাই হোক, আমিও জয়েন হয়ে গেলাম, থাকবো পুরো শেষ পর্যন্ত। তোমা রংপুর থেকে, রংপুরের তোমা কিন্তু হাজির হয়ে গেছে, তাহলে এখন বাকি থাকছে সিলেটের তোমা, চট্টগ্রামের তোমা, তারা কোথায়, বাকি সবাই কোথায়? তারপর এন্টারটেনমেন্ট কিং, হাই আমার ভাই ও মাকে নিয়ে ভাত খেতে খেতে শুনছি চট্টগ্রাম। ও হো বাহ, রংপুরের তোমার চট্টগ্রামের তোমা দেখে একসাথে মেসেজ করেছে আমাকে। ও নাইস নাইস, এটা এটা ভালো একটা কোইন্সিডেন্স। কিন্তু যাই হোক, চট্টগ্রামের তোমাও এসে গেছে, তাহলে এখন বাকি আছে কে? এখন বাকি আছে সিলেটের তোমা। ওকে ঠিক আছে, দেখা যাক কখন আসে। জান্নাতুল হীরা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমার প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং, আমি তাকে এঁকেছি, তিনি গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে গান করছেন। ও আচ্ছা হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা সিকোয়েন্স আমি ভাবতে পারছি। এই আরটি দেয়ালে লাগাতে গিয়ে হাত হাতে ঘাম লেগে গেছে, কিছুতেই ছুটাতে পাচ্ছি না। ও তাই নাকি, বাহ যাক ভালো, এরকম ভালো যদি আমাকেও কেউ বাস্তু একটু আহারে। হ্যালো রিদম ভাইয়া, আমি নৌমির আম্মু জয়েন হয়ে গেলাম ব্যস্ততার মাঝে। ও নৌমির আম্মু মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, জয়েন হয়ে যাওয়ার জন্য খুব খুব ধন্যবাদ। নৌমি কেমন আছে ভাইয়া? তুমি কি এনিমি লাভার? না ভাইয়া, আমি এনিমি লাভার না, আমি আসলে এনিমি তেমন একটা দেখা হয় না। গুড নুন ভাইয়া, কেমন আছেন? আমি রংপুর থেকে লিলিপুট বলছি, সরি লিপ্তি বলছি, আমি লিলিপুট পড়ে ফেলেছি। লিপ্তি মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই দুপুরবেলা আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। ভাই ভালো আছো? একটু পড়ো, রিদম ভাইয়ের বাসায় ডাকাতি হয়েছে, ভাইকে বেদম মারধর করে ফেলে রেখেছে ডাকাত দল, আর বাসার সব জিনিস এক এক করে বস্তায় ঢুকাচ্ছে। ডাকাত একসময় একটি ক্রেজ ঢোকাচ্ছে, এ সময় রিদম ভাই কোকাতে কোকাতে বললো, ভাই যান এই ক্রেজটা নিয়েন না, কারণ ওই ক্রেজটা আমি গত বছর কুংফু চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিলাম। নবাব, ও নবাব, নবাব, নাইস নাইস নাইস, এটা ভালো ছিল, খুব ভালো ছিল। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন রংপুর থেকে কিন্তু যুক্ত হয়ে গেছেন। হাই রিদম ভাই কেমন আছেন? রংপুর থেকে যুক্ত হয়েছেন, কিন্তু কে যুক্ত হয়েছেন নামটা তো লিখেনি, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি শুভদুপুর, আসসালামু আলাইকুম, হিমেল যুক্ত আছে আমার সাথে, আজকে প্রথম টেক্সট করলো, থ্যাংক ইউ সো মাচ। সিলেট থেকে উজ্জ্বল যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর আতেরা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন রংপুর থেকে, সিনহা আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আর লিখেছে আমার শো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্যই আসলে নিয়ে আসি সবসময়, চলে আসি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। আচ্ছা জিনিয়া আছে দেখতে পাচ্ছি, আমি একটা ঘড়িতে দেখছি 1:40, তাই ম্যাচে মেসেজ দিয়েছি, পরে দেখি 12:40। তাই নাকি, এতটা পাগল হলো তো হবে না জিনিয়া। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি তোমার ভালোবাসা গেথে আমার হৃদয়ে প্রিয়তমা। এই আর যে রিদম ভাই, তোমার নাম দিলাম দীপান্বিতা, তাই নাকি? দীপান্বিতা নামটা আমাকে আমাকে কেন দিয়েছেন এই ব্যাপারটা আসলে একটু আমাকে এক্সপ্লেন করবেন। রিদম ভাই তোমার নাম দিলাম দমদমাদম আলুর দম। আচ্ছা রূপন্তি একদিকে আমাকে কি দীপান্বিত ডাকছে, আবার একদিকে বলছে দমদমাদম আলুর দম, এই কোন কাহিনী? যাই হোক দুইটা নামই কিন্তু খুব কিউট। রিদম ভাই কেমন আছেন? প্রথমবার টেক্সট করলাম দীপু সিলেট থেকে। দীপু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। রিদম ভাই কোথায় তুমি কি জাদুকর সবার মনের মধ্যে ভর করো, সরি তুমি কি জাদু, রিদম ভাই তুমি কি জাদুকর সবার মধ্যে করো ভর, রিদম ভাই তোমায় শুনে ভালোবেসে মনে হয় হারিয়ে গেছে অজানা দেশে। আমি ইমন রংপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ ইমন, থ্যাংক ইউ সো মাচ। সাফা যুক্ত হয়ে গেছে রংপুর থেকে দেখতে পাচ্ছি, সকালে নাকি বৃষ্টি হয়েছিল রংপুরে। সৈয়দপুর থেকে সুমাইয়া কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, চট্টগ্রাম থেকে জারিন যুক্ত হয়ে গেছে আমার সাথে। রিদম, হ্যাঁ রিদম বলছি তো, বলেন কোথায় রিদম? জানু ইনস্টা আইডি নামটা বলো। আচ্ছা আপনি যেভাবে লিখেছেন রিদম ঠিক সেভাবে খুঁজলেই হবে, রিদম 01, তাহলে ইনস্টায় পেয়ে যাবেন আমাকে, যদিও আমি ইনস্টাতে তেমন একটা অ্যাক্টিভ না, বাট পেয়ে যাবেন আমাকে। যাই হোক বন্ধুরা, আরো একটা গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে পরবর্তী ঘন্টায়। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আরজিনের করা ভালোবাসা দিবি কিনা বল। হ্যাঁ যারা যারা আমাকে ভালোবাসা দিতে না চান তাদের জন্যই এই গানটা।

0: Midday. Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম, কিন্তু আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। বন্ধুরা, দেখতে দেখতে দ্বিতীয় ঘন্টায় চলে এসলাম, 3:01। সবাইকে দ্বিতীয় ঘন্টায় আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। মাত্র যারা আমাকে শুনতে পাচ্ছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। আশা করছি সবাই যুক্ত হয়ে যাবেন আমার সাথে। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM। সেখানে অলরেডি আমার পোস্ট চলে এসেছে, কমেন্ট সেকশনে চলে আসলে কিন্তু আমি আপনার সাথে জমি আড্ডা দিতে পারছি বন্ধুরা। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বার খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। বন্ধুরা, অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই দেখতে পাচ্ছি সৈয়দপুর থেকে সুমাইয়া কিন্তু চলে এসেছে আমার সাথে। বাড়ির পাশে নারিকেল গাছ, পাটায় পাটায় টিয়ে, গত রাতে স্বপ্নে দেখলাম রিদম ভাই তোমার সাথে আমার বিয়ে, রাগ করলা ভাইয়া? না না সুমাইয়া, রাগ করিনি, বেশ ছিল, কবিতাটা ভালো ছিল। আমি জানি না আসলে আমার বন্ধু বান্ধবরা যে কবিতাগুলো কোত্থেকে পায় আর কোত্থেকে বানায়, আই ডোন্ট নো। দেখতে পাচ্ছি জারিন আছে আমার সাথে। আচ্ছা ইনস্টাইডি তো তখন বলে গেলাম যে রিদম 01, ইনস্টাতে যদিও তেমন একটা অ্যাভেলেবল না আমি। আচ্ছা জানো ভাইয়া, তোমাকে কাল আরজে বলে ডেকেছি বলে যিনি আমার সঙ্গে ঝগড়া করেছে, তাহলে ভাবো তোমার জন্য কতটা পাগল। আমি শান্তা, ও আমার ফ্রেন্ড হয়ে কাল আমার সঙ্গে ঝগড়া করেছে। আচ্ছা ইটস ওকে শান্তা জিনিয়া, আপনার ঝগড়া করবেন না, ইটস ওকে জিনিয়া, ঠিক আছে। সে গতকাল আমাকে আরজে ডেকেছে। হ্যাঁ, আমি গতকাল কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে জিনিয়া তো শুধু আমাকে আরজে ডাকে, এখন দেখি শান্তাও ডাকছে। বাই দ্য ওয়ে, দুজনকে অনেক অনেক ধন্যবাদ ঝগড়া করার জন্য। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, সুমাইয়া কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। দেখতে পাচ্ছি আই লাভ ইউর ভয়েস, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভূমিকা যুক্ত হয়ে গেছে লালমনির হাট থেকে। দেখতে পাচ্ছি রিদম ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আড্ডার জগতে নতুন এসেছি, স্বাগতম জানান। হ্যাঁ মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বাই দ্য ওয়ে, নামটা লিখে দিলে খুব খুশি হতাম, তাহলে হয়তো বা আরেক সুন্দর করে আমরা স্বাগত জানাতে পারতাম আপনাকে। বেবি, অনেকদিন হয়ে গেল ছন্দ বলিনি, আজ একটি ছন্দ বললাম, একটু পড়ো। তুমি মশা আমি মশারি, রিদমের আম্মু আমার হবু শাশুড়ি। কেমন হলো বেবি? লাকি, হ্যাঁ বেস্ট হয়েছে বেবি, বেস্ট হয়েছে। আমার আম্মুকে শাশুড়ি বানিয়ে দিচ্ছেন, আমার আম্মু জানতে পারলে আমাকে কবে জানি বাসা থেকে বের করে দেয়। যাই হোক, আড্ডার জগতে নতুন এসেছি।

পারছি, কমেন্ট করেছে রিদম ভাই, শুভ দুপুর, আপনি কেমন আছেন? আজকে ফার্স্ট এস এম এস দিলাম রংপুর থেকে, আপনি খুব সুন্দর করে কথা বলেন। ও থ্যাংক ইউ সো মাচ, সবসময় চেষ্টা করি যাতে আপনাদের মনটা একটু নেওয়া যায় আর কি, মনটা কেড়ে নিতে চাই আর কিছুই না। প্লিজ একটু বৃষ্টি পাঠিয়ে দাও, কলকাতা ইন্ডিয়াতে আজ সকালে উঠে দেখি গরম। আচ্ছা আচ্ছা অমৃত দাদা, ঠিক আছে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই চেষ্টা করছি, অবশ্যই অবশ্যই। ওয়াসির রহমান সিয়াম কিন্তু কমেন্ট করেছেন, হ্যালো, আমার কমেন্ট সেকশনে চলে এসেছে কানু রায় কিশোরী, ও বেশ সুন্দর নাম, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হয়ে যাওয়ার জন্য। সাদিয়া ফারহানা যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। যাই হোক, সবার সাথে আড্ডা দিব, সবার কমেন্টই পড়বো, সবার মেসেজই পড়বো। আমরা এখন একটা গানে চলে যাবো, আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে জুলির করা একটা গান, ময়না গু, খুব সুন্দর একটা গান। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝেই বন্ধুরা।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday. Feels.
1: হ্যালো প্রিয় বন্ধু বান্ধব, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড দ্য ফেজ। হ্যাঁ, মিড দ্য ফেজ নিয়ে কিন্তু দুপুর দুইটা থেকে হাজির ছিলাম আপনাদের মাঝে এবং দেখতে দেখতে দ্বিতীয় ঘন্টায় আছি। যারা আমাকে মাত্র শুনছেন সবাইকে আরো একবার মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, সবাইকে স্বাগত স্বাগতম। আর সেই শুরু থেকে যারা আমার সাথে যুক্ত ছিলেন, মেসেজ করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও সবাই দুপুরের এই সময়টাতে আমার সাথে যুক্ত আছেন, আমাকে লিখছেন, এত মজার মজার কমেন্ট করছেন, এত মজার মজার মেসেজ দিচ্ছেন, খুব ভালো লাগে আসলে। আচ্ছা, আমি একটু দেখে আসি আমার সাথে এখন কে কে যুক্ত আছে। আমি প্রথমেই দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে আমার সাথে আছেন, কে আছেন আমার সাথে? ভাইয়া আপনার ইনস্টা আছে নাকি? আমি সিলেট থেকে অর্চি। অর্চি মোস্ট ওয়েলকাম আমার। হ্যাঁ, ইনস্টা তো আছে, ইনস্টার কথা একটু আগে বললাম, rhythm01। ইনস্টাতে যদিও তেমন একটা অ্যাভেলেবেল না, কেউ যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে একটু মানে যদি খুঁজে থাকেন তাহলে ফেসবুকে দেখতে পারেন, বিকজ আমি ইনস্টাতে আছি, মানে নাই বললে আবার ভুল হবে, আছি বাট তেমন একটা অ্যাক্টিভ না আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি হাই, হ্যালো, নাম তো লিখেননি, নামটা একটু লিখে দিলে খুব খুশি হতাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আরও একজন যুক্ত আছেন, লিখেছেন আই লাভ ইউ, ওয়াও, লাভ ইউ টু মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। ফেসবুকের কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকেই আছেন, লামিয়া জান্নাত আছে আমার সাথে, আমার সাথে অমৃত দাদা আছেন, আমার সাথে আছেন রোহান মিয়াজি রাফি, আমার সাথে আছেন সাদমান সাফওয়ান সায়ান আছেন আমার সাথে, এমডি ওয়াসির রহমান সিয়াম আছে আমার সাথে, কমেন্ট করেছে কানুর রায় কিশোরী, থ্যাংক ইউ সো মাচ, আমার সাথে আছেন সাদিয়া ফারহানা, কমেন্ট করেছেন সাদিয়া ফারহানা, আমাকে নতুন একটা নাম দিয়েছে ছন্দ। আচ্ছা, ছন্দ এটা আসলে নতুন নাম বলে ভুল হবে, এটা আসলে আমার নামের মানেটাই হচ্ছে ছন্দ। কোথায়, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি মধু খাও নাকি? না তাসনোবা, মধুটা তো খাই না, আল্লাহ আল্লাহ তাআলা আসলে এরকম গলা দিয়েছে সেটাই আছে, মানে একদম জেনুইন গলাই, কোনো মধুটা তো খাওয়া হয় না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ছন্দ নামটা সুন্দর, ছন্দ ছন্দ ডাকতে পারেন, মোস্ট ওয়েলকাম। সবসময়ই আসলে আপনারা যখন আমাকে ভালোবেসে একটা নাম দেন, আমি আসলে কাউকেই কিন্তু কখনো মানা করি না, মোস্ট ওয়েলকাম, যেটা মঞ্চে ডাকেন কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছি আমার সাথে রাফিন আছে, তারপর আমার সাথে দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আমার সাথে কে আছে, মারফি কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। ভাই আমার বড় ভাই আর্জেন্টিনা সাপোর্টার, আমি ব্রাজিলের, আজকে আমাদের মারামারি হয়েছে। এই তো ফিফা ওয়ার্ল্ড কাপ মানেই আসলে এরকম একটা মজা, প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু আসলে এখন ফ্যামিলি মেম্বাররা কিন্তু আসলে একটা আড্ডায় জমে ওঠে, মানে এই কয়েকটা দিন অর্থাৎ এই যে মাসখানিক জুড়ে যে খেলাটা চলবে প্রতিটা বাসা দিয়ে কিন্তু মোটামুটি একটা লড়াই চলবে। যেমন যদি আমি যদি আমার বাসার কথা বলি, না তো অবশ্য আমার বাসায় আবার একটু ডিফারেন্ট হিসাব করা, আমার বাবাও একজন আর্জেন্টিনার ফ্যান, আমিও আর্জেন্টিনার ফ্যান, আমার মাও আর্জেন্টিনার ফ্যান, বাট আমার ছোট বোন মনে হয় আবার আনফর্চুনেটলি হয়তো বা অন্য কোনো টিম সাপোর্ট করে, তারপরে বলতে পারছি না, দেখি তাকে জিজ্ঞেস করবো, সেই যেই টিম সাপোর্ট করে তাকে সেই জার্সি কিনে দিব, দেখি কি বলে, যদি আর্জেন্টিনা বলে তাহলে কিনে দিব, আর যদি আর্জেন্টিনা না বলে তাহলে কিনে দিব না। এই রিদম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কোথায়, রংপুর থেকে আমার সাথে আছেন মায়াবী ইলমাজ, ও মায়াবী ইলমাজ যুক্ত হয়ে গেছে আমার সাথে আবারও, আর ইলমাজকে এর আগেও বলেছি আপনার নামটা কিন্তু বেশ সুন্দর। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আমার সাথে আফরিন কিন্তু যুক্ত হয়ে গেছে, ওয়াও, হু হু হু হাসছি, এত আর্জেন্টিনা করিও না রিদম ভূত দাদা, হু হু হারবে, যাই হোক একটা SMS দিয়েছি, ভাবছিলাম আর দিব না, তো কখনই তখনই শুনি আমার পছন্দের একটা গান বাজলো, আমার পছন্দের গানের জন্য রিদম দাদাকে জানাই থ্যাঙ্কস, মোস্ট ওয়েলকাম। আপনাদের পছন্দের গান নিয়ে আসলে আমাদের প্লেলিস্টটা সাজানো হয়, সো অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন, আমাদের সাথে সবসময় যুক্ত থাকলে আপনার পছন্দের গানটা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, আমার সাথে কিন্তু স্পিতা যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, কোথায়, হাই রিদম ভাইয়া, কি হালচাল, হে আপকা স্পিতা, হ্যাঁ না গুড রিদম ভাই, স্পিতা এবার কিন্তু সত্যি কেস করবো আপনার নামে, মেসেজ পড়েন না তাই, না না এই যে মেসেজ পড়ছি, যাই হোক আমরা গানে চলে যাই। অনুপম রায়ের গানটা এখন শুনবো আমরা, গান বাজছে অলরেডি, ওভাবে কেন, বেশ সুন্দর একটা গান, যেটা হচ্ছে বেলা শেষে অ্যালবামের একটা গান, তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, গানটা সবাই শুনতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Feels.
1: হ্যালো প্রিয় বন্ধু বান্ধব, আরো একবার চলে এলাম আপনাদের মাঝে। আপনারা শুনছেন পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস, আছেন ঢাকা 90.4 এর সাথে। যাই হোক বন্ধুরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই যুক্ত আছে আমার সাথে, সবাই আমাকে লিখছে, মেসেজ করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, বাইরে কিন্তু এখনো টুকটাক বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই থামছে বৃষ্টি, আবার বৃষ্টি নামছে, থামছে নামছে থামছে নামছে, এভাবেই চলছে। যাক, এটাও একদিক দিয়ে ভালো, পরে আবার দেখা গেছে বেশি মুষলধারে হলে পরে আর অফিস থেকে বাসে যেতে পারবো না, কারণ রাস্তাঘাটে পানি জমে যাবে। যাই হোক, চলতে থাকুক, দেখা যাক কতক্ষণ হয় বৃষ্টি। বাট একটু আগে মনে হয় আমি ওয়েদারের একটা আপডেটে দেখেছিলাম যে টানা হয়তো বা কয়েকদিন বৃষ্টি হতে পারে, দেখি কি হয়। যেই গরম পড়েছিল আসলে বৃষ্টিটা একটু দরকার। আচ্ছা বন্ধুরা, আমরা একটা বিষয় নিয়ে একটু আড্ডা দিয়ে চলেন, বিষয়টা হচ্ছে বাংলাদেশ। দাও বাংলাদেশ মানে বাংলাদেশের ক্রিকেট খেলার কথা বলছি বন্ধুরা। গতকাল কিন্তু বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার একটা খেলা ছিল, ওয়ান ডে একটা সিরিজ ছিল, খুবই ভালো একটা ম্যাচ কিন্তু ছিল। গতকাল আমরা কিন্তু হচ্ছে শো এর মাঝখানে অর্থাৎ মিড ডে ফিল্ডে কিন্তু আমরা বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলার লাইভ আপডেট নিচ্ছিলাম এবং খেলা নিয়ে কিন্তু গল্প করছিলাম। যদিও বৃষ্টি হয়েছিল গতকাল দুপুরে, হালকা হয়েছিল, যেটার কিছুটা ইফেক্ট কিন্তু ম্যাচের উপরে পড়েছিল। তবে তবে তবে তবে এই যে বাংলাদেশের এত সুন্দর একটা জয়, হ্যাঁ বন্ধুরা গতকাল কিন্তু বাংলাদেশ জিতেছে, অর্থাৎ ওয়ান ডে তে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ মিরপুর সিরিজের প্রথম ম্যাচে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জিতেছে কিন্তু 86 রানে আমাদের বাংলাদেশ টিম। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একদম সর্বশেষ একটা ওয়ান ডের কথা যদি বলি যেটা জিতেছিল বাংলাদেশ, সেটা হচ্ছে 2005 সালে। এবং বুঝতেই পারছেন মানে এর মানেটা বুঝতে পারছেন, প্রায় 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে জিতেছে কিন্তু আমাদের বাংলাদেশের এই দামাল টাইগাররা। 2005 সালের যেই জয়টা ছিল সেটা কিন্তু এসেছিল হচ্ছে মানে কার্ডিফে, মানে দেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওইটাই কিন্তু মানে বাংলাদেশের প্রথম ওয়ান ডে জয়। যাই হোক, এই জয়ে হচ্ছে নাহিদ রানা বল হাতে উইকেট নিয়েছেন 4টা, ব্যাট হাতে অপরাজিত 86 রানের পর বল হাতে 2 উইকেট নিয়েছে মোসাদ্দেক। আর বৃষ্টি হয়েছিল কিন্তু গতকাল, ভালোই বৃষ্টি হয়েছিল। আর আমি যদি বাংলাদেশের পারফরমেন্সের কথা বলি, বাংলাদেশ গতকাল কিন্তু বেশ ভালো খেলেছে। আমি যদি ব্যাটিংয়ের কথা বলি, ব্যাটিং লাইন খুবই অসাধারণ ছিল, যদিও আসলে অস্ট্রেলিয়ার রিলিজ কিন্তু আবার খুবই ডেঞ্জারাস লেভেলের বল করেছিল গতকাল, মানে তাদের বোলিং লাইন কিন্তু আবার 100 ছিল। তাছাড়া হয়তোবা বাংলাদেশ প্রায় 300 রানের কাছাকাছি যেতে পারত, 300 রানের কাছাকাছি, 300 রানের মোটামুটি একটা পসিবিলিটি ছিল, মানে আমিও ভেবেছিলাম যে হ্যাঁ 300 মতো হয়তোবা হয়ে যাবে বাংলাদেশের, বাট আনফরচুনেটলি হয়নি। মোটামুটি 284 মনে হয়েছিল গতকাল, আমি যাই হোক ভুলে গেছি। এই তো এই ছিল আর কি গতকালকের ম্যাচের যে আপডেটটা। বাট শেষমেশ কিন্তু বাংলাদেশ জিতেছে এবং জিতেছে 86 রানে জিতেছে, বেশ বড় একটা জয় এটা আমার জন্য। আমি মনে হয় গতকালকে খেলা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে, আমি আসলেই সত্যি ব্লেসড যে বাংলাদেশ গতকাল এত ভালো খেলেছে। আমি যদি তামজিদের কথা বলি, তারপর লিটনের কথা বলি, তাসকিনের কথা বলি, প্রত্যেকটা প্লেয়ার গতকাল কিন্তু অসাধারণ খেলেছে। যাই হোক, আশা করছি বাংলাদেশ পরবর্তীতেও প্রতিটা ম্যাচে এইভাবে জয় ছিনিয়ে আনবে এবং হচ্ছে আবারও কিন্তু হোল ওয়ার্ল্ডে বাংলাদেশ আবারও এই ক্রিকেটের ক্রিকেট প্রাঙ্গণে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াবে এবং হচ্ছে একটা ফর্ম নিয়ে কিন্তু আবারও খেলাধুলায় ব্যাক করবে। এখনো ভালোই খেলছে, যদিও হয়তোবা একটু পিছিয়ে গেছিল, যাক আশা করছি পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, অনেকে যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি কিছু মেসেজ একটু দেখে আসি কে কে আছে আমার সাথে। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে তানজিলা। হাই ভাইয়া, কেমন আছেন? আমি আর্জেন্টিনা, তানজিলা চট্টগ্রাম থেকে শুনছি, আমাকে একটা ছেলে পছন্দ করে, আনসারের বসে আছে, আমি কি বলবো বুঝছি না। আচ্ছা, পছন্দ করে পছন্দ করতেই পারে, আসলে পছন্দ ভালোবাসা এগুলো স্বাভাবিক বিষয়। দেখেন যদি পসিবল হয় ভালো লাগে দিয়ে দেন একটা চান্স। রিদম ভাইয়া অন ফায়ার, ফা ও আইহাম যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, তাকে আর রাখবে না এই গ্রামে, কাল প্র্যাকটিক্যাল শেষ হলে ঢাকা চলে যাবে, ওইখানে যদি কলেজ পড়ে তাহলে আর দেখা হওয়ার সম্ভাবনা তো নাই। ফ্রম গঙ্গাছড়া। আচ্ছা কারিমুল নাকি, কাকে কাকে শহরে নিয়ে যাচ্ছে একটু ওই বিষয়টা নিয়ে একটু লেখেন, ডিটেলসে লেখেন। হাই ভাই, আমি জারিফ রংপুর থেকে, মোস্ট ওয়েলকাম ভাইয়া, অনেক অনেক খুশি হলাম যুক্ত হয়ে যাওয়ার জন্য। হাই এন্টারটেনমেন্ট কিং, বলুন তো আমি কে? একটা ক্লু দিলাম, আমি চট্টগ্রামী। আচ্ছা চট্টগ্রামী, চট্টগ্রামী তো হচ্ছে আমাদের তমা। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি সানিম যুক্ত আছে। রিদম হাই, হ্যালো, জান্নাতুল হীরা আছে আমার সাথে। ভাইয়া জানো, আমি ভূতের গল্প রাতে শুনলে আম্মুর ধমক খাই, দিনে শুনলে কিছু বলে না। তবে আসল মজা হলো রাতে লাইট অফ করে শোনা। আম্মু মাঝে মাঝে বলে ভূতের গল্প শুনলে মোবাইল পুকুরে ফেলে দিবে। আসলে এটা এটা করা উচিত, এত ভূতের গল্প আবার ভালো না। বাই দ্য ওয়ে, জান্নাতুল হীরাকে একদিন নিয়ে আসতে হবে। জান্নাতুল হীরা যতটুকু বুঝলাম তার আসলেই এটার প্রতি একটা ভালো লাগা আছে, আমারও কিন্তু আছে। তো একদিন আড্ডা দিব, জমি আড্ডা দিব। রংপুর থেকে রিয়ানা যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। জিনিয়া কিন্তু আছে এখন পর্যন্ত, একটু পাগল না হলে কি ভালোবাসা হয়? তাই বলে এতটা পাগল হবেন জিনিয়া? আচ্ছা তাই নাকি? যাই হোক জিনিয়া, অনেক অনেক ধন্যবাদ। তারপর আমার সাথে কে আছেন? আচ্ছা ভাইয়া ধরো, আমি ভাইয়া ধরো তুমি আমার ভালোবাসার মানুষ, আমি তোমাকে টাইম না দিয়ে অন্য কোনো ছেলেকে টাইম দিই, তাহলে তোমার কেমন লাগবে? তাহলে কি তুমি আমাকে ছেড়ে যাবা তোমার রংপুর? হ্যাঁ অবভিয়াসলি, অবভিয়াসলি তোমা, আমি অবশ্যই। যে আমার কথা হচ্ছে কি, যে আমার মানুষ মানে আমার মানুষই, শখের মানুষ মানে নিজেরই থাকতে হবে। যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর দুপুরে যুক্ত থাকার জন্য। আর এত সুন্দর সুন্দর গান শুনছি, এই গান দিয়েই আসলে চলুক আমাদের আজকের সারাটা দিন। আর সেই উদ্দেশ্যে এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে আজ দিন কাটুক গানে। হ্যাঁ বন্ধুরা, আমরা একের পর এক গান শুনছি, সোলসের গান শুনবো এখন আমরা আজ দিন কাটুক গানে। গান শুরু হয়ে গেছে অলরেডি, এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি। খুব জলদি আবার ফিরে আসছি, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন বন্ধুরা।

0: Midday. Midday Feels.
1: হ্যালো লিসেনার্স, ও ও ও ও, সবাই আছেন তো এখন পর্যন্ত আমার সাথে? বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু দ্বিতীয় ঘন্টার শেষ পর্যায়ে চলে এসেছি। সময়টা যে কোন দিক দিয়ে কিভাবে চলে যায় বোঝাই যায় না। যাই হোক, এত সুন্দর একটা সময়, এত সুন্দর একটা দুপুর, এত ভালোই লাগছে সত্যি কথা বলতে। আর বাহিরের দিকে যখনই তাকাচ্ছি, যখনই মেঘলা আকাশটা দেখছি, যখনই বৃষ্টিটা দেখছি, তখনই মনটা কেমন যেন নরম হয়ে যাচ্ছে। ওহ, ভালোবাসার মানুষ কোথায়? ভালোবাসার মানুষ নেই আমার, আহারে। যাই হোক, আমার ভালোবাসার মানুষ নেই। কে বলেছে আমার ভালোবাসার মানুষ আছে? অবশ্যই আমার সাথে যুক্ত আছে। সবাই কিন্তু আমাকে লিখছে, সবাই কিন্তু আমাকে মেসেজ করছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কিন্তু সিলেট থেকে অর্চি। অর্চি লিখেছে, আপনার ভয়েসটা যে কিউট, আমি ক্রাশকে পানিতে পড়ে গেলাম। ও, পানিতে পড়া যাবে না, পানিতে পড়লে কিন্তু সমস্যা, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি মাত্রই যুক্ত হয়ে গেছে আমার সাথে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, রাইসা চট্টগ্রাম থেকে। কালকে আপনাকে বলেছিলাম একটা টেক্সট, বড় টেক্সট দিব ওয়েট করার জন্য, এবার টেক্সটটা দেই। হ্যাঁ, ঠিক আছে রাইসা, আমি ওয়েট করছি, টেক্সট পাঠিয়ে দেন, দেখি পড়ব, অবশ্যই পড়ব। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি কেন কেন আমার সাথে কিন্তু রূপন্তি আছেন, রূপন্তি চৌধুরী নিশা। কেন আর যে দীপান্বিতা আলুর দম, তুমি পুরো মেসেজ পড়ো না কেন, আগের পুরো মেসেজ পড়ো। আমি আপনার পুরো মেসেজই পড়েছি, পুরো মেসেজই পড়েছি রূপন্তি, টেনশনের কিছু নেই, আসলে পুরো মেসেজ পড়েছি। তারপরে কোথায় জিনিয়া আছে আমার সাথে দেখতে পাচ্ছি, জিনিয়া লিখেছে, আর যে তোমায় নিয়ে আমার কাছ থেকে মজা নিচ্ছে শান্তা, তাই বলছি ঝগড়া করব কেন, আসলে মনে হয় তোমার জন্য পাগল হব, তাই নাকি? যাই হোক, আশা করছি শান্তার সাথে আর ঝগড়া টগড়া হবে না জিনিয়া। আমার জন্য শুধু শুধু দুজনের মধ্যে ঝগড়া যেটি করে কোনো লাভ আছে? আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি ভাই আপনার এফবি অ্যাকাউন্টের নামটা বলেন না। আচ্ছা, আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা তো এটাই, আমার নামই রিদম দিয়ে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন, RYTHOM। সো একটু কষ্ট করে যদি সার্চ করে ফেলেন, রিদম খন্দকার আমার ফেসবুক প্রোফাইল, অ্যান্ড আর যে রিদম, এটা হচ্ছে আমার একটা পেজ, নতুন চালাচ্ছি পেজটা, পেজটা তো আপনার চাইলে ফলো করে দিতে পারেন। আর হচ্ছে রিদম খন্দকার, এটা হচ্ছে আমার মেন প্রোফাইল আর কি। সো কেউ যদি অনলাইনে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাকে কোনো প্রয়োজন পড়ে, একটু কষ্ট করে টেক্সট করলেই হবে, পেয়ে যাবেন আমাকে। দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, রংপুর থেকে জান্নাত যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি। তুমি অনেক সুন্দর সুন্দর গান বাজাও, বেশ ভালো লাগে, তাই আমার বাড়ির আঙিনায় ফোটা তাজা হলুদ গোলাপের শুভেচ্ছা তোমায়। ও হো, তাই? বেশ বেশ, এত সুন্দর করে কেউ আমাকে আজ পর্যন্ত মনে হয় না ইনভাইট করেছে। যাই হোক, ও হুমায়রা আছে চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছি। ও তাই নাকি, ব্রাজিল? আচ্ছা, হুমায়রা ব্রাজিল সাপোর্ট করে। হাই ভাই, কেমন আছেন? আমি জানবি, জয়েন হলাম সিলেট থেকে। জানবি মোস্ট ওয়েলকাম, খুব খুশি হলাম চলে আসলেন। আলামিন যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি সিলেট থেকে। তারপর দেখতে পাচ্ছি একজন লিখেছেন, জিতলেও ব্রাজিল হারলেও ব্রাজিল। আরে বাবারে, জিতবে তো আর্জেন্টিনা, ব্রাজিলের কথা বলে লাভ কি? ও তাসিন ভাইয়া, জিনিয়া আপুকে বলো সে কোন স্কুলে পড়ে। ও আচ্ছা, তাসিন জিজ্ঞেস করছে জিনিয়া আপনি কোন স্কুলে পড়েন। ঢাকা এফএম কে অনেক ধন্যবাদ রিদম কে, আচ্ছা আমাকে ঢাকার জন্য ঢাকা এফএম কে ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, মোস্ট ওয়েলকাম, ঢাকা এফএম পক্ষ থেকে আপনাকে মোস্ট ওয়েলকাম জানিয়ে দিচ্ছি। রিদম ব্রো কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, সাফা যুক্ত হয়ে গেছে। সাফার মেসেজটা আমি পড়ছি, সাফা বাকিটা আমি পরে অ্যান্সার করছি, সমস্যা নেই। ইস্পিতা আছে আমার সাথে দেখতে পাচ্ছি, গ্যান্ডারিয়া থেকে আমার সাথে যুক্ত আছেন তানহা। ওয়াও, তানহা, আর যে তানহা, আর এখানেও তানহা, বাহ বেশ বেশ। তারপর একটা হাসি দাও তো দাদা, আমি তো সারাদিনই হাসছি, সবসময় হাসছি আফরিন। ওহো, আমি এই হাসি নিয়ে আর পারলাম না। যাই হোক, আমরা একটা গানে চলে যাই, মন শুধু মন ছুঁয়েছে। হ্যাঁ বন্ধুরা, সোলসের গানটা শুনে আসি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে। সেই দুপুর দুইটা থেকে ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু বন্ধুরা আমরা একদম শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, শেষ ঘন্টার শুরুর মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সবার প্রিয় বন্ধু, প্রিয় কণ্ঠ, প্রিয় ভয়েস আরজে রিদম। বন্ধুরা, ঘড়ি কাটা দেখতে দেখতে 4:01 চলে এসেছে। ভালো, সময় কখন কোন দিক দিয়ে চলে যায় ব্যাপারটা বোঝা খুবই রাফ অ্যান্ড টাফ। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন পর্যন্ত আমার সাথে যুক্ত থাকার জন্য। আচ্ছা, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সবাই আমাকে লিখছেন, মেসেজ করছেন। আমি একটু দেখতে চাই আমার সাথে কে কে আছে। প্রথমেই দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সাউদা যুক্ত আছে আমার সাথে, অর্চিও কিন্তু যুক্ত আছে আমার সাথে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, কে যুক্ত আছে, কে যুক্ত আছে বলতে পারছি না, নামটাও লিখেনি, বাট আমাকে লিখেছে, হ্যালো মাস্টার রিদম, তোমার ভয়েস খুব সুন্দর, আই লাভ ইউ, আই লাভ ইউ টু মাই ফ্রেন্ড, আই লাভ ইউ টু। সালিহুর রহমান যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি বদরগঞ্জ রংপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ। তারপর আমার সাথে দেখতে পাচ্ছি কে আছেন, কে আছেন, কে আছেন, লাকি আছেন, জানো বেবি, কালকে রাতে মনে হয় রাত 3-4 মধ্যে তোমাকে নিয়ে কি যেন একটা স্বপ্ন দেখছিলাম। আমাকে নিয়ে স্বপ্ন দেখছিলেন, মানে আমাকে নিয়েও স্বপ্ন দেখেন, ও মাই গড। তখন হঠাৎ করে একটা বিড়াল আলমারির উপর থেকে আমার উপর ঠাস করে পড়ে গেল। আমি তখনই জোরে চিৎকার দিয়ে উঠি, আমার চিৎকার শুনে সবাই আমার রুমে হাজির হয়ে গেল। বিড়াল দেখে সবাই আমাকে বকা দিতে লাগলো। সামান্য বিড়ালের জন্য ওদের ঘুমটা ভেঙে দিয়েছি। আমি তো মনে মনে ভাবছিলাম বিড়াল আমার উপর না পড়ে যদি রিদম স্বপ্নের মাছ থেকে এসে পড়তো তাহলে কি হতো। আর বুঝলাম না লাকে আমি আপনার উপর কেন পড়তে যাব, অদ্ভুত কথাবার্তা। যাই হোক, সেটা রিদম ছিল না, সেটা বিড়ালই ছিল বাই দ্য ওয়ে। আর ভালো ভালো কি বলবো আর। আচ্ছা, দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জারিন যুক্ত হয়ে গেছে, জারিন এখনো আছে, আছে। আচ্ছা, এই জারিন লিখেছে চট্টগ্রাম থেকে, রিদম জানো একটা কথা কি জানো, আজকে সকালে শুয়ে শুয়ে তোমার কথা ভাবছিলাম, বাট পরে স্কুলের কথা মনে পড়ে পুরো বিরক্ত লাগছে, তোমার ভয়েস না শুনে স্যারের ঘ্যান ঘ্যানানি শুনতে হয়। আচ্ছা, ও মানে স্যারের স্যারের থেকে এখন আমাকে বেশি ভালো লাগছে, না এটা তো হবে না, এটা তো টোটালি রং না। অবশ্যই পড়ালেখায় মন দিতে হবে, পড়ালেখা করতে হবে জারিন ঠিকঠাকভাবে, এটা এটা ঠিক না। ডার্লিং, তোমাকে পটানোর কোনো ওয়ে আছে থাকলে বলো তো প্রিয়। আচ্ছা, আমাকে পটানোর কোনো ওয়ে নেই, আমাকে আজ পর্যন্ত কেউ পটাতে পারেনি, আর যে পটাতে পেরেছে তার কাছে আমি থাকতে পারিনি, এই আর কি আফসোসের বিষয়। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, তুমি কি হুমায়ুন আহমেদের লেখা পড়ো? ইয়েস, আমি হুমায়ুন আহমেদ স্যারের বিগ ফ্যান, বিগ ফ্যান। তারপর দেখতে পাচ্ছি জিনিয়া আছে আমার সাথে, জিনিয়া কোথায় কোথায়, ব্যবহারিক পরীক্ষার শেষ, আজ থেকে বন্ধুদের সাথে সেইভাবে দেখা হবে না, তাই একটু মন খারাপ আমাদের এখানে গার্লস স্কুলে। আচ্ছা, আমি আছি তো, কোনো সমস্যা নেই জিনিয়া, আমার সাথে থাকলেই হচ্ছে বাই দ্য ওয়ে। তারপর আমাকে পটানোর কোনো ওয়ে নেই, আমাকে আজ পর্যন্ত কেউ পটাতে পারেনি, আর যে পটাতে পেরেছে তার কাছে আমি থাকতে পারিনি, এই আর কি আফসোসের বিষয়। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, তুমি কি হুমায়ুন আহমেদের লেখা পড়ো? ইয়েস, আমি হুমায়ুন আহমেদ স্যারের বিগ ফ্যান, বিগ ফ্যান। তারপর দেখতে পাচ্ছি জিনিয়া আছে আমার সাথে, জিনিয়া কোথায় কোথায়, ব্যবহারিক পরীক্ষার শেষ, আজ থেকে বন্ধুদের সাথে সেইভাবে দেখা হবে না, তাই একটু মন খারাপ আমাদের এখানে গার্লস স্কুলে। আচ্ছা, আমি আছি তো, কোনো সমস্যা নেই জিনিয়া, আমার সাথে থাকলেই হচ্ছে বাই দ্য ওয়ে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে একজন আছেন বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।

দেখা করতে চান আমার সাথে, আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি দেখা করবো, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন আমরা একটা গানে চলে যাই। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে পালবাসা সিদ্দিকের করা একটা গান, নিঠুর কালা, অর্থাৎ আমার গান, কালার গান। যাই হোক, আমরা গানটা শুনতে থাকি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Mississippi Fields.
1: Hello, my beloved listeners. So, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। আমি আরজ রিদম, আপনাদের প্রিয় বন্ধু। আজকে কিন্তু আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে দুপুর দুইটা থেকে ছিলাম এবং দেখতে দেখতে আজকে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি বন্ধুরা। 4:15 মিনিট এক এক করে বাড়ছে আর আমার মনটা ধুকধুক করছে। কারণ হচ্ছে বন্ধু বান্ধবকে ছেড়ে চলে যেতে হয়, একা হয়ে যেতে হয়, বন্ধু বান্ধবকে খুব মিস করি, সবাইকে খুব মিস করি, এই তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই শুরু থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য। এখন পর্যন্ত সবাই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি দেখতে পাচ্ছি ফেসবুকেও কমেন্ট সেকশনে কিন্তু সবাই আছে আমার সাথে। সুমাইয়া শেফা যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে। ভাইয়া মাঝে মধ্যে চোখ খোলা রেখেই ঘুমাই ক্লাসে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি অর্চি কিন্তু আছে এখন পর্যন্ত আমার সাথে। ভাইয়া আপনি সিলেট কিন্তু আসবেন, বিশেষ করে আমার বাসায়। হ্যাঁ, সিলেট যাবো ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। আমার ফ্রেন্ডস যারা আছেন, লিসেনার্স যারা আছেন, সবার সাথে দেখা হবে, সবার সাথে ঘুরবো ফিরবো, আড্ডা দিব। তারপর কোথায় আমার সাথে সাউদা কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন। কে যুক্ত আছেন আমার সাথে? আমার সাথে আছেন রাইসা চট্টগ্রাম থেকে। আচ্ছা, রাইসার মেসেজটা একটু পড়ি, যদিও একটু বেশি বড় মনে হচ্ছে, বাট আমার কাছে, আমি পড়েছি মেসেজটা, অনেকক্ষণ আগেই পড়েছি অফলাইন যখন ছিলাম, বাট আমার কাছে খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। আসলে সে যেই পয়েন্ট অফ ভিউতে ভেবেছে বা সে আসলে বইকে যেভাবে ভালোবাসছে বা একটা গল্পকে যেভাবে ভালোবাসছে, আমার মনে হয় এর থেকে বড় বিষয় আর হতে পারে না। আচ্ছা যাই হোক, আমি নিজেও একজন মানে লেখালেখি প্রিয় মানুষ এবং গল্প প্রিয় মানুষ, আমিও খুব পছন্দ করি লেখালেখির ব্যাপারটা বা বই পড়ার ব্যাপারটা। আচ্ছা, আমি পড়ছি রাইসা যেভাবে লিখেছে আর কি। আমি একটা উপন্যাস রিসেন্টলি পড়ছি, নাম হচ্ছে নীল চিরকুট। কোথায় এটা আমি এখন বই হাতে নিয়ে পড়ছি, এর আগে ফোন থেকে পড়ছিলাম। ওইখানে একটা ক্যারেক্টার আছে নাদিম হোসেনের, এই ক্যারেক্টারটা ছন্ন ছাড়া, ওকে, ওয়ান কাইন্ড অফ বেকার, আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার। অ্যান্ড এই নাদিম ছেলেটা গিটার বাজায়, আপনিও গিটার বাজান। আচ্ছা, একদিন সিফাত ভাইয়া বলছিল আপনি নাকি নীল পাঞ্জাবি পরে অফিসে এসেছেন। এই নীল চিরকুটে নাদিম আর আরফান যে হিরো আর কি, সেও নীল পাঞ্জাবি পরেছিল। আচ্ছা ঠিক আছে, আপনি কিছুদিন আগে আপনার ফুল নেম বলেছিলেন, রাইসুল আলম রিদম। হ্যাঁ, আমার নাম রাইসুল আলম রিদম, এটা ট্রু। এইখানের আলম ওয়ার্ডটা নীল চিরকুটের হিরো আরফানের নামে আছে। আচ্ছা, আরফান আলম নিষ্প্রভ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মোস্টলি আমি ধরতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তারপর পড়ি। আপনার শো আমাকে অনেকবার অনেকভাবে নীল চিরকুট ভাইব দিয়েছে, দ্যাটস দ্য রিজন আমার আপনার শো আর আপনাকে কেন ভালো লাগে। ও থ্যাংক ইউ সো মাচ রাইসা, থ্যাংক ইউ সো মাচ। আপনার হাসি, কথার ধরন সবকিছুই মুগ্ধ করে সবাইকে, কিন্তু আমি প্রথমে এই জিনিসটাতেই মুগ্ধ হয়েছিলাম, পরে গিয়ে আপনার হাসি আর কথার ধরন আর ভয়েস আসতে পারে। অনেক অনেক ধন্যবাদ রাইসা, যে এরকম একটা সুন্দর উপন্যাসের সাথে আসলে আমাকে মিলিয়েছেন এবং আমার সাথে আসলে ব্যাপারটা মানে খুঁজে বের করার চেষ্টা করেছেন। এরকম ফ্যাসিনেশন বা এরকম যেই কি বলে এটাকে, যে এই যে কল্পনা জগৎ বা এই যে চিন্তা ভাবনাটা, এই বিষয়টা আসলে যার ভিতরে আছে, আমি মনে করি যে তার মতো ভালো মানুষ আর হতে পারে না। কজ মানে একটা বই পড়তে পড়তে, আচ্ছা আমি এই বিষয়টা নিয়ে একটু বলি, এই বিষয়টা আমার কাছে কেন এতটা ইন্টারেস্টিং লেগেছে। বিষয়টা হচ্ছে আপনি যখন একটা বই পড়বেন এবং সেই বইটা পড়তে পড়তে, অর্থাৎ আপনি পড়ছেন বা আপনি এই যে পড়তে পড়তে সেই জিনিসটার ভিতর যখন আপনি ঢুকে যাচ্ছেন, সেই উপন্যাস হোক সেটা গল্প হোক, ঢুকে যাচ্ছেন এবং আপনার কল্পনাকে খেলাচ্ছে, আপনার কল্পনার মাধ্যমে আপনি কাউকে খুঁজছেন, আপনার কল্পনার মাধ্যমে আপনি কাউকে ইমাজিন করছেন, এইটা হচ্ছে এই বই পড়া, উপন্যাস পড়া, গল্প পড়া, এগুলার মধ্যে মানে মেইন যে ব্যাপার আর কি, সেই ব্যাপারটা। সত্যি কথা বলতে মানে এই এরকম চিন্তা ভাবনা আসলে সবার থাকেও না, যাদের আছে আমার যেটা মনে হয় যে সে আসলেই মাটির মানুষ, সে আসলেই একজন ভালো মানুষ, প্রিয় মানুষ। আমি জানি না, আমি আমি আপনাকে ভালো বলছি না রাইসা, আপনি, আমি জানি না আপনি ভালো নাকি খারাপ, আচ্ছা যাক দুষ্টামি করছি, বাট এটা এটা এটা এটা ট্রু, এটা আমি মানি, এটা আমি মানি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ রাইসা এত সুন্দর একটা উপন্যাসের সাথে এই ছোট মানুষটাকে, অর্থাৎ হৃদমকে মিলিয়েছেন, হৃদমকে খুঁজে বেরিয়েছেন, খুব খুশি হলাম শুনে, খুব খুশি হলাম, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আরো অনেকে যুক্ত আছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে সিসিলা আছেন আমার সাথে, আই লাভ ইউ লিখেছেন, আই লাভ ইউ টু। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন রিতম, রিতম আমার সাথে প্রেম করো। আচ্ছা, আমার নাম, ফার্স্ট অফ অল আমার নাম রিতম না, প্রথমে লিখেছিল রিডম আই লাভ ইউ, দেন লিখেছে রিতম আমার সাথে প্রেম করো। আমার নামের বানানটা একটু প্লিজ প্লিজ একটু বুঝে নেন না, আর ওয়াই টি এইচ ও এম রিদম। আচ্ছা, আমার নামের বানানটা যেদিন ঠিক করে লিখতে পারবেন সেদিন আমি আপনার সাথে প্রেম করব। হাই, আমি শর্মি, শর্মি হ্যালো, আমি রিদম। আসসালামু আলাইকুম, মুনতাহা ইসলাম সুমনা আমি। আচ্ছা, মুনতাহা ইসলাম সুমনা, অনেক অনেক ধন্যবাদ রংপুর থেকে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে, আচ্ছা সরি সরি সরি সরি সরি, মুনতাহা ইসলাম সুমনা না, মুত্তারিনা ইসলাম সুমনা, মাই ব্যাড, আম সরি। তারপর দেখতে পাচ্ছি কোথায় আমার সাথে আছেন সিদ্রাতুল মুনতাহা পড়ি আছেন আমার সাথে। ওয়াও, পড়ি তাই নাকি, এখন জিন পড়িও আমার সাথে যুক্ত হয়ে যায়, যাক খুব সুন্দর নাম আপনার। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমরা একটা গানে চলে যাব, আমরা এখন শুনবো এ নাসিক নাসিক আপাল গিলে। হ্যাঁ বন্ধুরা, অনিমেষ রয় আর পান্থ কানের করা একটা গান, খুব জলদি আবার ফিরে আসছে আপনাদের মাঝে।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Listeners, so RG Rhythm এখন পর্যন্ত আছে আপনাদের সাথেই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। যাই হোক, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সেই শুরু থেকে যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। যদিও আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ ঘন্টায় আছি, শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থায় আছি। যাই হোক বন্ধুরা, আজকে দুপুরে কিন্তু আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, বেশ কিছু বিষয় নিয়ে আমরা গল্প করছিলাম। আমার সাথে অনেকে যুক্ত ছিলেন, সবার মেসেজ পড়ছিলাম। সবাই বলছিল যে আর্জেন্টিনা, ব্রাজিল, কেউ আর্জেন্টিনা সাপোর্ট করছে, কেউ ব্রাজিল সাপোর্ট করছে, কেউ হয়তো অন্যান্য দল সাপোর্ট করছে। বাট আমরা যেটা জানি যে আসলে বাংলাদেশে বা আমাদের মধ্যে সবসময় কিন্তু আসলে বরাবরের মতো আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিলকে নিয়ে কিন্তু মোটামুটি একটা বেশি ফাটাফাটি মাতামাতি কিন্তু আসলে হয়ে থাকে। সো সেই বিষয়টা নিয়ে যদি একটা একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে বিশ্বকাপে আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল খেলছে। হ্যাঁ বন্ধুরা, তো এই আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল এই দুইটা দলের মধ্যে আমি সব বাদ দিলাম, বাট মানে একদম সিরিয়াসলি বলছি যে এই আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিলের মধ্যে দলীয় শক্তিতে কে কোথায় সেরা, এই ব্যাপারটাতে আসলে আপনারা কি ভাবেন? যে মানে আর্জেন্টিনা কি ব্রাজিলের থেকে বেশি এগিয়ে আছে, নাকি ব্রাজিল আর্জেন্টিনা থেকে বেশি এগিয়ে আছে? কার খেলার প্যাটার্নটা বেশি সুন্দর, কার খেলার প্যাটার্নটা বেশি ভালো, এই ব্যাপারটাতে আসলে আপনাদের কি মনে হয়? আচ্ছা আমি বলি, আশি আশি করতে করতে কিন্তু এই বিশ্বকাপ কিন্তু চলে এলো, এবং কয়েকদিনের মধ্যেই, কয়েকদিন বলতে কি, যে আজকে তো অলরেডি 10 তারিখ, পরশু দিন থেকে কিন্তু আমরা খেলা শুরু হয়ে যাচ্ছে আমাদের। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে কিন্তু হচ্ছে এই বিশ্বকাপের পর্দাটা উঠবে। আর আমি যদি দলগুলোর কথা বলি, তারা কিন্তু এখন পর্যন্ত ব্যস্ত, জোরে সোরে খুব মানে সবাই প্রিপারেশন নিচ্ছে যে এবারের শিরোপা কিন্তু মানে সবাই নিয়ে নিবে, এরকম একটা সিচুয়েশন। আর ঠিক সেই একটা সিচুয়েশনই বা সেই একটা পয়েন্ট অফ ভিউ নিয়েই কিন্তু প্রতিবারের মতো এগিয়ে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল। হ্যাঁ বন্ধুরা, এই যে দুইটা দল, এই দুইটা দলের মধ্যে কিন্তু আসলে কে এগিয়ে আছে এই ব্যাপারটা কিন্তু দেখার একটা বিষয়। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভারসাম্যপূর্ণ দল, অন্যদিকে ব্রাজিলও কিন্তু মানে একটা মোটামুটি খুবই কম্পিট করার মতো একটা দল। আর প্রস্তুতির কথা যদি বলি, ব্রাজিলের প্রস্তুতিও কিন্তু খুবই ভালো। গোলরক্ষক যদি বলি, মানে গোলকিপারের কথা যদি বলি, গোলকিপার থেকে শুরু করে ডিফেন্ডার, মানে বিশ্বকাপের মঞ্চে দুই দলের সামর্থ্যের পাল্লা কতটা ভারী, কতটা মানে শ্রেষ্ঠত্ব বা কতটা হচ্ছে তারা যে আসলে একটা এটা মানে বেয়ার করছে, এই ব্যাপারটা আসলে মানে বলার বাহিরে রাখে। ঠিক আছে, এটা আসলে মানে বলে বোঝানো পসিবল না, বাট এই এই ব্যাপারগুলো কিন্তু আসলেই খুবই মজার ফ্যাক্ট যে আসলে কে কোন দিক দিয়ে এগিয়ে আছে। আমি যদি বলি যে গোলকিপারের কথা যদি বলি, গোলকিপারও কিন্তু এখন, এবার যদি আর্জেন্টিনার আমি এমিলিয়ানো মার্টিনেজের কথা যদি বলি, বা হচ্ছে ব্রাজিলের যে গোলকিপার আছেন আলিসান বেকার, আমি যদি তার কথা বলি, হ্যাঁ দুজনই কিন্তু মানে আপনারা দেখেন দুজনই কিন্তু গোলকিপার হিসেবে একদম ফাটাফাটি, মানে দুজনের নামই কিন্তু একদম উপরের দিকে থাকবে। আবার আমি যদি ডিফেন্ডের ক্ষেত্রে চলে আসি, বা মানে মানে ডিফেন্ডে যারা খেলছে বা ডিফেন্সে যারা খেলে, হ্যাঁ ডিফেন্ডার হিসেবে খেলে, সেই ক্ষেত্রেও যদি বলি আমি, সেখানেও কিন্তু আসলে মানে বলার বাহিরে। আমি যদি আর্জেন্টিনার টিমের কথা বলি, এখানেও কিন্তু একদম ফাটাফাটি প্লেয়াররা আছে। ব্রাজিলের কথা যদি বলি, সেখানেও কিন্তু ফাটাফাটি প্লেয়ার আছে। সো দুইটা দলেরই কিন্তু আসলে খুবই মানে ভারী অবস্থা, এবং দুইটা দলেরই কিন্তু একটা ভারী প্রিপারেশন আছে। আসলে আমার যেটা মনে হয় যে ফাইনালে যদি ব্রাজিল আর আর্জেন্টিনার একটা খেলা হতো, তাহলে হয়তো বা বেশ মজা হতো, তাহলে হয়তো বা বিশ্বকাপের মজাটা একদম জমে 100-100 হয়ে যেত আর কি। যাই হোক, এই বিষয়টা নিয়ে আসলে গল্প করছিলাম, এই বিষয়টা নিয়ে বলছিলাম। তারপর অবশ্যই আমার যেটা মনে হয় যে জিতবে তো অবশ্যই আর্জেন্টিনাই। আচ্ছা যাই হোক, ঘুরে ফিরে এক কথাই বলছি, কখন জানি আবার হচ্ছে আমার লিজেন্ডারে চলে এসে আমাকে মারা শুরু করে, ব্রাজিলের ফ্যান যারা আছে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউথ এখন পর্যন্ত আছে। আপনার লিসেনাররা কত সুন্দর করে রোমান্টিক কথা বলে, আমার আফসোস আমি এসব কিছুই পারি না। এনিওয়ে ভাইয়া, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আপনার জন্য অনেক দোয়া করি, আপনিও আমার জন্য দোয়া করবেন, বেঁচে থাকবে ইনশাল্লাহ। কথা হবে সিলেট থেকে। ও আচ্ছা, সিলেটে যাচ্ছে সাউদা আগামীকাল। সিলেটেও তো আমার অনেক লিসেনার আছেন, যারা আছেন সিলেটের তমাও আছে, সাউদাকে
একটু ওয়েলকাম জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিয়েছে সাউদা, সাউদা সমস্যা নেই, আমিও একটু পর বিদায় নিয়ে নিব, ঠিক আছে, কথা হবে সিলেট থেকে, আশা করছি শুনবেন আমাকে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছেন কেউ একজন, নামটা লিখেননি, দেখি নামটা যদি লিখে দেয় তাহলে ভালো হবে। নাম্বারেও কিছু মেসেজ আছে, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি আমার সাথে এখন কে কে যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, যুক্ত আছে, যুক্ত আছে, যুক্ত আছে নীলা, ও নীলা বেশ সুন্দর নাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনার নামটা লিখলেন না, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। তারপর আমার দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, খুব রাগ করেছে, নুসরাত বলছে সিলেট থেকে, কমেন্ট পড়িনি দেখে সে রাগ করেছে আমার সাথে, আচ্ছা যাই হোক পড়ে ফেললাম। ও কারিমুলের ফ্রেন্ড জুই, ও বুঝতে পারছি বুঝতে পারছি, যাই হোক কোনো সমস্যা নেই কারিমুল, জুই ঢাকা চলে আসবে, মোস্ট ওয়েলকাম, ঢাকায় আসলে তো সে অবশ্যই আমাদের মেহমান, আশা করছি সে থাকুক ভালো থাকুক, সেই দোয়াই করবেন আপনার ফ্রেন্ডের জন্য। সানিম এখন পর্যন্ত যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি, ফারুক যুক্ত আছে আমার সাথে, ইশারা যুক্ত আছে আমার সাথে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে হাট্টিম হাটিম টিম, শুনি আমি ঢাকা এফএম প্রতিদিন, বেশ বেশ, তমা আছে চট্টগ্রাম থেকে, আচ্ছা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, জান্নাতুল হীরা যুক্ত আছে আমার সাথে, বৃহস্পতিবারে ভূত স্টুডিও আর শুক্রবার অমানিশ, আমি তো ভূতের গল্প পড়ে ধরে শুনি না শুধু দুই দিন, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তারপর কেমন আছে ভাই, রংপুর থেকে মিম আছে আমার সাথে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর আমার সাথে শান্তা যুক্ত আছে দেখতে পাচ্ছি, শান্তা হ্যাঁ আপনার মেসেজ পড়া হয়েছে, বাই দ্য ওয়ে গান কিন্তু চলে এসেছে, আমি এখন পর্যন্ত আসলে আপনাদের সাথে কথা বলছি। তারপর দেখতে পাচ্ছি জিনিয়ার কাছ থেকে মিষ্টি খাওয়ানোর জন্য রাজি আছে, তো সিলেটি তমা আসে নাই, ওকে বলো এবার বন্ধুরা ঘুরতে যাবো সিলেটে, হ্যাঁ আচ্ছা তমা নবাব মুসফা বলে ঘুরতে যাবে সিলেটে, তাকে রিসিভ করবেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, কে আছেন আমার সাথে, মায়াবী ইলমাস কিন্তু এখন পর্যন্ত আছেন, যেখানে আমি কি আমার জীবনের গল্প বা কথাগুলো শোনাতে পারবো সবাইকে, আমাকে এই বিষয়ে জানাবেন, হ্যাঁ আছে ভালোবাসার বাংলাদেশ আছে ইলমাস। যাই হোক গান শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত বকবক করছি, আমার মনে হয় বিরক্ত না করে চলে যাই, গানটা শুনতে থাকি, খুব জলদি আবার ফিরে আসবো। এখন আমরা যেটা শুনছি সেটা হচ্ছে চন্দ্রবিন্দুর করা একটা গান, এভাবেও ফিরে আসা যায় অ্যালবামের গানটা, খুব সুন্দর একটা গান, গানটা শুনেন বেশ ভালো গান কিন্তু একটা, আশা করছি গানটা সবাই ভালো লাগবে, তো গানটা শুনতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসে আপনাদের মাঝে, আশা করছি শেষ পর্যন্ত সবাই থাকে এখন 90.4 এর সাথেই থাকবেন, খুব জলদি এসে আবার বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আমার চোখটা ঘরে।

0: তোমার সাথে 90.4।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা শুনছিলেন সেই দুপুর দুইটা থেকে আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। এবং দেখতে দেখতে কিন্তু আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি মিড ডে ফিল্ড অনুষ্ঠানের। আজকের মতো হয়তো বা এখানেই বিদায় জানাতে হবে আপনাদের সবাইকে, তবে কোনো সমস্যা নেই, আবারও আগামীকাল চলে আসবো আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাজ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো বিকাল 5টা থেকে কিন্তু উইকেন্ড বাজ নিয়ে হাজির থাকে আমি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। সো যারা আমাকে বৃহস্পতিবার শুনতে চান, পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করেন, যারা আমার সাথে যুক্ত হতে পারেন না ব্যস্ততার জন্য, অবশ্যই কিন্তু আগামীকাল চলে আসবেন। আপনাদের সবার সাথে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, বিভিন্ন ট্রেন্ডি বিষয় নিয়ে আমরা আড্ডা দিব। যাই হোক, চলে যখন যাবই, যাওয়ার আগে একটু দেখে যেতে চাই কে কে আছে আমার সাথে এখন পর্যন্ত। কোথায় ভাইয়া? আমি তানহা রংপুর থেকে শুনছি। ভাইয়া তোমার ভয়েসটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ তানহা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরও একজন তানহা আছেন, আর যে তানহা। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কোথায়, সাবা আছে আমার সাথে উগান্ডা থেকে। আচ্ছা ঠিক আছে, জিনিয়া এখন পর্যন্ত যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তুমি আছো তাই ভালো আছি। আর যে একটা কথা বলবো, রাখবা কিনা জানি না, তবু বলি, আমার জন্মদিনের দিন আমায় জন্মদিনের তুমি শুভেচ্ছা জানাবা 12টার সময়। দুটা ইচ্ছা পূরণ হয়েছে, এটা হলে আমি অনেক খুশি হব, তাই নাকি? বাই দ্য ওয়ে জিনিয়া, আপনার বার্থডেটা কবে? এটা আসলে খুবই এরকম একটা ইচ্ছা রাখলেন আমার সামনে। আচ্ছা যাই হোক, ঠিক আছে জিনিয়া, আপনার বার্থডেটা আমাকে একটু জানিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছি আরও একজন লিখেছেন, হাই আর জে ভাইয়া, আমি আশা বলছি, আজকের গানগুলো অনেক ভালো লাগছে। জানো রিদম ভাইয়া, তোমার ভয়েস আর হাসিটা নাইস, কি বলবো, সবাইকে পুরাই ফিদা করেছো, তবে আমার টেক্সট পড়ছো না তাই মনটা খুব খারাপ। শুরু থেকে তোমার সাথে যুক্ত আছি জানো। ওহো আশা, আই এম সো সরি আশা, আপনার মেসেজ আমি পড়েছি, আপনি হয়তো বা মিস করে গেছেন। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সেই শুরু থেকে যুক্ত থাকার জন্য এবং শেষ পর্যন্ত থাকার জন্য। রিদম ভাই, আমি আলামিন, অনেক অনেক ধন্যবাদ আলামিন আমার সাথে যুক্ত থাকার জন্য। সালিহুর রহমান কিন্তু এখন পর্যন্ত আছে, বিদায় নিয়েছে যদিও, আমিও বিদায় নিচ্ছি অবশ্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কোথায়, আমার সাথে কেউ কে আছেন, আমার সাথে আছেন ভাইয়া, তুমি তো উপন্যাস প্রেমী, প্রেম কয় তাই উপন্যাসের নাম বলো, হুমায়ুন স্যার ভাবে বাদে। আচ্ছা আচ্ছা, হুমায়ুন স্যার, ইমদাদুল হক মিলন স্যারের সবগুলো পড়েছি আমি, জানবি সিলেট থেকে। আচ্ছা উপন্যাসের ব্যাপারটা, উপন্যাস নিয়ে আমরা একদিন একটা সেশন রাখবো যেখানে হচ্ছে আমরা সব উপন্যাস নিয়ে আমরা গল্প করবো, উপন্যাস নিয়ে আড্ডা দিব, সমস্যা নেই। তারপর সিলেট থেকে পিঙ্কি আছে আমার সাথে দেখতে পাচ্ছি, মোস্ট ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি, হাই ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, রিপ্লাই দাও তুমি, আর আমার মেসেজের রিপ্লাই দাও না। আচ্ছা এই যে আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছি, তো বাই দ্য ওয়ে নামটা লিখলে হয়তো বা খুব খুশি হতাম। ও আচ্ছা, সাফা সাফা সাফা, এই যে রিপ্লাই করলাম সাফা, এখানে খারাপ লাগার কিছু নেই। তারপর লিখেছেন, তুমি তো তাহলে হিমু হওয়ার অ্যাবিলিটি রাখো আর আমি রূপা। আচ্ছা তাই নাকি? বাই দ্য ওয়ে রূপা, আপনার নামটা কি? আপনার নামটা তো লিখলেন না, আমার রূপা হয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, জারিন কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে চট্টগ্রাম থেকে, বাহ। কোথায়, একটা মজার বিষয় কি জানো, এদিকে আম্মুর মায়ের খেয়ে পড়তেছি বাট তোমাকে স্কিপ করি নাই, কারণে হেডফোন দিয়ে শুনছি। দেখছো তোমার জন্য কত পাগল, দুই দিন পর দেখবা আমাকে পাবনাতে ভর্তি করাইছে। ও ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, কোথায়? আমার সাথে রূপন্তি কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে। স্যার রূপন্তি কিন্তু সেই শুরু থেকে কিন্তু একটা গান শুনতে যাচ্ছিল, যেটা দীপানিতা, সে আমার নামও রেখেছে দীপানিতা। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাচ্ছি। আমরা যেতে যেতে রূপন্তির পছন্দের গানটা দিয়েই আমরা বিদায় জানাবো। আমরা দীপানিতা গানটা শুনতে শুনতে আজকের মতো বিদায় নিব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই শুরু থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য, এই সুন্দর দুপুরটাকে সুন্দর করে তোলার জন্য এবং ফুটিয়ে তোলার জন্য, রাঙিয়ে তোলার জন্য। আমিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর ভালোবাসা জানাচ্ছি, সবার প্রতি ভালোবাসা রইল, দোয়া রইল। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই। আমরা এই যে গান শুনতে শুনতে বিদায় নিব, তরিফ আর সিফাতের করা একটা গান দীপান্বিতা। সো আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

90.4 এবং সিফাত হাজির হয়ে গেছি আপনার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। অবশ্যই আজকেও আড্ডা হবে এবং আজকে আড্ডা কিন্তু হবে একদম মানে 7টা পর্যন্ত। সো যার যত কথাবার্তা আছে সুন্দর করে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আপনি। নম্বরটি হচ্ছে 01841904904। আর যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে আপনি চাইলে মানে আমাকে হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন, নম্বর কিন্তু একই 01841904904। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে সন্ধ্যা 7টায় কিন্তু আপনি পেয়ে যাবেন ক্যারিয়ার গসিপ। সো অবশ্যই যুক্ত হয়ে থাকবেন আমাদের ফেসবুকেও, কিন্তু আপনি একই সাথে দেখতে পারবেন। সো যে যে কথাবার্তাগুলো আছে সেগুলো আমাকে পাঠিয়ে দিবেন। অমৃত বোস আমাকে লিখেছেন কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ ভ্যাপসা গরম বিকেল, তাই নাকি? আচ্ছা শুভ বিকেল, আমি বলবো শুভ বিকেল, কারণ আমাদের আমি যদি ঢাকার কথা বলি, যেহেতু এই মুহূর্তে আমি ঢাকাতেই আছি, সো ঢাকাতে যদি আমি বলি, ঢাকার অবস্থা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ অনেকটা ভালো। বৃষ্টি হয়েছে, একটা ভালো বৃষ্টি হয়েছে, আমি নিজেই ভিজতে ভিজতে এসেছি, যদিও পুরোপুরি ভিজতে পারিনি কিন্তু তারপরও ছাতা নিয়েও আমি ভিজেছি আর কি। সো তখন দেখলাম যে না, একটা ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, এখনও কিন্তু একটা ঠান্ডা পরিবেশ বিরাজ করছে। তো অমৃত বোস আশা করি আপনাদের ওইখানে একটা ঠান্ডা ভাব চলে যাবে, জানাবেন, আপডেট জানাবেন। আর যেহেতু গরম, সো খুব বেশি প্রয়োজন না হলে বাইরে ঘোরাফেরাটা থেকে বিরত থাকুন, এটা আপনার জন্য আরো ভালো হবে। এদিকে আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন, বহুদিন পরে দেখতে পাচ্ছি আমাদের শাহিন আহমেদ চৌধুরীকে। কই ছিলেন আপনি এতদিন? সিলেট থেকে আছেন আমাদের বন্ধু, শুনছি আমি আছি আপনার সাথে। থ্যাংক ইউ আপনি জয়েন করেছেন আমাদের সঙ্গে। সালিহুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো? গত রাতে বৃষ্টি আপ আসছিল, আজ সকালে বেলা উনি চলে গেছেন। আপনার কাকা আমার মামা আজ একটু মন ভার করে আছেন। আপনি যদি গত দুই দিন এবং তার আগেও যখন বৃষ্টি হচ্ছিল ওই SMS গুলো চিন্তা করেন, আপনি কিন্তু একই কথা লিখেছেন, বৃষ্টি আপা সূর্য কাকা, বৃষ্টি আপা সূর্য। আপনি এবার এরিয়া থেকে বেরোন, বেরোয় এবার সালিহুরের যে কাজগুলো আছে, সালিহুরের যেগুলো যেগুলো দেখলো সেগুলো নিয়ে কথা। বৃষ্টি আপার সূর্য কাকাকে আমরা অনেক প্রমোশন দিয়ে দিয়েছি, এজন্যই সূর্য কাকা মাঝে মাঝে রেগে যায়, ঠিক আছে? আচ্ছা হাই ভাই, আমি জানবি জয়েন হয়ে গেলাম সিলেট থেকে, থাকবো শেষ পর্যন্ত। ওকে জানবি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। এই জায়গায় মনে হয় আমাদের বন্ধু সানিম, যদি আমি ভুল না করে থাকি, ইয়াস সানিম, আমি লেখার স্টাইল দেখে বুঝে গেছি। মেসেজ পড়ো না কেন, ও না, এটা তো আগে লিখেছিল, আজকে লিখেছে তুমি শুভ বিকেল, সাথে আছি পুরো সময় রংপুর থেকে সানিম। ওকে সানিম, থ্যাংক ইউ আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। হাই হ্যালো সিফাত ভাই, এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি সিলেটে, জয়েন হলাম তমা ফ্রম সিলেট। এই যে আমাদের সিলেটি তমা চলে আসছে এবং ঝিরিঝিরি বৃষ্টি উপভোগ করছে, যদিও আমি একটা খুব ভালো ঝুম বৃষ্টি উপভোগ করেছি আজকে। সো একটা অন্যরকম একটা ব্যাপার আছে মনের মধ্যে। আমার প্লেলিস্টের প্রথম যে গানটি ওয়েট করছে আপনার জন্য সেটা হচ্ছে জঙ্গলি সিনেমা থেকে ইমরান এবং কনার কণ্ঠে বন্ধু গো শোনো। তো বন্ধু আপনি শুনেন, পাঠান আপনার কথাবার্তা আমাকে, আমরা আছি 7টা পর্যন্ত, কথাবার্তা হবে, আড্ডা হবে, সঙ্গেই থাকবেন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। 90.4 FM।

0: and Taka FM 90.4.
1: Taka Metro 9040.

শুনছেন ঢাকা এফএম 90.4 সিফাতের সঙ্গে চলছে ঢাকা মেট্রো 9040 সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040। তো সামনে ওয়ার্ল্ড কাপ, আমরা দল নিয়ে কথা বলতে পারি, কে কোন দল সাপোর্ট করেন। আমারটা তো শুনেছেনই, এবার আপনার পালা, কে কোন দল সাপোর্ট করেন। আর্জেন্টিনা ব্রাজিলের বাইরেও কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সমর্থক আছে বিভিন্ন দেশে, যেমন ফ্রান্স, তারপর নেদারল্যান্ডস, তারপর স্পেন, জার্মানি, জার্মানির অনেক বেশি আছে। সো কারা কারা আছেন অবশ্যই কিন্তু জানাতে পারেন, সমস্যা নেই। আমি কেউ কোনো দল ছেড়ে যাব না কেউ কোথাও, কিন্তু একটা জেনে রাখা ভালো, তাহলে পরবর্তীতে ঝগড়া করতে সুবিধা হবে আর কি। যাই হোক, এখানে আছেন আমাদের সঙ্গে যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আরও একবার অহনা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম সুবিকার ভাইয়া, কেমন আছেন? অহনা আলহামদুলিল্লাহ ভালো আছি। অহনা কেমন, অনেকদিন পরে দেখলাম, তাই না? নাকি মাঝে কয়েকদিন আসেন নাই? তহিদুল বনশ্রী থেকে আছেন আমাদের সঙ্গে, কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। তহিদুল আপনি কেমন আছেন? আচ্ছা, অমৃত বসের ওইখানে কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, লিখেছে পুরো অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে রাত হয়ে গেছে। আর যে রিদম বলেছিল ঢাকাতে বৃষ্টি হচ্ছে, আমি বললাম একটু পাঠিয়ে দিও, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ভ্যাপসা গরম, ফাইনালি জোরদার বৃষ্টি হচ্ছে, পুরনো ওয়েদার ঠান্ডা। থ্যাঙ্কস আর যে রিদমকে, আর যে রিদম বলার পরে গরম আসলো, পরে না আমি বললাম যে আপনাদের ওইখানে চলে আসলে, আপনি আমার থ্যাঙ্কস ওকে দিয়ে দিলেন। আচ্ছা দেন, ছোট ভাই ব্রাদার দিয়ে দেন। যাক, আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আর কি, দিন শেষে বা পুরো সময়টা যেন আর কি আমাদের বন্ধুদের ভালো যায়। এটা আমাদের যে কারো মাধ্যমে হতে পারে, আমার মাধ্যমে, রিদমের মাধ্যমে, তানহার মাধ্যমে, পিঙ্কির মাধ্যমে, গুরুর মাধ্যমে, রিদাপুর মাধ্যমে, যে কোনোভাবেই হোক, আপনার মন যদি একটু ভালো হয় সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। যাক, অমৃত বোস এখন এনজয় করেন সুন্দর ওয়েদারটা, এবং ওয়েদারের সাথে আশা করি ঢাকা এফএম এর প্লে লিস্টটা আপনার ভালো লাগবে। এদিকে আরেকজন বন্ধু, তিনি সম্ভবত তার গল্প বলতে চান, অবশ্যই আমি ভালোবাসার বাংলাদেশ বা তিনি লিখেছেন। আচ্ছা ওকে ফাইন, আমি এই জায়গায় যদি বলতে চাই তাহলে আসলে এই গল্পটার মজাটা থাকবে না। সো আমি অবশ্যই বলবো যে সেই টিমের সঙ্গে যারা যুক্ত আছেন অবশ্যই যেন আপনার সঙ্গে তারা যোগাযোগ করেন, অবশ্যই আমি এটা ইনফর্ম করবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ইনবক্সের জন্য। আর এদিকে আরও যারা আছেন আমাদের সঙ্গে, অহনা লিখেছেন আরও যে গত সপ্তাহে মঙ্গলবারের তো জয়েন করেছি ভাইয়া, ভুলে গেছেন হয়তো, গত সপ্তাহের মঙ্গলবারে গতকাল তো জয়েন করেননি। আমি তো সেটাই বললাম যে অনেকদিন পরে দেখলাম, অথবা আপনি গত কিছুদিন ছিলেন না, তা আমারটা তো ঠিকই আছে অহনা, যাই হোক আপনি হয়তো ব্যস্ত ছিলেন। সালিহুল লিখেছে আমাদের রংপুরে বর্তমানে হাড়িভাঙা আম পাওয়া যাচ্ছে, আহা হা হা, তাই ভাই আপনাকে আমি পার্সোনালি দাওয়াত দিলাম, আপনি আসবেন, এই তো কঠিন করে ফেললেন আম খাওয়াটা। এখন আম খেতে গেলে তো আবার এইদিকে আড্ডা দেওয়া হবে না, এটা হচ্ছে একটা বিষয়। তো যাই হোক, হাড়িভাঙা আম যেহেতু ওইখানে হচ্ছে ভালো মতো, আপনার কাছ থেকে যেহেতু ইনফরমেশন পেলাম, দ্যাট মিন্স পুরো বাংলাদেশেই পাওয়া যাবে এবং পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট। তো আমি অলরেডি খেয়ে ফেলেছি, আরও খাবো অবশ্য। আম হচ্ছে আমার মনে হয় আম অপছন্দ করে এমন মানুষ খুব কম পাওয়া যাবে আসলে, কারণ আম এমন একটা ফল যে এটা সবারই ভালো লাগে, আর আমার তো ভালো লাগে, এটা নতুন করে বলার কিছু নেই। জারিন ফ্রম চট্টগ্রাম, তোমাকে বিয়ের দাওয়াত রইল ফেব্রুয়ারির 30 তারিখ, ওকে, যে মান্থে ফ্রাইডে নাই, আর ক্লাব হচ্ছে উগান্ডা কনভেনশন হল, আমি তো কনফার্ম আসবো, ইউ আর ইনভাইটেড, ওকে ওকে জারিন। মানে হাজব্যান্ড কি বাংলাদেশি না উগান্ডার, এটা তো লিখলেন না, এটা একটু পরের SMS এ লিখবেন যে ভাইয়া হাজব্যান্ড বাংলাদেশি অথবা হাজব্যান্ড উগান্ডার। যদি বাংলাদেশি মানে বাংলাদেশি হয় তাহলে আপনি উগান্ডা কনভেনশন সেন্টার কেন নিলেন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর যদি উগান্ডার হয় তাহলে আমি এখন উগান্ডারে যাব, আমার পাসপোর্ট, ভিসা এগুলো লাগবে না, এগুলোর জন্য তো একটা ব্যবস্থা করতে হবে আপনাকে। ভাই আজকে শুরুতে যুক্ত হলাম, প্র্যাকটিক্যাল শেষ, ভালো আছো? কি কি খবর, কি ভাষা খুঁজে, কি কব, ভাষা খুঁজে পাচ্ছি না, ওষুধ দাও নবাব। যাক নবাব, আপনি অনেক বেশি খুশি আজকে, যেহেতু পরীক্ষা শেষ তো এই জন্য একটু ওভার এক্সাইটমেন্টের কারণে আসলে আপনার হয়তোবা কথা আসছে না, সমস্যা নেই, একটু রেস্ট নেন, এতদিন এত কষ্ট করে পরীক্ষা দিলেন, একটু রেস্ট নেন, তারপরে উঠে না হয় আমার সঙ্গে আরও কথাবার্তা বলবেন, ঠিক আছে? আচ্ছা, এদিকে অলরেডি আমাদের মেসি কিন্তু আরেকটা রেকর্ড করে ফেলেছে, সবচেয়ে আর্জেন্টিনার সবচেয়ে আর কি বলে এটাকে, সিনিয়র প্লেয়ার হিসেবে কিন্তু তিনি আসলে গোল করেছেন, যেটা আমি আজকে পড়ছিলাম আস্তে আস্তে, এবং এটা একটা অনবদ্য রেকর্ড। এই একটা মানুষ যার, মানে একটা প্লেয়ার যার এত এত রেকর্ড, এই রেকর্ড আসলে কেউ সামনে ভাঙতে পারবে কিনা আমি তো চরমভাবে কনফিউজ, আমার মনে হয় না আসলে। যাই হোক, মানে 69 উনি কিন্তু প্রথম থেকে খেলেন নাই মেসি সেই ম্যাচটিতে, তিনি পরে বদলি খেলোয়াড় হিসেবে নামেন, এবং তার না নামার পিছনে কারণ ছিল হচ্ছে হ্যামস্ট্রিংয়ে কিছুটা সমস্যা ছিল, তো সে সব মিলিয়ে আসলে তিনি প্রথমে নামতে পারেননি। কিন্তু যখন নামলেন তখন ওই গ্যালারিতে প্রায় 88,000 বা 88,000 দর্শকের করতালিতে কিন্তু তাকে মানে সম্মান জানানো হয়, এবং তার পরবর্তী দিন তার খেলা তিনি
একেবারে দেখিয়ে দেয়। 71তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে নির্ভুল শটে কিন্তু তিনি গোলটা করেন এবং এর মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে নিজের আন্তর্জাতিক গোল সংখ্যা নিয়ে যান 117তে। ওয়াও, কংগ্রেচুলেশন, এই লোকটাকে কত অভিনন্দন দিব আর। তবে মানে এই এটা মানে এই গোলের গুরুত্ব শুধু স্কোর শীটে কিন্তু সীমাবদ্ধ নয়, 38 বছর 11 মাস 18 দিন বয়সে গোল করে আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড নিজের করে নিয়েছেন কিন্তু তিনি। এবং তার আগে এই রেকর্ডটা ছিল কিংবদন্তি স্ট্রাইকার আনহেল আমাদেও লাব্রুনার দখলে। তিনি 1957 সালে আর কি ব্রাজিলের বিপক্ষে রোকা কাপে গোল করার পর লাব্রুনার বয়স ছিল তখন হচ্ছে 38 বছর 9 মাস 10 দিন, আর মেসির বয়স হচ্ছে 38 বছর 11 মাস 18 দিন। সো কংগ্রেচুলেশন মেসি। আরো অনেক অনেক কথা আছে, যেহেতু খেলা শুরু হচ্ছে অনেক অনেক কথা থাকবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গতকালকে যেই ম্যাচটা আমি শেষ করে যেতেই পারলাম না সেটাতে আমরা জিতেছি এবং খুব ভালো স্কোরে আমরা জিতেছি, প্রায় 84, যেটা হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল, এটা একটা বিশাল অর্জন। এবং আশা করছি সামনের ম্যাচগুলোতে আমরা এইভাবেই দাপটের সঙ্গে জিততে থাকবো, কি বলেন? যাই হোক, একটুখানি একটা মনে কত কত কথা রেখে দিই আমরা। হ্যাঁ, তো সেই কথাগুলো আমাকে পাঠিয়ে দিতে পারেন 01841904904 এই নম্বরটিতে। এই গানটি শুনবো একটুখানি মন, বাই তাহসান অ্যান্ড মাসা, শুনতে থাকুন, সঙ্গী থাকুন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Metro 9040.

প্রথম ঘন্টার শেষ দিকে আছি অবশ্যই সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে এবং আপনি শুনছেন বা টিউন করেছেন ঢাকা এফএম 90.4। চাইলে অ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি আমাকে শুনতে পারেন, আমাদের প্লে লিস্টে উপভোগ করতে পারেন। সেজন্য যেটা করতে হবে, আপনার যদি অ্যান্ড্রয়েড বা আইফোন অথবা স্মার্টফোন যেটাই হোক না কেন থাকে, আপনি কিন্তু প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ঢাকা এফএম লিখলেই আমাদের অ্যাপটা পেয়ে যাবেন লোগো সহ। সো আপনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সানিম আমাকে লিখেছে হচ্ছে একটা গানের জন্য বলেছেন, সেটা হচ্ছে আমারই গান নিখোঁজ। আচ্ছা সানিম, যদি প্লে লিস্টে থাকে অবশ্যই প্লে হবে, আলাদাভাবে তো রিকোয়েস্টে গান প্লে হয় না, তবে আপনাদের রিকোয়েস্ট নিয়ে আমাদের প্লে লিস্ট। এবং গতদিনও আমার বেশ কিছু বন্ধু রিকোয়েস্ট করেছিলেন ওয়ারফেজের পূর্ণতা, তারপরে তো আশা করছি যে আজকের প্লে লিস্টে থাকবে, দেখা যাক, আর একটু থাকেন আমার সঙ্গেই। আচ্ছা লিখেছেন আমাদেরকে, আসসালামু আলাইকুম সিফু দাদা। ওয়ালাইকুম আসসালাম, শুভ বিকেল। একদিন আপনাকে শুনি নাই, মনে হলো কত বছর শুনি নাই, আহারে ভালোবাসা। আজ সিফু দাদা কখন আসবে এটা ভাবতে ভাবতে সুপারি গাছ থেকে পড়ে পাপ ছিলে গেছে, ও মাই গড। আচ্ছা এখন বিছানায় বসে বসে শুনছি, না আমার দ্বারা সম্ভব না, বিশেষ করে সিফু দাদার শো ছাড়া। কাল চেষ্টা করলাম, আজ এই অবস্থা। আফরিন আফরিন, অস্থির হওয়া যাবে না, ঠিক আছে, আপনি সুস্থ থাকেন, এটা আমরা চাই সবসময় যে আপনি সুস্থতার সাথে আমাকে শুনেন, ঠিক আছে। আর আপনি তো জানেনই আমি কখন কখন আসি, সেই সময়গুলোতে চলে আসবেন যদি ফ্রি থাকেন। আর আফরিন আপনার সুস্থতার জন্য অবশ্যই দোয়া রইল অনেক অনেক। কালকের উত্তরটা কি সিলেট থেকে প্রিয়া, কালকের প্রশ্নের প্রশ্ন আজকে জিজ্ঞেস করছেন আর কি, ওটা দোকানদার হবে কালকের প্রিয়া, কালকের উত্তরটা হচ্ছে দোকানদার। আচ্ছা কারণ দোকানদারের কাছেই আপনি ডিম চাইলেও পাবেন, দুধ চাইলেও পাবেন। আচ্ছা রংপুর থেকে লিখেছেন মায়াবী মেঘ, রিদম ভাইয়া, আচ্ছা রিদম রিদমকে লিখেছিল, আচ্ছা এটা আমি পেয়েছি মাত্র, আপনার SMS এসেছে মাত্র আমার কাছে। আচ্ছা আজ 2 ঘন্টা থাকবো সিবাদ ভাই, ভালো, তবে রবিবারে সবকিছু ঠিকঠাক থাকলে আবারও কথা হবে চক্কর বক্করে, এটা আমাদের সিলেটি তমা। ওকে তমা, নো প্রবলেম, 2 ঘন্টা তো আমিই তো থাকবো, 7টা পর্যন্তই তো আছি আমি। আচ্ছা ইস্পিতা আছেন আমাদের সঙ্গে, বলছি আচ্ছা ঠিক আছে, যদি আমি পারি আমার প্লে লিস্টে যদি থাকে অবশ্যই আমি প্লে করবো। হালিমা রংপুর থেকে আছেন, ভাইয়া কাল তুমি ঠিক বলছো, ভাবি যে অনেক কিছু লিখবো পরে কিছু বলা হয় না, কনফিউশনে কাজ করে, কিন্তু তোমাকে না শুনলে ভালো লাগে। থ্যাংক ইউ হালিমা, আমি আসলে আপনি শুনেন জানান দেন এটাই আমার কাছে ভালো লাগে, এই জন্য সাথে সাথে আবার এটাও জানতে ইচ্ছা করে যে আমাদের বন্ধুর আশেপাশের পরিবেশ থেকে বা তিনি আরও কোনো কথা বলতে চাচ্ছেন কিনা, যেটা হয়তো বা কোনো হেজিটেশনের কারণে তিনি বলতে পারছেন না, এই জন্য আর কি ক্লিয়ার করা, ঠিক আছে। আপনি একদম নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু আপনার কথাবার্তা শেয়ার করতে পারেন, ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা এখানে আরেকজন লিখেছেন, ভাইয়া বন্ধুত্ব জিনিসটা কি অদ্ভুত, তাই না, দেখা হয় না কথা হয় না কিন্তু পুরনো কিছু স্মৃতি মনে পড়লে চোখে পানি চলে আসে, জানবি ফ্রম সিলেট। ইয়াস, সত্যিকারের বন্ধুত্ব আসলে এরকমই হয়, যে বন্ধুকে আপনি দেখা যাচ্ছে আমাদের জীবনের এক একটা সময় এক একটা সার্কেলে আমাদের বন্ধু হয়, এবং সেই বন্ধুগুলো কিন্তু সবসময় আমাদের জীবনে যে থাকে বিষয়টা তা না, হয়তো 10টা বন্ধুর মধ্যে বা 5টা বন্ধুর মধ্যে 2-1টা বন্ধু হয়তো বা আপনার সাথে একেবারে শেষ অবধি থেকে যায়, বাকিরা থাকে কিন্তু তারা হয়তো বা অন্য কাজে ব্যস্ত থাকে, এতটা কানেক্টেড থাকে না, তারপরেও দেখবেন যে না সেই বন্ধুত্বের কথা কিন্তু মাথা থেকে যায় না, কারণ সম্পর্কটাই এমন। আমি কিন্তু প্রায় বলি বন্ধুত্ব ভালোবাসা এগুলো জোর করে হয় না এই কারণেই, কারণ এটার সাথে অনেক বেশি পরিমাণ আবেগ জড়িত, অনেক বেশি পরিমাণ মায়া জড়িত। আচ্ছা জয়া আছেন রংপুর থেকে, শুনছিলাম, ফার্স্ট টেক্সট করলাম, আচ্ছা আপনাকে থ্যাংক ইউ জয়া, আশা করি আপনি নিয়মিত আমাদেরকে লিখবেন এবং অবশ্যই আপনার ভালো লাগা মন্দ লাগা সবকিছু জানাবেন। রংপুর থেকে আছেন মায়াবী ইলমাজ মেঘ। ওকে ভাইয়া, কদিন আগে বৃষ্টির আগে বিদ্যুৎ চমকেছিল, আমি বাইরে ছিলাম, ভয়ে দৌড় দিয়েছিলাম, আচ্ছা পরে হাঁটুতে খুব আঘাত পেয়েছে। আহারে, যখন দেখবেন যে আকাশ কালো হয়ে আসছে বা বৃষ্টি আসার সম্ভাবনা আছে, আপনি নিরাপদ একটা জায়গার ভিতরে থাকার চেষ্টা করবেন, সেটা বিল্ডিং এর ভিতরে হলে সবচেয়ে ভালো। এখন দৌড় দিয়ে বাসায় আসতে হবে বিষয়টা এমন না, আপাতত আপনি সেই জায়গায় মানে সাহায্য নেন বা সেই জায়গায় আশ্রয় নেন, তারপর যখন কমবে তারপর আস্তে আস্তে বাসায় আসবেন। তাড়াহুড়া করতে যে পরে তো বজ্রপাতে কোনো সমস্যা না হওয়ার আগে হাত পা ভেঙে তো বসে থাকবেন। যাই হোক মায়াবী ইলমাজ, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনি দ্রুত সুস্থ হয়ে যান। আর এটা কি চন্দ্রবিন্দু বন্ধু নাকি, এত চন্দ্রবিন্দু কেন, আসসালামু আলাইকুম শুভ বিকাল, এইরকম করলে আমার নিজের মানে মনে হয় যে সাপ চলে আসবে আর কি। যাই হোক সাইফুল, আপনার কথা সবই ঠিক আছে কিন্তু আপনি সব কথায় চন্দ্রবিন্দু দিয়েছেন কেন। আচ্ছা আমার একটা গানের রিকোয়েস্ট যদি আমি আপনার মতো বলি, আমার একটা গানের রিকোয়েস্ট করছি, চোখে তোরা প্রেম করিও না পিনি তো ভালো না, এটা আমি তো নিজে করতে যে আমার কাছে মনে হচ্ছে আমি ঠাকুরমার ঝুলের কোনো ক্যারেক্টার মানে প্লে করছি। এনিওয়ে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপেও আছেন বন্ধুরা, আমাদের মিকাইল সম্ভবত যুক্ত হয়েছেন। ইয়াস মিকাইল, আমি দেখেই চিনে গেছি। হ্যালো ভাইয়া শুভ বিকাল, বাপরে বাপ কি মেঘ, বাড়ি ফিরে টেক্সট করছি,
ব্যাঙ্গালোর থেকে আমাদের এই বন্ধু, অবশ্যই সাবধানে যান, ঠিকঠাক মতো যান। আজকে তো একদম পুরো একটা ফিলে থাকবেন আপনি, যেটা অনেক মেক করেছে, হাতে এক কাপ কফি নিয়ে যদি আপনি ঢাকা এফএম এর প্লে লিস্ট শুনতে থাকেন, ওফ অন্যরকম একটা ব্যাপার। জোস একটা গান আমার প্লে লিস্টে ওয়েট করছে, যদিও গানটা হচ্ছে অরিজিৎ সিং এর, কিন্তু যে মানে ভার্সনটা আপনার জন্য আমি প্লে করছি সেটা হচ্ছে শ্রেয়া জৈন অ্যান্ড ফটিলো ফিলার এর পাঁচ তাওগে, এটা হচ্ছে ফিমেল কভার। তো আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে।

চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

নতুন এবং শেষ ঘন্টায় স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত। আস্তে আস্তে আমরা মানে সন্ধ্যার দিকে যাচ্ছি, পরন্তু বিকাল বলা যেতে পারে। এবং যেহেতু আজকে সূর্যের প্রকোপটা একটু কম ঢাকায়, তো সেই ক্ষেত্রে আসলে মেঘের প্রকোপটা একটু বেশি, এই কারণে সন্ধ্যের আগে রাত্রি নেমেছে এরকম একটা ব্যাপার চলে আসছে তমস নূরের গানের মতো। তো আমরা আসলে এটাই উপভোগ করছি, কারণ এই বৃষ্টিটা আসলে খুব দরকার ছিল, কারণ যারা পথে প্রতিদিনই যাদের অনেক বেশি পরিমাণ খাটনি পড়ে বা যাদের অনেক বেশি পরিমাণ পরিশ্রম পড়ে রাস্তাঘাটে, তাদের জন্য এই গরমে আসলে আমরা আপনি আমি হয়তো বা অনেকেই একটু চাইলেই হয়তো বা একটা কোনো ঠান্ডা জায়গায় অথবা কোনো ঘরের ভিতরে যে বসতে পারে। অনেকের কাজ আছে যে কাজগুলো হয়তো বা তারা চাইলেও যে বসতে পারে না, মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও তাদের এই কষ্টটা আসলে করতে হয়। তো তাদের জন্য বা এই বৃষ্টিটা একটা বিশেষ নিয়ামত আসলে। তো আলহামদুলিল্লাহ যে একটা সুন্দর ঠান্ডা একটা পরিবেশ পেয়েছি, যদিও ফোরকাস্ট কিন্তু বলছে যে এই বৃষ্টির পরেও ভ্যাপসা গরমটা কিন্তু থেকে যাবে। এবং যেটা বলছিলাম যে এইবার গরম বৃষ্টি সবই একটু বেশি বেশি হওয়ার প্রবণতাটা আছে ফর এলনিনো। সো দেখা যাক কি হয়, সব কিছুর জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে, আর প্রকৃতির উপর আমাদের আসলে কিছুই করার নাই। তো আমরা আসলে সাবধান হতে পারি যেখানে হয়তো বা সচেতন হতে পারি যেখানে হয়তো বা আমাদের ক্ষয়ক্ষতি বা অসুস্থতার পরিমাণটা কিছুটা কম হতে পারে। তো যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে জার্সি নিয়েও তো অনেক ফাটাফাটি চলছে। জার্সিতে এক নম্বরে কিন্তু এখনো ফ্রান্সই আছে, এবং সবার যারা আমার ব্রাজিলিয়ান ফ্যানরা আছেন ব্রাজিল দলের, তাদের জার্সি কিন্তু আছে 5 নম্বরে, এবং আমার দল আর কি আমি যেই দলের সাপোর্ট করি আর্জেন্টিনা, তার জার্সি কিন্তু আছে হচ্ছে আপনার 3 নম্বরে। আমি যদি সিরিয়াল বাই বলি তাহলে বলতে হয় 10 নম্বরে আছে মরক্কো, আর 9 নম্বরে আছে হচ্ছে স্পেনের হোম জার্সিটা, এবং অন্যদিকে 8 নম্বরে আছে হচ্ছে মানে ইসের দক্ষিণ কোরিয়ার জার্সি, এবং 7 নম্বর আছে জাপানের জার্সিটা, এবং 6 নম্বরে আছে হচ্ছে মেক্সিকো, 5 নম্বরে হচ্ছে ব্রাজিল, আর যুক্তরাষ্ট্র যেখানে খেলা হচ্ছে এবার তাদের জার্সি কিন্তু রয়েছে 4 নম্বরে, এবং 3 নম্বরে অবশ্যই আর্জেন্টিনা, 2 নম্বরে আছে উরুগুয়ে, এবং ফার্স্ট পজিশন আছে কিন্তু ফ্রান্স। সো জার্সিতে তো ফ্রান্স এগিয়ে আছে, খেলায় কে এগিয়ে থাকে সেটা হচ্ছে একটা বিষয়। এবং ফ্রান্স নিঃসন্দেহে এইবারের ওয়ার্ল্ড কাপেও কিন্তু বেশ শক্তিশালী একটা দল নিয়ে নেমেছে, এবং ব্রাজিলের খেলা আমার কাছে খুব ভালো লেগেছে। আর্জেন্টিনার যেটা দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে আর্জেন্টিনার এইবার কিন্তু অনেকেই আসলে অনেক বেশি পরিমাণ অসুস্থ, বিভিন্নভাবে ইনজুর্ড। সো দেখা যাক তারা আসলে কতটুকুই করতে পারে, আমরা আসলে সবগুলো খেলাই উপভোগ করতে চাই, এনজয় করতে চাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখানে আছেন আমাদের বন্ধু, কি লিখেছেন অহনা, লিখেছেন ব্যস্ত ছিলাম না ভাইয়া, ঘুম ছিলাম, ঘুম ভাঙার পর আফসোসও হয়েছিল, কিন্তু কি করব বলেন, আমার তো কোনো দোষ নাই, সব দোষ ঘুমের। ওকে, সব দোষ আমরা ঘুমকে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা ভাই বলেন তো, লিওনেল মেসি যে শেষ বিশ্বকাপ বলে বলে আরো কয়টা বিশ্বকাপ খেলবে? না, এটা আসলে আমাদের ধারণা, তার সঙ্গে কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা নেই, এটা আমরা আসলে যে কোনো জিনিস নিয়ে লাফালাফির একটু বেশি করি। আচ্ছা, গতবার শুনলাম ওটা তার শেষ বিশ্বকাপ, তাহলে এখন আবার কেন খেলছে? এখন যদি না খেলতো তাহলে এই রেকর্ডটা কিভাবে হতো? এই যে এই একটু আগে যে ইনফরমেশনটা আপনাকে দিলাম, গত বছর বয়সে তিনি 117তম গোলটি তিনি করলেন, এবং শেষ বিশ্বকাপ তিনি আসলে লাস্ট দিকে চেয়েছিলেন যে মানে অবসর নেবেন, তার পরবর্তীতে তার ফর্ম যখন ছিল এবং তার অনেক অনেক রিকোয়েস্টের কারণে, তার দলের পক্ষ থেকে, তার সাপোর্টারদের পক্ষ থেকে অনেক রিকোয়েস্টের কারণে কিন্তু তিনি চিন্তা করলেন যে না ফাইন, ওকে আমরা আরেকবার চেষ্টা করা যেতে পারে। তো সবকিছু মিলিয়ে তিনি আছেন। এখন আপনি যদি বলেন তাহলে মেসিকে ফোন দিয়ে বলে দিয়েছেন আপনি খেলেন না, এখানে তো এখন আসলে মন খারাপ করছে, আপনার খেলার দরকার নেই। আমরা আসলে যতটা, এটা হচ্ছে আমাদের তর্কের খাতিরে আমরা বলি, যেমন ধরেন নেইমারকে নিয়ে আমরা অনেক সময় বলি যে নেইমার ইনজুর্ড বেশি হয়, নাটক বেশি করে। তো আপনি আসলে কি সে নাটক বেশি করে? নাটক তো মানে কিছুটা তো থাকবে, এটা খেলার একটা ট্রিক্স, কিন্তু তিনি আসলে ড্রিবলিংয়ে যতটা ফাস্ট, স্ট্রং স্ট্যামিনার দিক থেকে কিন্তু, স্ট্যামিনার দিক থেকে কিন্তু কিছুটা হলেও একটু পিছিয়ে থাকে অন্যান্য প্লেয়ারদের কাছ থেকে, সো যেটা বাস্তব। হ্যাঁ, এবং যদি কোনো কারণবশত যদি আপনার তারা ফিট না হতো মাঠে খেলার জন্য, নিঃসন্দেহে আপনি বলতে পারেন যে সেখানে মেসি অবশ্যই খেলতো না, যেহেতু নিজেকে ফিট মনে হচ্ছে এতদিন পরে, এবং সেই সময় যখন তিনি বলেছিলেন সেই সময় তার কাছে মনে হয়েছে তিনি এত লং টাইম খেলতে পারবেন না, কিন্তু যখন খেলে ফেলেছেন তাহলে কেন খেলবেন না? এটা তো আমাদেরও রিকোয়েস্ট যে না খেলা উচিত। আর সবচেয়ে বড় কথা, আমি অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমি আসলে 2022 সালে আমার যা পাওয়ার আসলে পেয়ে গেছি, তারপরে যা যা হচ্ছে এগুলি সব বোনাস। এই যে এবার যদি ফার্স্ট রাউন্ডে যদি বাদ হয়ে যায় আমার এটা নিয়ে কোনো দুঃখ থাকবে না, কষ্টও থাকবে না, কারণ যা পাওয়ার হয়ে গেছে। মেসির হাতে কাপটা দেখতে চেয়েছিলাম, সেটা
আমরা দেখে ফেলেছি, সো এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই এখন, বরং যদি জিতে এটা বোনাস, আর যদি না জিতে কোনো সমস্যা নাই, কারণ যেটা আমাদের প্রাপ্তি ছিল সেটা আমরা পেয়েছি, এটা হচ্ছে আর কি মূল ফ্যাক্ট। আর আমরা যারা সাপোর্টার আছি আমরা একটু যে কোনো ইনফরমেশন নিয়ে একটু মানে খেলার ইনফরমেশন বেশি হয় আর কি, তখন আমরা নাচানাচি একটু বেশি করি। হ্যাঁ অবসর নিতে চেয়ে 2022 সালে আমার যা পাওয়ার আসলে পেয়ে গেছি, তারপরে যা যা হচ্ছে ওগুলি সব বোনাস। এই যে এবার যদি ফার্স্ট রাউন্ডে যদি বাদ হয়ে যায় আমার এটা নিয়ে কোনো দুঃখ থাকবে না, কষ্টও থাকবে না, কারণ যা পাওয়ার হয়ে গেছে। মেসির হাতে কাপটা দেখতে চেয়েছিলাম সেটা আমরা দেখে ফেলেছি, সো এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই এখন, বরং যদি জিতে এটা বোনাস, আর যদি না জিতে কোনো সমস্যা নাই, কারণ যেটা আমাদের প্রাপ্তি ছিল সেটা আমরা পেয়েছি, এটা হচ্ছে আর কি মূল ফ্যাক্ট। আর আমরা যারা সাপোর্টার আছি আমরা একটু যে কোনো ইনফরমেশন নিয়ে একটু মানে খেলার ইনফরমেশন বেশি হয় আর কি, তখন আমরা নাচানাচি একটু বেশি করি। হ্যাঁ অবসর নিতে চেয়েছিল, কারণ এটা একটা কজ হয়ে দাঁড়ায়, দেখবেন আপনি এটার সাথে সাথে নেইমারের টো চলে আসবে।

তো এটা আসলে আমরা তর্কের খাতিরে আসলে মজা পাই, বাট ওনাদের মতো প্রফেশনাল খেলোয়াড়দের কাছে এগুলা কোনো আসলে ফ্যাক্টই না। ওনারা যদি নিজেদের সেট মনে না করতো জীবনেও খেলতো না ওই জায়গার ভিতরে, আপনি যত টাকাই তাদের দেন না কেন। যাই হোক, লিখেছেন হচ্ছে আমাদের একজন বন্ধু পাবনা থেকে শুনছেন, রাফি। রাফির বাড়ি হচ্ছে পাবনাতে, পড়াশোনা করি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ অনার্স দ্বিতীয় বর্ষে ব্যবস্থাপনা বিভাগে। ভাইয়া পাবনায় এখন বৃষ্টি খুব হচ্ছে, আমি আর্জেন্টিনার সাপোর্টার, সাবাস। তো বৃষ্টি হোক, বৃষ্টিও এনজয় করেন, কদিন পরে তো খেলা এনজয় করবেন। আর মাত্র দুই দিন বলা যায়, দুই দিন না একদিন, মানে কালকের পরের দিনই আমরা খেলা আসলে দেখতে পাবো। আর এদিকে এস এম এস এর মাধ্যমে আরো যে যে বন্ধুরা আছেন তাদের কথাবার্তাগুলো অবশ্যই একটু একটু করে পড়ার চেষ্টা করছি, যদিও লাস্ট আওয়ার এটা। লিখেছেন আমাদেরকে, দাদা আমার অনেক জ্বর, সবাইকে দোয়া করতে বলো। উমাইনা ফ্রম ঢাকা। উমাইনা অবশ্যই অনেক অনেক দোয়া রইল, এই জ্বরটা আসার মনে হয় কারণ হচ্ছে এই যে হঠাৎ ঠান্ডা গরম এই কারণে। আচ্ছা ভাইয়া, আমি রাবেয়া, আমি আমার ক্লাসের শিহাব নামের ছেলের সাথে প্রেম করেছিলাম, আসলে আমাকে প্রপোজ করেছিল, তারপর আমি একসেপ্ট করে প্রেম করলাম, তারপর সে ব্রেকআপ করলো কোনো একটি কারণে, তারপর আমি কোনো রকম মেনে নিলাম, কিন্তু একই ক্লাসে থাকায় প্রতিটা মিনিটে দেখা হয় আর ওকে দেখলেই আমার আচ্ছা কান্না পায়। ও তো ভাই অনেক সুখী আছে আমাকে ঠকিয়ে, আমি শুধু কষ্ট পাচ্ছি, কেন আমার এমন হয়, আমি রাবেয়া। রাবেয়া যেহেতু যাক, এটা আপনার জীবনের একটা শিক্ষা এবং আপনি ভুলবেন না, তো আপনি যতটা বেশি স্ট্রং হতে পারবেন এটা আপনার জন্যই ভালো হবে। সামনে তাকে দেখবেন, তাকে দেখে এইটা চিন্তা করবেন যে না, এই টাইপের যে মানুষগুলো, এই মানুষগুলোর সঙ্গে আসলে তাদের কাছে ভালোবাসা বন্ধুত্ব খুব বেশি পরিমাণ ঠুনকো, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এইভাবে চিন্তা করলে দেখবেন কিছু মনে না। আপনি যদি চিন্তা করেন যে ওগো তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে, কেন তুমি আমার হলে না, এই টাইপের কথা যদি আপনি বলেন বা তোমাকে ছাড়া আমি কি করে থাকবো, এই টাইপের চিন্তা যদি আপনি মাথার ভিতরে রাখেন তাহলে আপনি জীবনও ভুলতে পারবেন না। ঠিক আছে, সো বাস্তবতায় আসেন, বাস্তবতায় এসে পড়ালেখায় মনোযোগ দেন। উনার সামনে, উনার যতবার উনি চোখের সামনে আসবে আপনি আপনার ধর্ম অনুযায়ী তার জন্য দোয়া করবেন যে তাকে যেন হেদায়েত দান করা হয়, অথবা আপনি নিজেরটা শিক্ষাটার জন্য নিজেকে থ্যাঙ্কস দিবেন যে না ওর কারণে আসলে আমি একটা ভালো শিক্ষা পেয়েছি, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, তাহলে দেখবেন যে সবকিছু ফাইন। ওকে, তহিদুল আছেন উৎসবে আনন্দে, প্রতিদিন শুনি ঢাকা এফ এম সারাদিন। আহা হা তহিদুল, থ্যাংক ইউ, আপনারা আছেন বলে ঢাকা এফ এম এত জোস। সালিহুল লিখেছেন, আরে ভাই বুধবার প্রোগ্রাম শেষ করে আমাদের ভাবি এবং ভাতিজাকে রাতে জার্নি স্টার্ট করবেন, বৃহস্পতিবার এখানে আসবেন। আচ্ছা আমাকে আর কি এটা বলছে আর কি, ওকে, শুক্র শনি দুই দিন সহ যা যা খাওয়ার খেয়ে শনিবার রাতে ব্যাক করবেন এবং রবিবার প্রোগ্রামে যোগ দেবেন। বাহ সুন্দর বলেছেন, কিন্তু বন্ধু আমার শনিবার দিনও অফিস থাকে, যদিও হয়তো আমাকে অন ইয়ারে দেখেন না, বাট এমনিও কিন্তু আমার অফিস থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার সাথে একমত হবেন আমার বাকি বন্ধুরাও, সেটা হচ্ছে যে যারা আসলে একটু কর্মজীবী বা যারা অফিস করে তাদের আসলে শুক্রবার দিন ছুটি, এটা আসলে শুননাই যায় যে শুক্রবার দিন ছুটি, কিন্তু শুক্রবার দিনে মানে হয় হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ কাজ, তখন সবচেয়ে বেশি কাজ থাকে হচ্ছে ফ্যামিলির, যেগুলো এক সপ্তাহে জমে, সো সেই দিনও ব্যস্ত। তবে সালিহুর আমার এই লোভটা রয়েই গেল এই হাড়ি ভাঙা আম খাওয়ার, তবে ইনশাল্লাহ আল্লাহ পাক হয়তো বা খাওয়াবেন, সেই আপনাদের ওই জায়গার আমি হয়তো বা খাওয়াবেন, দোয়া করবেন বেশি বেশি করে। আচ্ছা অনেক কথা বলে ফেললাম, গানে যাওয়া উচিত, যে গানটা শুনবো একদম মানে যে কোরবানি ঈদের রিলিজ হলো যে সিনেমাটি সেটা হচ্ছে রকস্টার, রকস্টার থেকে গানটি, এই গানটির মিউজিক করেছেন হচ্ছে জাহিদ নীরব এবং ভয়েস দিয়েছেন এই গানটির আমাকে মানে আহমেদ সানি অ্যান্ড জাহিদ নীরব, গানটি হচ্ছে আমাকে উড়িয়ে দাও। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা এফ এম 90.4 এর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

ঢাকা মেট্রো 9040 নিয়ে বিকেল থেকে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছি আমরা। সো আমাদের যাত্রা চলতেই থাকবে, অবশ্য যাত্রা না চললেও সময় সময়ের মতো চলবেই। সময় তো এমন না যে নাসিফা চলছে না অথবা উমুকে চলছে না তুমুকে চলছে না আমিও চলবো না, এমনটা হয় না। তো এই জন্য সময়ের কাজ সময় করতে হবে, যেমন আমি যথাসময়ে চলে আসলাম। শুনছিলাম আরেকটি গান, আমার প্লে লিস্টে ছিল খুব ফর্চুনেটলি, আজকে আমি দুইটা গানই পেয়ে গেছি, পূর্ণতা অ্যান্ড নিখোঁজ। এখানে আছেন আমাদের একজন বন্ধু, তিনি বন্ধু রাফি। রাফি কি লিখেছেন, আমি রোভারিং করি ভার্সিটির সাহিত্য কেন্দ্রে, গান গাই ও রক্তদান সঙ্গে অ্যাড আছি। বাহ, খুবই ভালো কাজ করেন আপনি ভাই, আমি আপনার মতো আরজে হতে চাই। আপনি আমার চেয়ে ভালো আরজে হবেন, আপনি অবশ্যই অন্যান্য যে FM আছে আমাদের বা যত FM আছে, আপনি যেই ক্ষেত্রটাতে কাজ করতে চান সেখানে আপনি CV ড্রপ করতে পারেন, ঠিক আছে? সো আশা করি যে তাদের যদি আসলে তেমন কোনো কিছুর প্রয়োজন পড়ে অবশ্যই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু রাফি আপনাকে। এবং আরও আছেন আমাদের সঙ্গে ভাইয়া, আমি আছি ভাইয়া আপনার সাথে, সিলেট থেকে আছে আমাদের বন্ধু, আমাদের শাহিন আহমেদ চৌধুরী, তিনি মাঝে মাঝেই জানান দিচ্ছেন। শাহিন আহমেদ চৌধুরী, আপনি কোথায় ছিলেন এতদিন বলেন তো, আপনাকে মাঝে অনেকদিন পাই নাই। রানী লিখেছেন হচ্ছে, ভাইয়া জানেন 2 জুলাই আমার HSC এক্সাম, দোয়া করবেন, এক্সামের টেনশনে রাতে ঘুমাইতে পারছি না ঠিক করে। ভাই আমার আগের টেক্সটটা পড়েন প্লিজ, আগের টেক্সট তো আসেনি, আগের টেক্সটটা আসছে হচ্ছে গতকালকেরটা, গতকালকেরটা আজকে পড়ে কি করবো। সো রানী, যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে এত টেনশন কেন, পারেন না প্রিপারেশন কি বা কেমন? প্রিপারেশন ঠিক থাকলে তো এত টেনশন হওয়ার কথা না। তারপরেও যেহেতু একটু সময় আছে, আপনি এখন থেকে সময়টাকে ইউটিলাইজ করেন, সময়টাকে মানে পড়াশোনার দিকে বেশি মনোযোগ দেন, সব ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। হাই ব্রো, আসসালামু আলাইকুম, আমি দিনকে পেলাম মিরপুর এক থেকে, আমাদের এই বন্ধুকে মাঝখানে অনেকদিন পাইনি, SSC এক্সাম শেষ প্রায়, তাই লাইফটা এখন ঝিঙ্গালালা হু। সবাই দোয়া করবেন SSC 2026 এর জন্য, অবশ্যই অনেক অনেক দোয়া রইল। দিন অবশ্য আমাকে আগেই জানিয়েছিল যে পরীক্ষার জন্য তিনি মাঝে থাকতে পারবেন না, এবং তিনি কিন্তু কথা রেখেছেন, তারপর তিনি আবার জয়েনও করেছেন আমাদের সঙ্গে। সিরাজুম মনিরা, ভাইয়া আমিও আছি, একটু দেরি হয়েছে তবে পুরো সময় তোমার সাথেই থাকবো। থ্যাংক ইউ মনিরা। কি অবস্থা, বৃষ্টি দেখলেন নাকি, কেমন লাগলো? আচ্ছা, এখানে আছে হচ্ছে আমাদের বন্ধু সিফাত ভাইয়া, কেমন আছেন? আপনাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে? আমাদের এখানে সারাটা দিন থেকে আকাশে অনেক মেঘলা হয়ে আছে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। লাকি খান, লাকি খান, আমাদের এখানে বেশ ভালোই একটা বৃষ্টি হয়েছে, মানে ঝুম বৃষ্টি বলা যেতে পারে, তেমন বজ্রপাত ছিল না কিন্তু খুব ভালো লাগছিল বৃষ্টিটা দেখে। এবং আমি অলরেডি আমার টিকটকে একটা ভিডিও আমি শেয়ার করেছি বৃষ্টির, এবং আমার চমৎকার লাগছিল। আমি যদি অফিস না থাকতো বা শো না থাকতো, আমি হয়তো আজকে মানে বৃষ্টিতে ভিজতে বেশি হতো, তারপর আমি অবশ্য কিছুটা ভিজেছি, ভালোই ভিজেছি আর কি। এখানে লিখেছেন, আচ্ছা লাকি খান আপনি টেনশন করবেন না, আপনার ওইখানেও বৃষ্টি হবে। এখানে হচ্ছে আমাদের রংপুর থেকে শাকিল আছেন, অনেক সুন্দর লাগছে, গান শোনাবেন, এত কষ্ট বুকের ভেতর রাখার জায়গা নাই, ফেলে দেন, এসব কষ্ট রাখবেন না বুকের ভিতরে, যেসব কষ্ট রাখার জায়গা থাকবে না। আচ্ছা সিরাজ ভাই, আপনি কত ভালো মেসেজগুলো পড়েন, না আমি এটার জন্য ভালো হতে চাই না সিরিয়াসলি বন্ধু। ইস্পিতা লিখেছেন, থ্যাংক ইউ ফর ইউজ এন্ড স্পেশালি ফর মি। ইস্পিতা চিরং থেকে, ইস্পিতা আপনাকে অনেক ধন্যবাদ SMS এর জন্য, কিন্তু আমি SMS পরে ভালো হতে চাই না একদম, মানে অনেস্টলি বলে দিলাম, SMS কমেন্ট পরে আমি কখনোই কারো কাছে ভালো হতে চাই না। আমি ভালো হতে চাই এমনভাবে যে আপনার আমার কোনো ক্রিয়েটিভ, আমার কোনো কাজ আপনার ভালো লেগেছে, আমার হয়তো বা কথা ভালো লাগছে অথবা কোনো ইনফরমেশন সেটা ভালো লাগছে, সেটা আমার জন্য অনেক বেশি বড় প্রাপ্তি হবে। জেরিন ফ্রম চিটং, আরে আমি তো মজা করছি, আমি এখন অনেক ছোট, শিওর ছোট হলো, তারপর যেহেতু ইনভাইট করে ফেলেছেন এখন দাওয়াতে আমি যাবো চিন্তা করে তিনি বলছেন যে আমি তো ছোট, বুঝি বুঝি এগুলি সব বুঝি। যাই হোক, কে লিখছে, উনি লিখছে, কে লিখছে, ওকে আমাদের রিলস নিয়ে কথা বলছেন। তমা দেখেছেন, তমা থ্যাংক ইউ, তোমাকে এখনো পর্যন্ত দেখা হয়নি মনে না তোমাকে। আচ্ছা যাই হোক, আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ফেসবুকের পেজটা একটু ঘুরবেন, সেখানে কিন্তু আমাদের অসংখ্য রিলস পাবেন আপনি, যেখানে আমরা অনেক দুষ্টামি করি, আমি রিদম, তারপরে তানহা, পিঙ্কি, আমরা সবাই অনেক থাকি, মিজান ভাই, সবাই থাকি। সো আপনি অবশ্যই দেখে নিতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakafm। এখানে আছেন, আসসালামু আলাইকুম সিওয়াদ ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, ঠিকানা ছিলাম সিলেট, আমার অনেকদিনের শখ, আপনি আমার মেসেজ পড়বেন, আজকে কিভাবে আপনাকে মেসেজ দিতে আমি সফল হয়েছি, আপনি যদি পড়ে শোনান তাহলে আমি অনেক খুশি হব, প্লিজ ভাই পড়ে শোনাবেন। এই যে পড়ে দিয়েছি বন্ধু, আমারও খুব ভালো লাগলো নাজিমউদ্দিন আপনার SMS পড়ে, আশা করি আপনি শুনেছেন। একটু পরে এসে বলবেন না কই আমার SMS তুমি পড়লা না, আর কখনো আসবো না, আশা করি আপনারা বলবেন না। রাকিব, জমিরহাট, পার্বতীপুর, দিনাজপুর, সিওয়াদ ভাই আজকে আমি আম খেতে গিয়ে হাত কেটে গেছে, অনেক রক্ত বেরোচ্ছে, আহারে পাকাম ছিল, পাকাম হলে আপনি আবার শুধু কাটাকাটি করতে গেলেন কেন, আপনি সেটাকে এমনি খাবেন, ওই ছোটবেলা যেমনি খেতাম আর কি, তারপরে আস্তে আস্তে করে ছুটায় খাবেন। আর যেহেতু হাত কেটেছে, এর হাতটাকে ভালো মতো পরিষ্কার করে ঠিকঠাক মতো ব্যান্ডেজ করে রাখেন,
ঠিক আছে, নেক্সট টাইম থেকে এটা অবশ্যই খেয়াল রাখবেন। ভাই আমি গান লিখি এবং সুর করি, আমার এগুলো প্রকাশ বা রেকর্ড করতে কোথায় যোগাযোগ করতে হবে আমি কিছু জানি না, আমাকে একটু জানাবেন প্লিজ। মায়াবী ইলমাজ রংপুর থেকে। মায়াবী ইলমাজ, আপনি আপনার পরিচিত কোনো সিঙ্গার কম্পোজার তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাদের পেজে আপনি নক করতে পারেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন, আশা করি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, এখন একটা গানে যাবো, আমানত আলীর গান বলো না, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Metro 9040.

বিদায়ের সময় হয়ে গেছে, সিফাতকে বিদায় নিতে হবে। সিফাত আপনার সঙ্গে ছিলাম বিকাল পাঁচটা থেকে ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং অনেক বন্ধুরা আমাকে লিখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথম যে খেলাটি হতে যাচ্ছে সেটা হচ্ছে মেক্সিকো সাউথ আফ্রিকা, রাত একটায় মানে 12 তারিখে, আজকে কালকের পরে। সো বেস্ট অফ লাক। আসলে এইবার আমি আসলে গত ওয়ার্ল্ড কাপ থেকেই চাচ্ছিলাম, বা তার আগে থেকে চাচ্ছিলাম, যে আসলে একটু আরেকটু বড় হলে, আরেকটু সময় নিয়ে যদি খেলাটা হতো আরও মজা হতো, এবং এবার তাই হচ্ছে। 48টা দল, মানে বিশাল একটা, প্রায় অলমোস্ট দেড় মাসের মতো খেলা হবে। সো আমার মনে হয় যে সবাই ব্যস্ত থাকবে খেলাধুলা নিয়ে, আর আমাদের আড্ডাবাজি তো থাকবেই, খেলার অনেক অনেক আড্ডা থাকবে। সো আশা করি অবশ্যই যুক্ত হবেন ঢাকা এফএম এর সঙ্গে এবং জানাবেন আপনার অনুভূতির কথাবার্তা। আর আমি যেতে যেতে কিছু কথাবার্তা অবশ্যই পড়ে যাব। আমাদের সঙ্গে আছেন হচ্ছে ভাই, আচ্ছা এটা হচ্ছে আমাদের শাহিন আহমেদের মন অনেক খারাপ, কি কারণে খারাপ এটা তো আসলে বলেন নাই, বললে হয়তো বা বন্ধু হিসেবে কিছুটা শেয়ার করতে পারতাম আপনার সঙ্গে। আচ্ছা এখানে হচ্ছে ভাই, আমার বাম পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টে, তাই একটা বড় অপারেশন হয়েছে, এখন পুরোপুরি সুস্থ আমি, এই সমস্যার জন্য আমি রক্তদান করতে পারি না আর। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের বন্ধু রাফি। যাক রাফি, আগে নিজের সুস্থতা, তারপরে আপনি, আর আপনার তো, আপনার নিয়ত তো ভালো, আপনার তো ইচ্ছা ছিল, হ্যাঁ এখন পরিস্থিতি এরকম নিয়ে এসেছে, এটার ভিতরে আপনার কোনো হাত নেই, তবে আপনি অবশ্যই নিজের যত্ন নেবেন আগে, ঠিক আছে বন্ধু। অহনা লিখেছেন, আমি ব্রাজিলটিনার ভক্ত, কাপ জিতবে পর্তুগাল, বাহ জোস, পর্তুগাল জিতুক, পর্তুগালের জেতা আসলে খুব দরকার, কারণ এখন সবচেয়ে আরেকজন সিনিয়র প্লেয়ার রোনালদো আছে পর্তুগালে, তার আসলে কোনো কাপ নেই, অনেক অর্জন আছে কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ নেই, দেখা যাক এবার আসলে কি হয়। আর ফুটবল খেলাটা কি আসলে শুধু একক মানুষের উপর বেস করে হয় না, সেখানে আসলে 11টা প্লেয়ারই খুব ভালো খেলতে হয়। ঠিক তেমনইভাবে যদি একটা ভালো ক্যাপ্টেন থাকে বা একজন ভালো সিনিয়র থাকে যারা অনেক বেশি অভিজ্ঞ, যেমন ধরেন আর্জেন্টিনার কথা যদি চিন্তা করেন, গত ওয়ার্ল্ড কাপের ভিতরে তার একটা বিশাল ভূমিকা ছিল, এবং তার যে ইনস্ট্রাকশন, তার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু অনেক কাজে লেগেছে মাঠে, যেটা হয়তো বা এবার পর্তুগালের অভিজ্ঞতাটা, মানে রোনালদোর অভিজ্ঞতাটা পর্তুগালের ক্ষেত্রে কাজে লাগতে পারে। বেস্ট অফ লাক সবগুলো দলের জন্য, আমরা আসলে খেলাটা উপভোগ করতে চাই, আর নিজের দল যদি জিতে যায় সেটার আনন্দটা অন্যরকম হয়। তার মানে এই না যে না আমার দল না জিতলে আমি আর খেলাই দেখবো না, বিষয়টা এমন না। আচ্ছা সিফু দাদা, আজকে ফোন চুরি করে আপনাকে দেখলাম, আর আপনার নিখোঁজ গানটা দেখে আমি ভাবছিলাম সিফু দাদা কবে নিখোঁজ হয়েছে, পরে শুনি গান আফরিন। হ্যাঁ এইটার ভিতরে আমি পড়েছিলাম, আমি যখন আমার পেজে আসলে শেয়ার দিয়েছিলাম তখন কি হয়েছে তোমার, আমি আমার কিছু হয়নি, গানের নাম এটা, আর এই গানটা বহু আগের, আমি পরবর্তীতে গানটা আবার নতুনভাবে করে আসলে রিলিজ করেছিলাম। আচ্ছা লিখেছে এই যে হিমু, অনেকের প্রান্তর প্লে করবা, আচ্ছা আমরা তো অলরেডি ওয়ারফেজের একটা গান শুনেছি, এবং অনেকে প্রান্তর আর্সেলের গান আজকে মনে শোনা হয়নি না। আচ্ছা ঠিক আছে, আমাদের প্লে লিস্টে পাবেন, তবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না বন্ধু। এবং লিখেছে এই যে হিমু, অনেকে ভুলিনি তোমার মুখের হাসি, আমি তোমার হাসি, আচ্ছা এইটুকুই লিখেছেন, আর আশেপাশে আপনার নাম ঠিকানা কিচ্ছু নাই। ভাই আপনি কবে কবে থাকেন, কোন সময় থাকেন প্লিজ জানাবেন। ওকে, আমি থাকি হচ্ছে প্রতি রবিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঢাকায় একটা স্পেশাল শো নিয়ে, যেটার নাম হচ্ছে চক্কর বক্কর বাতচিত, এবং বাকি সময়, বাকি সপ্তাহের বাকিটার দিন মঙ্গলবার এবং বুধবার বিকাল 5টা থেকে আমাকে পাবেন এই যে এই আয়োজনটা নিয়ে, ঢাকা মেট্রো 9040 নিয়ে। এখানে আছেন আরও যে বন্ধু মনোবিরানী ভাই, মনোবিদানী না বিজ্ঞানী বলতে চাচ্ছিলেন, গানগুলো ভালো লাগছে, কি লিখবো বুঝতে পারছি না, দূর ভাই কিছুই লিখবো না, ভালো লাগে না। CR7 নবাব, আচ্ছা আমাদের নবাব হচ্ছে মানে পর্তুগালের বা রোনালদোর ফ্যান, তাই না? CR7 যেহেতু আসছে, সু, এটা খুব জনপ্রিয় একটা সেলিব্রেশন। যাই হোক, হ্যালো ভাই কেমন আছো? রিয়াদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, হালিমা রংপুর থেকে আছেন, এখানে বৃষ্টি আসতে আসতে পারে SMS পড়ার জন্য, থ্যাংক ইউ, সাথে আছি, থ্যাংক ইউ হালিমা, অবশ্যই আসবে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সব জায়গাতেই মোটামুটি কম বেশি বৃষ্টি হবে, এদিক মানে হয়তো বা একটু এদিক ওদিক হবে আর কি, ধরেন আজকে না হলো কালকে হবে, এরকম হতে পারে আর কি। হে ভাইউ অর্নি চলে আসছি, জানো আজকে প্র্যাকটিক্যাল ছিল আর ওই টাইমে এত বৃষ্টি, আমি বাবার সাথে বাইকে যাই তো, আজকে বাবা আমাকে রেইনকোট দিয়ে দিছে আর বাবা ভিজেছে, এটা আমার এত খারাপ লেগেছে, বাবার এমনই হয়। ঠিক আছে, আপনি যখন আবার আপনার জীবনের একটা পর্যায়ে যাবেন, আপনি যখন মা হবেন, তখন আপনি দেখবেন যে আপনার নিজের সুখটা আপনি আপনার সন্তানের মধ্যে খুঁজে পান। ঠিক আছে, এটাই হচ্ছে বাবা মা, এটাই হচ্ছে নেয়ামত। ঠিক আছে, এই জন্যই তাদের সবসময় রেসপেক্ট করতে হবে, এবং তাদের সাথে ওই লেভেলের বেয়াদবি বা এগুলো আসলে কখনোই করা যাবে না। আচ্ছা আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি মেজবা রংপুর থেকে বলছি, ওকে আমার দলে আছেন, হ্যাঁ ভেরি গুড সৈয়দ ভাই, ধন্যবাদ 90.4K ধন্যবাদ জানিয়েছেন ফারুক। ওকে সালিহুল লিখেছেন, ভাই যদি আগামী
এক মাসের ভিতরে ঢাকায় আসি কোনো কাজে, তাহলে আমি সরাসরি আসবো আম নিয়ে আপনার কাছে। ওকে, তাহলে তার কোনো কথাই নেই সালিহু, থ্যাংক ইউ ভেরি মাচ সালিহুর। অলরেডি সালিহুর সঙ্গে আমার দেখা হয়েছিল লাইভ। আচ্ছা ভাইয়া, তোমার টিম আমার টিম একই, এটা রোজ লিখেছেন রংপুর থেকে, যাক ভালো, আমার টিমে অনেক অনেক মানুষ আছে। কিন্তু আমি কিন্তু বারবার বলে নিচ্ছি, আমি কিন্তু আসলে আর্জেন্টিনার সাপোর্টার, বাট আমি এন্টি ব্রাজিলিয়ান বা এন্টি পর্তুগাল এরকম না। আমার আমার খেলা যেটা ভালো লাগে আমি সেটা দেখবই। আকলিমা ভাইয়া, প্রথমে ওই গানটা বাজানোর জন্য অনেক অনেক থ্যাংকস। এফ এম অনকুল্লি দোয়া করি, অপেক্ষায় থাকি যদি এই গানটা বাজে। গানের নাম কি ভাইয়া? প্রথমে মানে কোন গানটা এটা যদি একটু বলতেন। প্রথম তো দুইটা ঘন্টা ছিল, দুইটা ঘন্টার কোন গানটার কথা বলছেন? একটা তো হচ্ছে এই ঘন্টার প্রথমে যেটা, সেটা হচ্ছে আমাকে উড়িয়ে দাও, রকস্টার সিনেমার গান, ঠিক আছে? আর যদি আপনি বলেন যে আমি শো শুরু করার সময় কোন গানটা আসলে প্লে হয়েছিল একদম প্রথমেই, তাহলে আসলে আপনাকে বলতে হয় ওই গানটা ছিল হচ্ছে বন্ধু গো শোনো, সেটা হচ্ছে ইমরান এবং কনার গান। তা আপনি কোনটার কথা বলছেন বুঝতে পারছি না। আচ্ছা ভাই, এমন কেন আপনার এস এম এস পড়েন না ভাইয়া? আপনি বুঝি সেভেন আপ না? আমি সেভেন আপ হবো কেন? যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, ভালো থাকবেন। ওকে, এটা কোন বন্ধু আমাদের? জানবি? ওকে জানবি, ভালো থাকবেন আপনিও। রাবে আর্জেন্টিনা সাপোর্টার তুমি? আচ্ছা ওসিফাত ভাই, আমি রাবে আর্জেন্টিনা সাপোর্টার তুমি? জি, এমনি গতবারই বলেছিলাম এটা। সুন্দর করে ও ভাই, এত সুন্দর করে সমাধান দেওয়ার জন্য তো তোমাকে আমার এত এত এত এত এত বেশি ভালো লাগে। লাভ ইউ ভাইয়া, আমি রাবেয়া, ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আপনি ভালো থাকবেন সবসময়, হাসি খুশি থাকবেন, এটাই আমরা চাই। আমি হচ্ছি আর্জেন্টিনা সাপোর্টার, আর ইনশাল্লাহ এবারের বিশ্বকাপ আমরাই জিতবো। সিলেট থেকে সাইফ, জিতে গেলে আমাদের জন্য বোনাস, কিন্তু আমরা মাঝে মাঝে চাই যে না একটু জিতুক, বাকিরাও জিতুক, সব আমরা জিতে গেলে কেমন হবে। আমি হুমায়রা রংপুর থেকে। ওকে, আর হচ্ছেন ভাইয়া, জানো ভাইয়া আপনাকে নদীর পাড়ে দাঁড়িয়ে শুনছি, বাহ চমৎকার। এবং কারণ এত বাতাস বইছে যে ঘরে আর থাকতে পারলাম না, এই বাতাসে নদীর পানি এত সুন্দর ঢেউ খেলে যাচ্ছে, ইচ্ছে করছে না ঘরে যেতে। লাকি খান আমার খুব দেখতে ইচ্ছে করছে এখন একদম লাইভ এই সিনটি, কিন্তু হয়তো বা এখন আর দেখা হবে না। আরো অনেক অনেক এস এম এস আছে, আমি জানি না মানে সময়ের কারণে পড়তে পারবো কিনা। আমি তোমার দলের সাপোর্টার, আমাদের দুই বোনের জ্বর 104 ডিগ্রি, চোখে দেখতে পাচ্ছি না, চশমা ভেঙে গিয়েছে, খালি কান দিয়ে শুনছি, এরপর এস এম এস দিলাম কোনো রকম। উমাইনা অনেক অনেক দোয়া রইল বন্ধু, আপনি ঠিক মতো মেডিসিন নেবেন এবং লিকুইড জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাবেন, ঠিক আছে? বেশি কষ্ট যদি হয় অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন আপনি, মানে ঘরে বসে সব ট্রিটমেন্ট হয় না। আচ্ছা সানিম, সানিম আমাকে ধন্যবাদ দিয়েছেন নিখোঁজ গানের জন্য, ওকে মোস্ট ওয়েলকাম। সিবাদ ভাইয়া রাগ করবেন না, আপনি কি একটা গজল কই, আপনি একটা গজল শোনাতে পারবেন? সিবাদ ভাই কি রাগ করলা না? এখন কেমনে, এখন তো সময় নাই, গজল এখন কেমনে শোনাবো বলেন। আচ্ছা রাকিব লিখেছেন, সিবাদ ভাই কাঁচা আম খেতে গিয়ে হাত কেটে গিয়েছে, আহারে বন্ধু রে, পাকা আম হলেও মনে সান্ত্বনা দিতে পারতাম, যদিও কাঁচা আম অনেক মজা, যদি ওই যে মরিচ তারপরে আপনার ওই মরিচের গুঁড়া লবণ দিয়ে ওইভাবে যদি খাওয়া যায় আর কি। সিবাদ ভাই শুধু মেসেজ পড়েন তার জন্য না, কজ আপনার কথাগুলো জোস টাইপে, থ্যাংক ইউ। আমি কিন্তু আজকে প্রথমেই আপনাকে শুনেছি সিবাদ ভাই, ইস্পিতা ফ্রম চিটং, থ্যাংক ইউ ইস্পিতা। আরো আছেন আমাদের সঙ্গে ভাইয়া, বিদায় দেন কিন্তু বিদায়ের গান শুনান না কেন? বিদায়ের গান কোনটা শুনবো আপনাকে? বিদায় বলেছি বন্ধু, এটা গাবো? যাই হোক, মায়াবী ইলমাজ লিখেছেন, ভাইয়া আমি শুরু থেকেই ছিলাম, ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই ইলমাজ, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আগামী আড্ডায় আশা করি আবারও কথাবার্তা হবে। তবে এই মুহূর্তে আসলে আজানের সময় হয়ে গেছে, আমার বিদায়ের সময় হয়ে গেছে, তো আজানের বিরতির পরে আমরা আবার আমাদের গানে চলে যাব। তো আশা করি সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় জানাচ্ছি, আর খেলা ভালো মতো উপভোগ করেন, তারপরে আড্ডা আমরা এগুলো নিয়ে খেলা নিয়ে হবে। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: 14.4.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কে?
5: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি

আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: Career Gossip. Set your goal. Career Gossip. Set your goal.
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের ঢাকা এফএম 90.4 আয়োজিত ক্যারিয়ার গোসেপ প্রোগ্রামে আমরা আবার যথারীতি আপনাদের সামনে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমরা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন আমাদের ঢাকা এফএম 90.4 এর সাথে, তার পেজে যারা যুক্ত হয়ে আমাদের সরাসরি দেখতে পাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 10ই জুন বুধবার 2026। আমরা আজকে ক্যারিয়ার গসিপের 47তম প্রোগ্রাম করতে যাচ্ছি। আমাদের আজকে অতিথি, বিশেষ অতিথি আমাদের শফিউল আজম। আমরা আমাদের শফিউল আজমের গল্পটা শুনব। তার আগে আমি ছোট্ট করে বলে নিতে চাচ্ছি আপনাদের সকলের উদ্দেশ্যে, আমাদের প্রোগ্রামের যে একটা উদ্দেশ্য আছে, প্রোগ্রামটা আসলে আমরা করছি, আমরা দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ করি, আমরা বিভিন্ন জায়গায় চাকরি করি, বিজনেস করি, আমাদের ক্যারিয়ারের স্বার্থে, আমাদের এই ক্যারিয়ারের ক্ষেত্রে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই। চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় আমরা এটা কিভাবে ফেস করতে হয়, অনেক সময় আমরা পাজলড হয়ে যাই, আমরা আসলে বুঝি না কিভাবে এটা ফেস করবো, কিভাবে উতরে যাব। তো এই খান থেকে আমরা এই অনুষ্ঠানটা চিন্তা এইগুলো চিন্তা করেই আমরা শুরু করা, যে আমরা আমাদের এখানে আমন্ত্রিত অতিথি থাকবে, সেই অতিথিদের ক্যারিয়ার গল্প শুনবো, সেখানে ব্যর্থতা থাকবে, তার সফলতা থাকবে, এই জায়গাগুলো থেকে আমরা হয়তো বা আমাদের নিজস্ব ক্যারিয়ারে যত ধরনের চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো হয়তো আমরা ফেস করার কিছু কৌশল এখান থেকে আমরা পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের মূলত চিন্তা প্রতিষ্ঠানের এই প্রোগ্রামের। তো আজকে আমাদের যে অতিথি, আমার খুবই স্নেহের ছোট ভাই, আমার খুব পছন্দের একজন মানুষ, শফিউল আজম এফসিএম এ। শফিউল আজম হচ্ছে একজন, সে ডাইরেক্টর এবং কোম্পানি সেক্রেটারি, ডাইরেক্টর ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের এবং কোম্পানি সেক্রেটারি সে একই সঙ্গে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের। এবং খুব অল্প বয়সে সে যে জায়গায় এসেছে তার মেধা এবং পরিশ্রম দিয়ে, এটা আসলে ঈর্ষণীয় এবং খুবই ভালোভাবে উল্লেখযোগ্য একটা বিষয় আমি মনে করি। তো আজম, ঢাকা এফ এম 90.4 এর পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সঙ্গে যোগদান করার জন্য। আজকে তোমার সব গল্প শুনব, এই জন্যই তোমাকে আমন্ত্রণ জানানো। তুমি কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মহব্বে আপনাকে। স্পেশাল ধন্যবাদ হচ্ছে যারা আমাদেরকে শুনতেছেন এফএম 90.4। যত শ্রোতা দর্শক আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ করার জন্য। আপনাকে ধন্যবাদ হচ্ছে যে আপনার মাধ্যমে আজকে সবার সাথে কথা বলার সুযোগ হচ্ছে।
1: সুযোগ শুধু এটা না, আসলে আমি যতটুকু আজম তোমাকে চিনি, তোমার যে পরিশ্রম, তোমার কমিউনিকেশন এবং তোমার যে লিডারশিপ, এইটা আসলে জানা দরকার। কারণ এই এত অল্প বয়সে আজমের, এখনো আমি যতটুকু জানি ও 40 হয়নি বা কাছাকাছি, সে ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল অফ ICMAB এর চেয়ারম্যান ছিলেন, সাবেক চেয়ারম্যান, এবং সে যতবারই নির্বাচন করেছে বিপুল ভোটে বিজয়ী হয়ে সে নির্বাচিত হয়েছে। সে এতটাই জনপ্রিয় এবং তার কমিউনিকেশন স্কিল খুবই ভালো। সে সর্বত্র সিনিয়র, জুনিয়র এবং সব লেভেলে তার যোগাযোগ এত ভালো। আমি কেন, মানে আমাদের এই ফোরামে যত আমরা কলিগস আছি, কেউ বলতে পারবে না যে সেকেন্ড রিং হয়েছে, মানে ফোন দিয়ে আজম সঙ্গে সঙ্গে পিক করেছে এবং তার প্রবলেমটা শুনেছে, সলভ করে দেওয়ার চেষ্টা করেছে এবং তার কাছে যত ধরনের সাপোর্ট নেওয়ার জন্য, সহযোগিতা নেওয়ার জন্য যেই ফোন করেছে, যেই যোগাযোগ করেছে, সবাই পেয়েছে। তো এটাও তাকে অনেক দূর এগিয়ে দিয়েছে। এবং এটা কিভাবে সে ম্যানেজ করে, কিভাবে পারছে, এই এই লিডারশিপ কোয়ালিটি কোত্থেকে সে অর্জন করলো, এবং সে পড়াশোনা করে খুব ভালো একটা জায়গায় চলে আসছে এবং জবের ক্ষেত্রে তার প্রতিষ্ঠানে, সে যেখানেই যাচ্ছে সেখানে মালিকপক্ষ, কলিগস এবং আদার ডিপার্টমেন্টের যারা আছে কলিগস, তাদের সবার সাথে তার একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে, এই এই মন্ত্রটা আমরা তার কাছ থেকে জানতে পারবো।
2: ধন্যবাদ মাহবুব। আসলে এটা হচ্ছে আপনার একদিনে তো আর কেউ হয় না আর কি, রুমাজ নয় বিল্ডিং এ দে, ছোটবেলা আমিও এরকম ছিলাম যে অনেকে আমাদের কি ওইভাবে যদি বলা যায় যে ইউজ করতেন, হ্যাঁ, কোনো একটা কাজে আসতেছে বলে বসে রাখতো। তো একসময় মানে শিখতে শিখতে ধাক্কা খেতে খেতে আর কি লার্নিং। তো আমার আসলে ফিলিংসটা হচ্ছে এরকম, আমি একটা গল্প শুনেছিলাম যে আপনি জীবনে চলতে গেলে খুব বেশি মানুষের সাথে আপনার যোগাযোগ হবে তা না, ধরো সর্বোচ্চ 4,000 কি 5,000 মানুষের সাথে আপনার ভালো সম্পর্ক হবে, আর 10,000 লোকের সাথে মোটামুটি একটা রিলেশন থাকবে। একজন সাকসেসফুল মানুষ হচ্ছে সে যখন আপনি থাকবেন না, এই 10-12,000 মানুষ যখন শুনবে যে মিস্টার মাহবুব অথবা মিস্টার আজমের দুনিয়াতে নেই, যখন আপনার সম্পর্কে দুইটা ভালো ওয়ার্ড বলবে, সেটা হচ্ছে একদম সফলতার মূল মন্ত্র। তো এই কারণে হচ্ছে আমি পার্সোনাল লাইফে যখন যেখানে ইনভলভ, যখন যেখানে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে, আমি আমার সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে ওটা পূর্ণাঙ্গভাবে করার চেষ্টা করেছি, অর্থাৎ ডেডিকেশন দিয়ে। এবং যেটা হচ্ছে যে যেটা আসলে যে সময় যেটা করা দরকার, যত কষ্ট হোক না কেন ওটা করার চেষ্টা করেছি। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা তো মানুষ, সবাই আশরাফুল মাখলুকাত, যখন আমি মানুষ হিসেবে দেখি, আমার কাছে এই দেশের একজন প্রেসিডেন্ট যেমন সম্মানিত, একজন রিকশাওয়ালা সম্মানিত। তো যেখানে আমাদের কিন্তু চলতে গেলে সবার সাথে দরকার, তো সকল লেভেলের লোকের সাথে আমরা একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করি, কারণ সে তো আশরাফুল মাখলুকাত। তো এখানে হচ্ছে যে আসলে একটা বড় দিক। আরেকটা হচ্ছে যে আল্লাহর কাছে শুক্রিয়া হচ্ছে যে কাজ করতে করতে আপনার মধ্যে এফিসিয়েন্সিটা ডেভেলপ করে। তো আমি একসময় চিন্তা করি যে আমি তো একটা বড় জব করি, অফিসে চরম ব্যস্ত, এর ভিতরে ধরেন আমার প্রায় 1700-1800 মেম্বারের একটা পরিবার আছে, মিলি ওনাদেরকে ডিল করা, আমার অনেকগুলো স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠান আছে, ওগুলোতে কাজকর্ম করা, এগুলো কিভাবে করি। তো নিজে নিজে একসময় আইডেন্টিফাই করার চেষ্টা করলাম যে আল্লাহ শুকরিয়া যে আমি একসাথে তিনটা কাজ করতে পারি।
1: হ্যাঁ, এই ম্যাজিকটাই আসলে কি, এই মন্ত্রটা।
2: ধরেন আমি এখন চেকে সাইন করতেছি, একের সাথে হচ্ছে মোবাইল আরেকজনের সাথে ইফেক্টিভলি কমিউনিকেশন করতেছি, প্লাস হচ্ছে আমার সামনে আরো দুজন বসা আছে, একটা মিটিং কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। তো এইটা হচ্ছে যে আসলে হচ্ছে যে কাজ করতে করতে ব্রেনে হয়তো ডাইভার্সিটি যেটা এটা বাড়ছে। আরেকটা হচ্ছে যে খুব পারফেক্টলি হয়, আমি চিন্তা করলাম যে এটা আল্লাহ শুকরিয়া যে যখন দু তিনটা কাজ একসাথে করি, তখন তো আপনার কিছুটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো মাঝে মাঝে নিজেকে আবার চেক করি হচ্ছে, ধরুন আমি কোনো মেইল লিখে কখনো চেক করি না, আমি মেইলটা পাঠাই দিই। তো এই টোটাল লাইফে খুব একটা দেখছি যে খুব একটা ভুল হয়নি। হ্যাঁ, তো এটা একটা ভালো দিক যে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সহযোগিতা আমি বলবো, যে কারণে হচ্ছে যে আমি ধরেন যখন আইসিএমটি ইলেকশন করতাম, এই 1500-1600 মেম্বারকে কল দিতে হয়, তো একই সাথে কাজ করে একই সাথে কল দেওয়া। একসময় আমার বস এসে বললো যে আপনি লোকজনকে কল দেন কেমনে, যাকে জিজ্ঞাসা করি সে বলে যে আজমকে তো চিনি, ভালোভাবে জানি, তার সাথে কথা হয়েছে, তো কখন কথা বলে, সে সময় তো খুঁজে পাচ্ছি না। তো আলহামদুলিল্লাহ এটা আর কি একটা দিক। আরেকটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নিয়ম, যখন যেটা দরকার তখন সেটাকে পারফেক্টলি করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমি যেটা করবো সেটা 100% করবো, 99% না। আমার কাছে কাজ মানে হচ্ছে 100%, 99% কখনো আমি পছন্দ করি না।
1: আমার যেটা মনে হয় আজম, তোমার এই যে মাল্টিটাস্কিং অ্যাবিলিটিটা, এইটা অবশ্যই গড গিফটেড একটা জিনিস। তারপরে এটা মানে প্র্যাকটিস করতে করতে পারফেকশনটা আসছে, এইটা। আরেকটা ব্যাপার হচ্ছে মাল্টিটাস্কিং সেই হতে পারে যার মনটা অনেক বড় থাকে, কারণ সে সবাইকে টাচ করতে চায়, রিচ করতে চায়, সবগুলো কাজ, সবগুলো পিপল, সবগুলো অ্যাসাইনমেন্ট, সবগুলো জায়গায় তার একটা অবস্থা, তার কন্ট্রিবিউশন সে রাখতে চায়। তো এই ইচ্ছাটা থাকে তাদেরই যাদের মনটা বড়। সেই ক্ষেত্রে আমি যতটুকু তোমাকে চিনি সেদিক থেকে তোমার প্রশংসা না, এটা তোমার গুণ। তো আমরা তো তোমার এই অফিসের বা তোমার পজিশনের কথাটা জানলাম, এই জায়গায় যে তুমি আসছো, তোমার এই জায়গায় আসার পেছনে নিশ্চয় একটা গল্প আছে, এই গল্পটা আজকে আমরা শুনি যে আসলে কিভাবে আসছো, কতটুকু পরিশ্রম করেছো মেধা দিয়ে, কৌশল দিয়ে।
2: আসলে আমি তো গ্রামের ছেলে, লক্ষ্মীপুরের একটা গ্রামে আমার জন্ম, তো সেখান থেকে বড় হয়। এবং আমাদের যে গ্রামে আমার জন্ম তার পাশের গ্রামে হচ্ছে এই আমার নানাদের বাড়ি, নানারা খুব প্রভাবশালী, আমার নানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তো আমরা আসলে ওই এক ইউনিয়ন থেকে এক ইউনিয়নে মাইগ্রেট হয়ে আসি, তার মানে ক্লাস 5 পর্যন্ত ছিলাম এক স্কুলে, তারপর হচ্ছে আপনার এখানে আসে। আর একটা সুবিধা হচ্ছে যে মজার গল্প হচ্ছে আমি এবং আমার বড় ভাই দুজনে পিঠাপিঠি, ভাই আমার থেকে 18 মাস থেকে 20 মাসের বড়। তো দুই ভাই আমরা এক ক্লাসে পড়তে হয়েছে, মানে ভাইকে ভাই সময় স্কুলে দিল, দেওয়ার পর আমি নাকি বাসায় প্রচণ্ড কান্নাকাটি করতাম ভাই স্কুল থেকে না আসা পর্যন্ত। তো এক সময় ডিসিশন হলো যে আমাকেও স্কুলে দিবে, কিন্তু আমার বয়স তখন একেবারে কম। তো সেই সময় তখন ডিসিশন হলো যে আমাদের স্কুলটা এরকম ছিল, মধ্যখানে হচ্ছে হাই স্কুল, এক পাশে হচ্ছে বয়েজ প্রাইমারি, আরেক পাশে হচ্ছে গার্লস প্রাইমারি। তো আমাদের দুই বড় ভাইকে বয়েজ প্রাইমারি থেকে কনভার্ট করে আপনার গার্লসটাতে নিয়ে আসছে, আমরা দুজনে গার্লস প্রাইমারিতে ভর্তি হলো। ওখানে অল্প কিছু ভয় থাকতো, এটার উদ্দেশ্য ছিল যে ওই এটার সামনে যে বিল্ডিংটা এটা ছিল আমার আপুর ক্লাস, আমার তখন ক্লাস সিক্সে পড়তো। তো আমার ক্লাস ওয়ান টু পর্যন্ত আমার আসলে ওই ক্লাসে গেছি আমার কোনো কিছু মনে নাই, পরীক্ষা টরীক্ষা এগুলো মনে নাই। মনে পড়ে যে হচ্ছে টুর যখন ফাইনাল পরীক্ষা দিই, আপু জানালা দিয়ে এসে বলো যে কালকে রাত্রে যা পড়ছো এগুলো সব আসছে, এগুলো সব লেখো। তো আমি বলো যেটা পারি এটা লিখবো কেন, মানে এরকম ছিল আর কি। পরীক্ষা টরীক্ষা বুঝতাম না, অল্প বয়স যেহেতু ছিল। তারপর ক্লাস থ্রি থেকে বেসিক্যালি আমার পড়াশোনা শুরু, এবং আলহামদুলিল্লাহ এই বরাবর একটু যেহেতু পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, বিশেষ করে আমরা হচ্ছে আমার তো বাবা মার খুব ভক্ত, বাবা মাকে মানতাম, মুরব্বীদেরকে মানতাম, যা বলতো তাই শুনতাম। তো এক সময় দেখলাম যে যখন আমি ক্লাস ফোর ফাইভে পড়ি, বিশেষ করে ফাইভে যখন উঠলাম, ফাইভে স্কলারশিপ দিতে হবে, ওই সময় আমরা তো গ্রামে পড়াশোনা করি, আমাদের টিচাররা হচ্ছে যে মানে অঙ্ক যখন করাইতেন তখন দেখতেন যেন এলোমেলো করতেন। তো এক সময় আমি বললাম স্যার আপনি মাইন্ড না করলে আমি আমি অঙ্কটা করাই। তো মানুষ হিসেবে তো ছোটো ছিলাম, খুব কষ্ট হতো ব্ল্যাকবোর্ডে লিখতে আর কি। আমার মনে হয় ক্লাস ফাইভে ম্যাক্সিমাম অঙ্কের ক্লাস এবং ইংলিশের ক্লাসে টিচাররা আমাকে দিয়ে লেখাইতেন। আমাদের একটা টিচার বলতেন যে আপনার দাদার পরিচয় আদা, বাবার পরিচয় খাদা, নিজের পরিচয় শাহজাদা। আমার ওই দুই ভাই যেহেতু ছিলাম, বড় ভাই মোটামুটি যেহেতু চেয়ারম্যানের নাতি, এলাকাতে তার খুব প্রভাব, এবং আমরা দেখতাম যে বেশিরভাগে চেয়ারম্যান সার্টিফিকেট বাই ইস্যু করতেন। বাট আমি যে ওই চেয়ারম্যানের নাতি আমাদের বাজারে কেউ জানতো না, এরকম ছিলাম আমার অবস্থা, কারণ নানার পরিচয় আমি কখনো দিতে চাইতাম না আর কি। আমাদের মতো আমার মতো করে আমি বড় হতে চাইতাম। তো আলহামদুলিল্লাহ তো ওখান থেকে বেড়ে উঠা, স্কুল শেষ করলাম, কলেজে আসলাম। এখন কলেজে এসে আমি তো ঢাকা যে কোনো কলেজে টিকতেছি, কিন্তু আমার নানা ঢাকা আসতে দিবে না, কারণ হচ্ছে আব্বা যেহেতু বাইরে থাকতেন, নানার কথা হচ্ছে যে তোমরা এখনো ছোট, আরটু বড় হো তারপরে ঢাকা যেও। তো আমাদের এই এলাকার কলেজ যেটা, একটা ডিগ্রি কলেজ ছিলেন, ওখানে অ্যাডমিশন নিলাম। তো এইটাও আবার একটা লার্নিং, লার্নিংটা হচ্ছে যে আমার তখন থিঙ্কিংটা হলো যে আপনি হয় বেস্ট জায়গায় আপনি বেস্ট হবেন, অথবা ওস্ট জায়গায় বেস্ট হবেন। বেস্ট জায়গায় আপনি মোটামুটি হলে আপনাকে সবাই চিনে, ধরুন আমি নটরডামের স্টুডেন্ট, সবাই আপনাকে নটরডামিয়ান বলে ডাকবে। তো আমি যে কলেজে পড়ছিলাম ওখানে তো লোকজন চিনবে না, তাহলে আমাকে ওখানকার বেস্ট হইতে হবে। তো আমি ঢাকায় এসে, আমার মনে আছে ইন্টারমিডিয়েটে যেহেতু কমার্সে পড়তাম, কমার্সে যত বই ইন্টারমিডিয়েট পাওয়া গেছে নীলক্ষেত থেকে, নিউ মার্কেট থেকে, আমি সব বই কিনে নিয়ে গেছি। তো আমাদের ওই সময় ধরেন আপনার অ্যাকাউন্টিং বলেন, ম্যানেজমেন্ট বলেন, একটা বই পড়াই দিন কলেজে।
1: টার্গেট ছিল কি,
2: টার্গেট ছিল যে না আমি যেহেতু এটা পড়বো,
1: বিজনেস প্রফেশনে পড়ার,
2: এটা যেহেতু পড়বো আমি এটা পড়বো, এটা মানে এক্সপার্ট হইতে হবে আমাকে।
1: আচ্ছা,
2: আর দ্বিতীয়টা হচ্ছে আমরা দেখলাম যে একটা বইতে আসলে সব কিন্তু ফুটে উঠে না, একটা বিষয়ের সব কিছু। তো চার পাঁচটা বই পড়তাম, আর টিচারদেরকে সারাদিন কোশ্চেন করতাম, সারাদিন কোশ্চেন। তো এক সময় হলো কি, ফার্স্ট ইয়ারতে শেষের দিক থেকে সেকেন্ড ইয়ারে পুরোটা হলো এরকম, পুরো কলেজের সব স্টুডেন্ট আমাকে চিনে, সব টিচাররা আমাকে চিনে, ইভেন কিছু কিছু টিচার আমাকে ভয় পায়।
1: আচ্ছা,
2: ভয় পায় হচ্ছে যে খালি তো আমি কোশ্চেন করি, আর এই কারণে হচ্ছে যে, আর এরকম হলো যে ইংলিশে, বিশেষ করে ইংলিশে আমাদের সমাজে আপনার মনে আছে যে আমরা জয়নিং সেন্টেন্স, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স এগুলো খুব পড়তাম। তো এইগুলোতে ধরেন আপনার মানে আমার মধ্যে এত পারফেকশন ছিল, যেহেতু বেশিরভাগে সেন্টেন্সগুলো আসতে হচ্ছে আমাদের যে পাঁচটা গল্প ছিল ওখান থেকে, তো গল্পগুলো আমার পাঁচটা গল্প আমার মুখস্থ ছিল। তো সেন্টেন্সের একটা অংশ বললাম, বাকি অংশ একটু বললে বাকিটা বলে ফেলতাম। তো একদিন তো আমার টিচার বলে বসলো যে তুমি কি নকল করছো নাকি, তাই বললাম স্যার মানে উইদিন সেকেন্ড তো নকল করার সুযোগ নেই। তো এইটা একটা ভালো দিক ছিল যে সব টিচারদের আসলে অনেক দোয়া পেয়েছি আমি। ভয় পাওয়া মানে হচ্ছে টিচারদের যেহেতু বেশি প্রশ্ন করতো, ওনাদেরকে মাঝে মাঝে বিব্রত হইতে হতো। আমার মনে আছে যে আমার অ্যাকাউন্টিং টিচার পরে এক সময় একজনের কাছে প্রাইভেট পড়তে গেলাম, উনি বললো যে না তোমাকে ইন্টারমিডিয়েটের সাথে পড়াবো না, ডিগ্রি। আমাদের টিচারটা খুব ভালো টিচার ছিলেন, উনি আমাদের লক্ষ্মীপুরের এবং নোয়াখালী অনেক স্টুডেন্ট এসে ওনার সাথে পড়তেন ডিগ্রি।
1: আচ্ছা,
2: বা অনার্সে যারা পড়তো তো ওদের সাথে আমাকে পড়াইতেন। তো পড়ানোর উদ্দেশ্য ছিল যে আপনার আপনার মনে আছে যদি আপনি কমার্সে থাকেন, আমাদের যতগুলো চ্যাপ্টার আছে সব পড়াইতেন না ইন্টারমিডিয়েটে, যেগুলো থেকে কোশ্চেন হয় এগুলো পড়াইতেন। আমার থিঙ্কিং ছিল যে যদি এটা নাই পড়ায় তাহলে সিলেবাসে কেন আছে,
1: বইতে কেন
2: দিল। বাট আমাকে সব জানতে হবে। তো এই কারণে হচ্ছে ওইগুলো টিচাররা বলতে না এগুলো ডিগ্রিতে পড়াবে, এখন পড়ার দরকার নেই। তো এইটা ধরেন আপনার অনেক ভালো হলো যে ডিগ্রি জিনিসও অন্তত জানা গেল, এবং এটা ধরেন আপনার একটা সুবিধা হলো। তো আসলে ওই যে বললাম যে মানে খারাপ কলেজ থেকেও ভালো করা বা মিডিয়াম লেভেলের কলেজ থেকেও ভালো করার এই প্রত্যয়টা ওখান থেকে ছিল, এবং আলহামদুলিল্লাহ ভালো করেছি। তারপরে আসলাম ঢাকাতে আর আপনার কোচিং করতে আসলাম। তো কোচিংয়ে তো সবগুলোতে ধরেন আপনার এক্সাম যেগুলো দিচ্ছি সবগুলোতে পাস সেকেন্ড হচ্ছি, একশোর মধ্যে 98-99 পেতাম। তো ঢাকা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দেবে তখন আমি জন্ডিসে আক্রান্ত।
1: আচ্ছা,
2: এমন জন্ডিস যে আমি মনে করেন আপনার হাঁটতেও পারি না। তো এখন স্বপ্ন সারা জীবন ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, ওই সময় অসুস্থ পরীক্ষা ভালো করে দিতে পারিনি। এমন আমার মনে আছে জাহাঙ্গীরনগরে যখন এক্সাম দিই তখন হচ্ছে টিচার আমাকে 10 মিনিট পর্যন্ত আটকে রাখছে, বললো যে না আপনি প্রক্সি দিতে আসছেন, মানে চেহারাটা এত খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে আমরা যেহেতু আমার এক বড় ভাইয়ের বুদ্ধিতে আমরা জগন্নাথে অ্যাডমিশন নিয়েছিলাম। জগন্নাথে অ্যাডমিশনে আমি অ্যাকাউন্টিং মনে হয় সেকেন্ড হয়েছিলাম ভর্তি পরীক্ষা, ইকোনমিক্সও দিয়েছিলাম, ওখানে থার্ড কি ফোর্থ হয়েছিলাম, পরে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হওয়া। জগন্নাথ থেকে বেড়ে ওঠা, আমাদের সময় তো ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল, বাট টিচাররা খুব ভালো ছিল। তো ওখানে এসে আপনার তখন আমার সারা জীবনের স্বপ্ন হচ্ছে ইউনিভার্সিটি টিচার হওয়া। তো ওই রকম করে পড়াশোনা করা, টিচার হতে গেলে আপনাকে সব জানতে হবে,
1: তার মানে হচ্ছে গোল ছিল, লক্ষ্য ছিল
2: ইউনিভার্সিটি টিচার। তো এইভাবে যাচ্ছে।
1: এটা এটা কি কেউ মাথায় ঢুকিয়ে দিছিল
2: না তখন থেকে? ওই আসলে ছোটবেলা থেকে দেখতাম যারা মানে আমাদের আত্মীয় স্বজন বা দূরে যারা আছে টিচার, যারা বিশেষ করে ইউনিভার্সিটি টিচারকে মনে করে যে সে সর্বজানতা, তাকে অনেকে রেসপেক্ট করে সবাই, কথা বলতে একটু
1: মেয়ে কেউ এটা মাথায় ঢুকেছিল নাকি নিজের মধ্যে
2: ডেভেলপ করলো।
1: আচ্ছা,
2: তো এভাবে মোটামুটি পড়াশোনা করি এবং ভালোভাবে পড়াশোনা করি। তখন মাস্টার অনার্স পরীক্ষা দেওয়ার পরে আমাদের একজন টিচার ছিলেন, উনি বললেন যে আমাদের 4-5 জনকে বলেছে তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তোমাদের উচিত হচ্ছে যে আরো ফার্দার স্টাডি করা। উনি আসলে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে সি অথবা আইসিএমএতে ভর্তি করার জন্য ইনফ্লুয়েন্স করে।
1: আচ্ছা,
2: তো আমি তখন মনে আছে যে সি এবং আইসিএমএ দুটার সিলেবাস, সব স্কুলের সিলেবাসটাকে নিলাম, অ্যানালাইসিস করলাম। এটা 2004-এর কথা। তো ওই সময় আপনার আইসিএমএবি সিলেবাস সিএ থেকে অনেক বেটার ছিল, যেহেতু আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এটা মোটামুটি বুঝতে পারতাম। তো তখন আমার ধারণা হলো যে যেখানকার সিলেবাস ভালো মানে বেটার, নিশ্চয় ওখানকার পড়াশুনো বেটার। তো ওখানে অ্যাডমিশন নিলাম আইসিএমএতে। তো এর মধ্যে আবার যে 4 জনের মধ্যে 2 জন বললো যে বিদেশ চলে যাবে, কারণ এলোমেলো তো বিদেশ যাবে। আমরা আইএলসে ভর্তি হলাম, কিন্তু আমি পরীক্ষা দিচ্ছি আর খালি পাশ করে ফেলতেছি, তো পরে আর বিদেশ যাওয়া হয় নাই। আবার ব্যাংকে জব হলো, ব্যাংকে জয়েন করলে যেহেতু এটা উদ্দেশ্য ছিল না সেটা যায় না। এর মধ্যে বলে রাখি যে ইউনিভার্সিটি টিচার তখন আমার মাস্টার্সের ফাইনাল এক্সামের সময় একটা ছাত্র নেতা আমাদের একজন ম্যাডাম ছিল, খুব রুচিশীল ম্যাডাম, ওনার সাথে আমার সামনে এত বাজে আচরণ করলো। তো আচরণ করার পরে আমার তখন চিন্তা হলো যে আমার সারা জীবনের স্বপ্ন টিচার হব, টিচারের সাথে একটা স্টুডেন্ট এইভাবে আচরণ করে। এই সময় মনে হচ্ছে যে আপনার এই বরফের মধ্যে যদি আপনি আগুন ঢেলে দেন, বরফ যেভাবে গলে যায়, সাথে সাথে আমার স্বপ্নটা চেঞ্জ হয়ে গেল। এরপরে আমি আর কোনো ইউনিভার্সিটি ওই যে ওখানে যেন সিলেক্টেড হতে পারতাম, বাট আমি অ্যাপ্লাই করিনি,
1: টিচার
2: আর হবো না। তো এসে আইসিএমএতে ভর্তি, আইসিএমএতে পড়াশোনা করতেছি, আল্লাহ শুকরিয়া যে তখন যখন জবে ঢুকবো ভাবলাম, পড়াশোনা করছি এক বছর দেড় বছর মতো খুব সিরিয়াসলি পড়াশোনা করলাম। জবে ঢুকবো যখন প্ল্যান করতেছি তখন আমার খুব স্বপ্ন ছিল যে দুইটা প্রতিষ্ঠান, যেটা যে কোনো এক জায়গাতে জব করবে, এক হচ্ছে ইউনিলিভার, এখনকার আপনার আমাদের সময় ইউনিলিভার ছিল, এখন বলে
1: এখন ইউনিলিভার
2: ছিল, লিভার বাদাস অথবা আইসিডিডি।
1: আচ্ছা,
2: এই দুইটা ছিল আমার স্বপ্নের প্রতিষ্ঠান। তো এর মধ্যে হলো এক বড় ভাই বললো যে আইসিডিডিআরবিতে স্কোপ আছে, তো ওখানে মধ্যে হয়ে গেল আর কি। তো আলহামদুলিল্লাহ এটা এটা একটা শুক্রিয়া যে আল্লাহর পক্ষ থেকে আমি কোনো কিছু যেটা চাওয়ার আগে আল্লাহ আমাকে দিয়ে দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে অনেক নিয়ামত। এটা বলছে আল্লাহর এই পরিচয়টাকে বলে রব, মানে আপনি চাওয়ার আগে আল্লাহ আপনাকে দিয়ে দেওয়া। তো এটা এটা এটা শোকর গুজার করতে হয় আর কি, যে আমি এই এই শুক্রিয়াটা আল্লাহর পক্ষ থেকে সবসময় নিয়ামতটা পেয়েছি আর কি। ওখান দিয়ে কেরিয়ার শুরু আলহামদুলিল্লাহ। আইসিডি জায়গাতে খুব ভালো এনভায়রনমেন্ট, আপনি জানেন আমাদের অনেকে জব করে, আমি খুব ভালো ভালো। হঠাৎ করে আমার মনে হলো যে এখানকার জবটা আমার কাছে এনজয়েবল মনে হচ্ছে না, দুইটা কারণে। একটা হচ্ছে এখানে ট্যাক্স বেডের কোনো অপশন না, যেহেতু এনজিও, ওখানে মধ্যে ট্যাক্স কোনো কিছুতে ট্যাক্স কাটতে হয় না, বেড দিতে হয় না, সব ফ্রি, নাম্বার ওয়ান। তাহলে ট্যাক্স বেড মানে অর্ধেক অর্ধেক কমপ্লিট শেষ। দ্বিতীয় হচ্ছে এনজিওর কনসেপ্ট হচ্ছে যে আপনাকে যে টাকাটা দিচ্ছে ওই ফ্রিডের ভিতরে টাকাটা খরচ করতে হবে। তো আমি চিন্তা করলাম না তাহলে ইফিসিয়েন্সি কোথায় হইলে একদম প্রফেশনাল হিসেবে আমাদের, আমার তখন আইসিএমএ তে 100-200 বাকি। তো আমি বড় ভাইদের সাথে শেয়ার করলাম যে আমার কাছে মনে হয় আমি ম্যানুফ্যাকচারিং এ কনভার্ট করব। তোমরা বলতেছে না এখানে তুমি ভালো আইসিডিভি না থাকলে ইউএনডিপি তে যেতে পারবা, তারপরে অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠানে যেতে পারবা। তো এক বড় ভাই বলে আচ্ছা ঠিক আছে, উনি আমাকে বললো যে বিএলআই ট্যাক্স এর লোক নিবে, এটা ইন্টারভিউর ব্যবস্থা করলো। তো ওখানে গিয়ে মোটামুটি ইন্টারভিউ এত ভালো করলাম যে ওনারা বলো যে আপনি কবে জয়েন করবেন। তো এইটা হচ্ছে যে আপনার এনজিও থেকে আপনার কর্পোরেটে মানে কনভার্সন। তারপর আলহামদুলিল্লাহ পিসিবি এ থাকে তো ওখানে আর কি, যখন যেখানে ছিলাম সর্বোচ্চ দায়িত্ব দিয়ে কাজ করা আর কি। আলহামদুলিল্লাহ
3: বিএলআই ট্যাক্স থেকে
2: আমি যখন বের হই, আসলে ওই সময় আপনার মনে আছে মাহবুব ভাই আমাদের আইসিএমএ তে স্টুডেন্টদের লিডারশিপে একটা ক্রাইসিস চলতেছিল।
3: আচ্ছা,
2: যে দুইটা গ্রুপ, এই গ্রুপে গ্রুপ চলতেছে, এই গ্রুপে গেলে ওই গ্রুপ যাবে না। তো হঠাৎ করে কয়েকজন বড় ভাই বললো তোমার যেহেতু আইসিএমএ তে 100-200 বাকি আছে, তুমি একটা কাজ করো, ওই এবার রিভার কুজে মানে স্টুডেন্টদের লিডার হও, আমরা রিভার কুজে কনভেনার বলি আর কি, তুমি এবার স্টুডেন্টদের কনভেনার হও।
3: প্রতি বছর যে রিভার কুজ হয় সেইটার কনভেনার আছে,
2: মানে এটি আমাদের স্টুডেন্টদের এটি আসলে একটা লিডারশিপ, আমরা ধরে নিই যে এক বছরের জন্য ওই স্টুডেন্টদের লিডার।
3: হ্যাঁ,
2: তো আমি বললাম যে আমি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত, চাকরি করে সম্ভব না। তারপরে অনেকে সাহস দিল যে তুমি আসলে অন্তত একটা সুবিধা হচ্ছে যে গ্রুপিংটা থাকবে না। তো আমার কাছে মনে হলো যে না, আমি আমি আসার পরে যদি একটা বড় কমপ্লেক্স সিচুয়েশনটা নর্মাল হয়, এটা তো আসলে একটা দায়িত্ব। তারপরে এসে দেখি যে আসলে কমপ্লেক্স, আমার মনে হয় যে যদি আপনি বলেন যে মানে পেশেন্ট বা ধৈর্য যেটা বলি, এটা সর্বোচ্চ চূড়া যদি বলে আইসিএমএস বের করছে এখানে শিকার। ওখানে আপনাকে বড় বাইরে শিখালো যে আপনি যত কমপ্লেক্স সিচুয়েশনে থাকেন না কেন মুখে হাসি থাকতে হবে, এটা একটা ভালো লার্নিং। তো আলহামদুলিল্লাহ ওখানে আমি একটা কাজ করেছি, যেটা হচ্ছে চেষ্টা করেছি যে দুইটা গ্রুপ না থেকে আমরা এক গ্রুপ কীভাবে করা যায়, এটা একটা বড় ধরনের কৌশল অবলম্বন করতে হয়। কারণ দুই গ্রুপ যেহেতু মানে স্পেসিফিক দুইটা গ্রুপ, তাদেরকে এক জায়গায় আনাতে আসলে কঠিন ছিল। তো আলহামদুলিল্লাহ খুব কষ্ট হলো, কঠিনটাকে সাকসেস করলাম। এই সাকসেস করতে গিয়ে আমাকে জব ছাড়তে হলো, আমি দুইটা গ্রুপ নিয়ে কাজ করবো, কারণ আমি শুধু কারো হতে চাই না, আমি সবাই হতে চাই। তো এই কারণে হচ্ছে যে আপনার যেহেতু কমপ্লেক্স নিজেকে অনেক কাজ করতে হইতো, অনেক মুভ করতে হইতো। আমার মনে আছে যে আমরা আমার এক মাসে তখন রিভার কুজের যে সময়টা, আমার 8 কেজি ওজন কমে গেছে, মানে এত পরিশ্রমের পরে প্রতিদিন রিসপুট খেতাম তারপরেও ওয়েট কমছে।
3: কিন্তু রিভার কুজটা খুব ভালো ছিল এবং তখন অনেক
2: এনজয়েবল ছিল,
3: মানে রেভিনিউ অনেক ভালো আসছে এবং শেষে প্রোগ্রামের পরে কিছু সেভিংস বোধহয় ছিল।
2: আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক ছিল যে মেম্বাররা যখন, যেহেতু মেম্বার এসএমএ মেম্বাররা হেল্প করে, তো মেম্বাররা মনে করছে যেহেতু আমার 100 বাকি, আমি যে কোনো সময় মেম্বার হবো, এটা একটা বড় ইয়ে ছিল আর কি। তারপর থেকে আলহামদুলিল্লাহ অনেক নেগেটিভটা পজিটিভ হওয়া শুরু হলো, এখন তো ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা একটা লার্নিং। তো যখন এটা ছাড়লাম, ছাড়ার পরে আসলে এখানে লিডারশিপে একটা বড় পরীক্ষা। তো তখন দেখলাম যে কয়েক জায়গা থেকে আমার জব হলো রিভিউটা শেষ করার পরে। তখন আমি এটা কিন্তু কেরিয়ার একটা আমার একটা টার্নিং পয়েন্ট ছিল আমার কাছে। ধরো আমি বাটাতে জব হলো আমার, তারপরে রূপায়ণে জব হলো, পার্টেক্সে জব হলো, একই সাথে আপনার IDLC তেও সিলেক্টেড ছিলাম জবের জন্য। তখন আনন্দ গ্রুপ, আনন্দ শিপিয়ার যেটা, এইটাতে আমার ওখানকার আমার যে বস ছিল উনি বললো যে তোমার মতো একটা ছেলে আমার খুব দরকার।
3: আচ্ছা,
2: তো আমি বললাম যে আমার
3: আনন্দ,
2: তো আমি বললাম যে একটা কাজ করেন, আমার 2-3টা কোশ্চেন আছে। একটা হচ্ছে যে কোম্পানিটা IPO তে আসবে, একটা কোম্পানি IPO তে আসতে গেলে তাকে সব দিক দিয়ে সাজিয়ে নিতে হয়।
3: এটা বিদেশি কোম্পানি বাটা না গিয়ে বা
2: সেটাতে আসতেছি। তো এরপরে হচ্ছে যে তখন আমি দেখলাম যে না, ওখানে আনন্দ গ্রুপের সব কাজ নিজে করতে হবে, যেহেতু কোম্পানিটা শেয়ার মার্কেটে আসবে, ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হবে। তো আমার কাছে মনে হলো যে আমরা যে পড়াশোনাগুলো করেছিলাম, যে IAS IFRS অ্যাপ্লিকেশন বা কোম্পানি সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এটা পূর্ণাঙ্গভাবে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে নিজ হাতে। তো এই কাজের স্কোপটাকে গুরুত্ব দিয়ে আমি কিন্তু বড় প্রতিষ্ঠান বা রিনাউন্ড প্রতিষ্ঠানকে গুরুত্ব না দিয়ে কাজটাকে গুরুত্ব দিচ্ছি। এবং আলহামদুলিল্লাহ ওখানে 3 বছর আমার কাছে মনে হয় যে পরিমাণ আমার লার্নিং হয়েছে, এটা অনেকে মোটামুটি 10-15 বছর এই লার্নিংটা সম্ভব হয় না। আর বাটার কথা যেটা বললাম যে আমার এরপর আরো অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব হয়েছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো যে আমি তো এই দেশের সন্তান, তো এই দেশের প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রিবিউট করা আমার জন্য উচিত। মাল্টিন্যাশনাল কোম্পানিতে তাদের স্ট্রাকচার করাই আছে, একটা স্ট্রাকচারের মধ্যে থেকে আমাদের মতো প্রফেশনাল এসে এখানে সিএফও হবে সিইও হবে, বাট আমার কাছে মনে হলো যে না, আমি আমার লোকাল কোম্পানিগুলোকে কতখানি কন্ট্রিবিউট করতে পারি, এটা বরঞ্চ বড় সাকসেস। তো আমার কাছে মনে হয় আমার থিমটা আমি সাকসেস, হ্যাঁ, ওখান থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো করেছি এবং প্রফুল্লের এসে জয়েন করে দেখলাম যে ওটা পূর্ণাঙ্গভাবে সাকসেস হলো আর কি, আলহামদুলিল্লাহ।
3: এইখানে আসলে তখন আনন্দ থেকে শিপইয়ার্ড, শিপইয়ার্ড থেকে টোটালি আসলে ট্র্যাকটা, যদিও ফাইন্যান্স অ্যাকাউন্টস বেজ, বাট বিজনেস প্যাটার্নটা টোটালি চেঞ্জ হয়ে গেল, বিজনেস ইয়েটা আইডিয়া বা
2: না, এটা ধরেন আপনার ইয়ের জন্য, আমার জন্য আসলে এটা ঠিকই বলছেন আপনি, এটা ছিল যে আপনার, আমার মনে আছে যে আমাকে ইন্টারভিউতে এই কোশ্চেনটা বা দুইটা কোশ্চেনের জন্য আমি আটকাচ্ছিলাম, যে পপুলার যখন ইন্টারভিউ নেয় তো ওনাদের তখন ধারণা ছিল যে ওনারা হয়তো দুইজন লোক নিবেন, ধর আপনার জিএম বা ডিজিএম লেভেলে দুজন লোক নিবেন। তো ইন্টারভিউ বোর্ডে যখন আমাকে লম্বা ইন্টারভিউ নিলেন, আমার মনে আছে আমাদের এমডি সাহেব ছিলেন, তার সাথে ছিলেন আমাদের মার্কেটিং ডিরেক্টর, অ্যাকাউন্টস ফাইন্যান্সে তখন আমার একজন বস ছিলেন, অ্যাকাউন্টস ফাইন্যান্সের ডিরেক্টর ছিলেন, তারপরে হচ্ছে ফ্যাক্টরি ডিরেক্টর যিনি হেড ছিলেন উনিও ছিলেন। তো সবাইকে মোটামুটি 5-10 মিনিট করে ওনাদের অ্যাসপেক্টে, মানে একজন জিএম বা সিএফওর কাছে কী চাওয়া এইগুলো নিয়ে কোশ্চেন করলো। তো ওনাদের কাছে মনে হলো যে না, এই যে আমরা দুজন থেকে যে কাজগুলো করতে চাচ্ছিলাম, কারণ এখানে আপনি জানবেন যে আমরা যারা অ্যাকাউন্টসে ভালো, অনেকে ফাইন্যান্সে ভালো না, অনেকে আবার অ্যাকাউন্টসে ভালো ফাইন্যান্সে ভালো, কিন্তু আমরা সেক্রেটারিয়াল ফ্যাক্টরিগুলোতে ভালো না। তো যেহেতু আমার ওখানে আনন্দ গ্রুপে একটা ওই সময় একটা গ্রোয়িং কনসার্ন ছিল, প্রচুর ফাইন্যান্স করতে হয়েছে, তারপর হচ্ছে সেক্রেটারিয়াল কাজগুলো আইপিওর জন্য করতে হলে অ্যাকাউন্টস তো আমরা সবাই ভালো, তো এক জায়গাতে যখন ওরা দেখলো যে না আমার কাছে সবগুলো পাচ্ছে, তো আমার মনে আছে আমি তখন ফাইনাল ইন্টারভিউতে আমাকে একই কোশ্চেন করলো যে আপনাকে আমরা সিলেক্ট করতে দুইটা জায়গাতে আমরা আটকাচ্ছি, একটা হচ্ছে যে আপনার বয়স, কারণ আপনি মাত্র 28 বছর বয়স, ফার্মাসিউটিক্যালস এর কোনো জিএম তো 50-এর নিচে নেই, হ্যাঁ, তো আপনাকে আমরা এই বয়সে এই লেভেলে নিব কিনা এটা একটা প্রশ্ন, এটা আনসার আপনি দিবেন। আরেকটা হচ্ছে যে আপনি রিলিমিট ইন্ডাস্ট্রিতে না, এই ইন্ডাস্ট্রিতে নর্মালি ম্যানেজার লেভেলে বাইরে, ম্যানেজার লেভেলে বাইরে থেকে নেওয়া হয় না। তো তখন আমি সেকেন্ডের আনসারটা এরকম দিয়েছিলাম যে আমি তো ফাইন্যান্সের পেপার, আমি তো প্রোডাক্ট করবো না, আনন্দ গ্রুপও আমি শিপইয়ার্ডে শিপ বানাই নাই, শিপ বানাইতে গিয়ে যে মেকানিজমগুলো, কস্টিংগুলো কি, সেগুলো ইনগ্রিডিয়েন্টগুলো কি, কীভাবে কোনটার সাথে কস্ট মিনিমাইজ করা যাবে, গুড
3: গভর্নেন্স
2: সেগুলো করা যাবে,
3: কমার্শিয়াল ট্রানজাকশনগুলো
2: কিভাবে করা যাবে, একই রকম একটা ফার্মাসিউটিক্যালস এর আমি তো ওষুধ বানাবো না, তো আমার ওই ওইখানকার ইনগ্রিডিয়েন্টস আর এখানকার ইনগ্রিডিয়েন্টস বুঝতে একটা প্রফেশনাল কদিন লাগে, 15 দিন না 1 মাসে লাগবে, বাট বাকি সব ডিসিশন তো সেম। তো ওনারা বললো না ঠিক আছে, তো আমাকে একই সময় ওখানে
3: বয়সের ব্যাপারটা কি বললো,
2: বয়সের ব্যাপারটা আমি বললাম, তো তখন আমি বললাম যে দেখেন অনেকে তো আপনার আমার বয়সে প্রেসিডেন্ট হচ্ছে, তাহলে অনেক দেশ চালাচ্ছে, প্রাইম মিনিস্টার হয়ে দেশ চালাচ্ছে, আমার কাছে মনে হয় প্রফেশনালদের বয়সটা ইম্পর্টেন্ট ইস্যু না, তাই না? তো আমি এই যে বললাম যে তখন আপনার ওই যে ইন্ডিয়ান একজন ডাক্তার আছেন আপনার ক্যারিয়ার ডাক্তার দেবী শেঠি, দেবী শেঠি কিন্তু যে বয়সে সারা পৃথিবীর ফেমাস ডাক্তার, সেই বয়সটা কিন্তু 50-এর আগে, হ্যাঁ, আমি বললো যে আমাদের বয়সে, আমাদের দেশে তো 40-50 বছর বয়সে ডাক্তার চিনেও যায় না, তাই না? 50-এর পরে রিটায়ারমেন্টে যাওয়ার পরে তারা আপনার ফেমাস হয় আর কি। তো ওরা বললো না ঠিক আছে, এবং আমি তখন মনে আছে ফাইনাল ইন্টারভিউতে বললাম যে আপনারা যদি আমাকে, ওই দিন ছিল মঙ্গলবার, আপনারা যদি আমাকে মনে করেন যে সিলেক্ট করবেন তাহলে আমাকে আগামী শনিবারের মধ্যে কনফার্ম করতে হবে, নাহলে রবিবারে আমি আরেকটা গ্রুপে ফাইনাল ডিরেক্টর হিসেবে জয়েন করতেছি, ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিন দিবে, যদি আপনারা তা আগে পাই তাহলে আমি হয়তো এখানে জয়েন করবো। তো একই প্রশ্ন বললো যে আপনি ওইখানে ফাইন্যান্স ডিরেক্টর, একটা বড় গ্রুপ, ওখানের মধ্যে জিএম এ আছে ধরেন 8-10 জন আমাদের মতো প্রফেশনাল, তো সেইটা ছেড়ে আপনি কেন এখানে জিএম হিসেবে জয়েন করবেন? তো আমার, আমি তখন বললাম দেখেন আমার কাছে মনে হয় একজন কিছুটা সময় হলো একজন ভালো লিডারের সাথে থাকতে হয়। তো এখানে মধ্যে ডিরেক্টর ফাইন্যান্স যিনি ছিলেন আমাদের, আমার বস যে ছিল বদরুদ্দিন স্যার, উনি আসলে ফার্মা ইন্ডাস্ট্রি একটা লিজেন্ড। তো আমি বললাম যে না, আমার কাছে মনে হচ্ছে এরকম একজন লিজেন্ডারি প্রফেশনের সাথে থেকে কিছুদিন হলো অন্তত ওনাদের সংস্পর্শ থাকা উচিত।
3: তাহলে ওনার কিছু মেন্টরশিপ ছিল?
2: উনার মেন্টরশিপ না, উনি আসলে হচ্ছে যে উনি আমাকে আবার এরকম বলতো যে মানে বদরুদ্দিন স্যার তো খুব, আপনি জানেন খুব কড়া লোক ছিল, একসময় একমিতে ছিলেন, ওরিয়নে ছিলেন, তো আমাকে বললো যে আমার ওই লাইফ তো আপনি পান না, তখন স্যার নাকি খুব কড়া ছিলেন, কিন্তু আমি স্যারকে আবার খুব ফোলাইট এবং জেন্টল পাইছি, কারণ হচ্ছে যে লেটেস্ট টেকনোলজিগুলোর সাথে স্যারকে ইনভলভ করা, প্লাস হচ্ছে যে কোনো কিছুতে স্যারের একটা ভালো দিক ছিল যে একটু যেটা বললাম যে কোন আমি আমি এটা খুব পজিটিভলি নিই, কোনো একটা কাজ নিয়ে গেলে প্রথম দিকে যেহেতু আমি ফার্মা ইন্ডাস্ট্রির লোক না, কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য ধরেন কয়েকটা থট নিয়ে গেলাম, তো স্যার প্রথমে এটাকে ডিজিট করতাম, ডিজিট করে বললো যে না এটা হবে না। আমি বললাম স্যার দেখেন এই কোম্পানি এরকম করছে, এই কোম্পানি করছে, এই কয়েকটা রেফারেন্স দেখাইতাম, তো এটা বললে স্যার বলতো না ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো এটা করে নেই, তো তখন আবার আমাকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করতে হইতো। তা আমি বলবো যে কোন একটা ডিসিশন নেওয়ার জন্য পারফেক্ট জায়গা যাওয়ার জন্য হয়তো আমার মানে অন্য অনেকে মনে করতো যে স্যার খুব বিরক্ত করতেছে, কিন্তু আমি আবার এটাকে এনজয় করতাম যে না আমি আর একটু অ্যানালাইসিস করি, আর একটু অ্যানালাইসিস করি। বাট আমার কাছে মনে হচ্ছে যে থার্ড ডেতে স্যার এটা অ্যাকসেপ্ট করতো যে ঠিক আছে উই শুড গো দিস। আমার কাছে যে সেকেন্ড ম্যান হিসেবে আসলো সে আসলে পারবে কিনা, হ্যাঁ এটা উনার স্যারের বেশি কনসার্ন ছিল। বাট আলহামদুলিল্লাহ তিন মাস পরে এমন হয়েছে যে স্যার মোটামুটি ওই আমি দেখতাম, আমি যখন প্রথম জয়েন করি দেখলাম স্যার যাওয়ার সময় ফাইল নিয়ে যেত বাসায়, জিজ্ঞাসা করতাম কি করবো, বাসায় গিয়ে স্টাডি করতো, আবার আসতে ফাইল এগুলো নিয়ে আসতো। তো তিন মাস পরে বললাম স্যার আপনার এগুলো করার দরকার নেই, সবকিছু আমার সোজা নিয়ে আসলাম, নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। এবার এতে সুবিধা হলো যে স্যারের মাল্টি ডাইমেনশনাল ডিসিশন নিতে সুবিধা হতো, ধর অ্যাকাউন্টস ফাইন্যান্সে যেহেতু স্যারকে অতটা সময় দিতে হইতো না, উনি তখন সেলস মার্কেটিং বা প্রোডাকশন ওগুলোতে মানে অনেক ডাইনামিক সময় দিতে পারতেন আর কি। তো আলহামদুলিল্লাহ যাক এখান থেকে শিখে আর কি। তো এরপরে তো আমিও ডিরেক্টর লেভেলে ধরেন গত পাঁচ ছয় বছর হয়ে গেল এবং ভালো করতেছে আলহামদুলিল্লাহ।
3: এখন কতজন আছে তোমার আন্ডারে যে কাজ করে? এই
2: আমরা আসলে ওই আপনার আমাদের অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমার আসলে এই আমাদের পুরো গ্রুপ দেখি এখন অবশ্য শুধু
3: বোর্ড সেক্রেটারিও,
2: হ্যাঁ বোর্ড সেক্রেটারিও। তো বোর্ড সেক্রেটারি আমার তখন খুব অ্যাক্টিভ ছিল যখন ফরেন ইনভেস্টমেন্টটা ছিল আমাদের এক সময়, আমরা আমার এখানে ইনভেস্টমেন্ট করে তখন খুব স্ট্রং একটা বোর্ড ছিল, ওখানে অনেক লার্নিং আছে আর কি। আর আপনার এখানে হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টস ফাইন্যান্স আমার আসলে আমার সাথে ছিল অ্যাকাউন্টস ফাইন্যান্স সাপ্লাই চেইন আইটি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ তো ইভেন আবার এই স্যারটাও আমার আন্ডারে একটা সময় ছিল আর কি। তো মোটামুটি পপুলারের সব গ্রাউন্ডে আমার কন্ট্রিবিউট করার সুযোগ হয়েছে আর কি আলহামদুলিল্লাহ।
3: তোমার মোটামুটি আমরা যেটা শুনলাম গল্পটা খুব ইন্টারেস্টিং, তো এখানে তোমার গল্পের মধ্যে কোন জিনিসটা খুব ইম্পর্টেন্স পাচ্ছে, এটা কি পরিশ্রম নাকি?
2: না আমার কাছে শুধু পরিশ্রমটা না, ধরেন আপনি একটা কাছে যদি ধারণা থাকে আপনি যতই কারণ লাভ হবে না, আপনাকে কৌশলই হতে হবে, তারপর হচ্ছে যে আপনার স্পেসিফিক অবজেক্ট ওরিয়েন্টেড পরিশ্রম করতে হবে। আর ধরেন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার দুর্বলতা কি, হ্যাঁ এটা তো আমরা নর্মালি একটা আনসার দিতে পারি, খুব কম দিতে পারি। তো আমি আমি সবসময় একটা কথা বলি আমার দুর্বলতা হচ্ছে যে আমি কাজগুলোকে প্রায়োরিটি অনুযায়ী ঠিক করি, এক নম্বর দুই নম্বর তিন নম্বর। যখন আমার কাছে যেটা টপ প্রায়োরিটি থাকে যেটা একটা ডেডলাইন আছে টপ প্রায়োরিটি, এই সময় দেখা যাচ্ছে যে অনেকগুলো আর অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ আছে, আমি সেগুলোর দিকে তাকাইও না। কারণ আমার যেহেতু এখানে ডেডলাইন আছে ধরেন
3: ফোকাসটা শুধু
2: ওইটাতে, ধরেন আপনার পনেরো তারিখ হচ্ছে একটা ডেডলাইন আছে দশ তারিখ, তাহলে আমাকে পনেরো তারিখের মধ্যে এটা শেষ করতে হবে। এবং এটা যেহেতু মাল্টি ডাইমেনশনাল ওয়ার্ক, কোনো জায়গায় একটু গ্যাপ হলে কিন্তু সমস্যা হবে, ওই সমস্যার পরে রিকভারি করা যাবে না। তো এই সময় দেখা গেছে ছোটখাটো অনেকগুলো আছে, যেমন ছোট ছোট দেখা গেছে আপনার মানে যে সময় বাউসে চেক করতাম তখনকার কথা বলি, তো অনেক বাসা জমে গেছে টেবিলের মধ্যে বা রুমের মধ্যে, আমি বাসের দিকে তাকাইতাম না যে এটা এখনকার কাজ না, পরে এক সময় এক্সট্রা সময় থেকে আমি করে দিব। তো এখনো আমি আমার সাথে যারা আমার মানে সাথে চাকরি করে সবাইকে বলি যে এটা এটা খুব ইম্পর্টেন্ট, যে
3: প্রায়োরিটি
2: মানে যে আপনি তারা ফেল করার সুযোগ থাকে না, কারণ ওই দুই তিন দিকে যদি আপনি টপ প্রায়োরিটি দিতে যান তাহলে কোনোটাই আর টপ থাকে না, সব মানে দুই সাইডে ফেল করে।
3: এইটা প্রায়োরিটি সেট করাটা হচ্ছে একটা
2: এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আপনি কোনটা কোন প্রায়োরিটি, অথবা আপনি ধরেন ম্যানেজমেন্টকে ডিল করেন, ধরেন আপনার আগামী বিশ তারিখে একটা মিটিং আছে ম্যানেজমেন্টে, ধরেন সেলস স্ট্র্যাটেজি নিয়ে মিটিং, তাহলে এই সময় যদি আপনি এখন অ্যাকাউন্টস নিয়ে অ্যানালাইসিস করেন, আপনি তো এখন আসলে আপনার কোম্পানির সেলস কোথায় আছে, কোথায় আপনি দেখতে চান, বা আর কী কী পলিসিকে অ্যাডপ্ট করলে সেলসটা অ্যাক্সিলারেট হবে, মার্কেটিংকে আপনি কী সাপোর্ট দেবেন, সেলসকে কী সাপোর্ট দেবেন, অথবা এই ইন্ডাস্ট্রিতে কী কী আছে যেটা করলে আমার ভালো হবে, আমরা এটাকে অ্যাডপ্ট করি নেই। তো এখনকার তো ট্রেডিশনাল সিএফও না, সিএফও ইজ দ্য স্ট্র্যাটেজিক পার্টনার অফ এ ম্যানেজমেন্ট বা বোর্ড যেটাই বলি না কেন আমরা, তাহলে আপনাকে ওই মিটিংয়ের আগে কিন্তু আপনাকে এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে যেন মিটিংটাতে মোটামুটি আপনি মোস্ট কন্ট্রিবিউট করতে পারেন। তো এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটিটা এইভাবে ঠিক করতে হবে।
3: এর মধ্যে কি চাকরি চলে যাওয়ার কোনো ঘটনা ঘটছে বা চাকরি ছেড়ে দিব তাদের কাজে বা তাদের আচরণে বিরক্ত হয়ে এরকম কোনো ঘটনা?
2: আমার আমারটা হচ্ছে যে আমি এখানে সৌভাগ্যবান যে আমার কোথাও চাকরি কেউ চাকরি ছাড়তে বলে নাই, এটা একটা ভাগ্য ভাগ্য ভালো। প্লাস আসলে ম্যানেজমেন্ট কি চায়, ম্যানেজমেন্ট একটা রিলায়েবল আপনার কি বলে তাদের লিডার চায়, যে যার উপরে আমরা আসলে ডিলেই করতে পারি, সব দায়িত্ব দিতে চায়। তো আমার কাছে মনে হয় আমি যেহেতু মানে দুনিয়াকে নিয়ে আমি আখিরাতকে ভয় পাই, আখিরাতে আলটিমেট গোলে যেতে হবে, সব জায়গাতে আমার দায়িত্ব আমি 100 থেকে বেশি করার চেষ্টা করি। এবং একটা থিওরি আমার এমডি সাহেব বলে যে আজকের কাজ আপনি আজকে পুরোটা তো করবেন, কালকে কিছু করে রাখেন। এটাকে মোটামুটি আমরা লাইফে অ্যাডপ্ট করা যায়, কালকে কি করতে হবে এটা অনেকখানি আজকে করে ফেলি।
3: জবে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং জায়গাটা কোথায় ছিল লাইফে, জব লাইফে?
2: চ্যালেঞ্জিং বলতে হচ্ছে যে ধরেন
3: যে আমি ফেস করতেছি এমন একটা সময় যাচ্ছে, এমন ক্রাইসিস যাচ্ছে, এখান থেকে আমি
2: না, এটা ছিল, এটা হয় আসলে ক্যারিয়ারে আসে। যেমন আমরা আমি 2016 সালের কথা বলি, 2016 সালে আপনার রমজান, তখন জুন মাসে রমজান, আমার মনে পড়ে 16 তারিখে হচ্ছে আমাদের বোর্ড মিটিং, তখন আমাদের ফরেন ইনভেস্টর আছে, ওখানে দুজন ফরেনার আমাদের বোর্ডে বসে, তারপরে দুজন এক্সপার্ট চার্টার্ড অ্যাকাউন্ট, যারা ইন্ডাস্ট্রিতে খুব এক্সপার্ট, উনারা আমাদের বোর্ডে বসে, প্লাস আমরা তো আছি আমাদের ম্যানেজমেন্ট বোর্ডে বসে। তো সেই সময়টাতে হচ্ছে যে হঠাৎ করে ডিসিশন আসলো যে আপনার আমাদের যে ফরেন ইনভেস্টর আছে তাদের চাওয়া হচ্ছে যে এই বছরে আমরা যেন আইপিওতে যাই, শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করি, মানে আইপিওতে এনলিস্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করি। তো আপনি জানেন যে জুনের 16 তারিখ চলে রমজান, আমাকে তো যদি যে বছর আইপিওতে যাবে এটা বছরের প্রথমে ডিসিশন নিতে হয়, কারণ আপনার অ্যাকাউন্টস প্রিপারেশন, অ্যাকাউন্টস স্টাইল, প্লাস হচ্ছে লিগাল যে কমপ্লায়েন্স গুলো আছে এগুলোকে মোটামুটি লম্বা সময়ব্যাপী ঠিক করতে হয়। তো বোর্ড যেহেতু বললো যে এখন এই বছর অ্যাকাউন্টস নিয়ে দিতে হবে, তো আমরা বললাম যে এটা আসলে ডিফিকাল্ট, এটা আসলে, তো আমার এমডি সাহেব বললো যে আপনি পারবেন, আমাদের বিশ্বাস আছে, চেষ্টা করেন। ওই সময় মানে বদরুদ্দিন স্যারও ছিলেন, তো স্যার বলতেছে আজ এটা মনে সম্ভব হবে না, কারণ এতগুলো মানে আপনি জানেন যে আইপিওতে যাওয়ার সময় আপনাকে অনেকগুলো থার্ড পার্টি ইনভলভ থাকে,
3: থাউজেন্ডস অফ ডকুমেন্টস,
2: আবার ডেডলাইন আছে, আপনাকে 30 সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। তো আমি বললাম যে আল্লাহর উপর তাওয়াক্কাল করে চেষ্টা করি, সর্বোচ্চ করে দেখি, ইনশাল্লাহ হবে। তো এইটা আসলে বড় চ্যালেঞ্জিং ছিল যে এই শর্ট পিরিয়ডের ভিতরে সবগুলো কাজকে কমপ্লিট করা, এবং আলহামদুলিল্লাহ এটা খুবই স্ট্রাগল ছিল। আমার মনে আছে যে রাতে 4টা পর্যন্ত অফিস করে পরে সকালবেলা আবার 7:30 বাজে অফিসে ঢুকছি। তো এই সময়গুলো ছিল আর কি, বাট এটা এনজয়েবল। সবচেয়ে বড় হচ্ছে আমি এবার আমার টিম কাজটাকে এনজয় করতাম, আমার যেহেতু আপনার এই সময়টাকে এক্সট্রা সময় দিতে হতো। আমার মনে পড়ে যে আমাদের 5টা বাজে যখন অফিস শেষ হয়ে যেত, তো আমি সবাইকে বলতাম যে সবাইকে নিয়ে ফ্লোরে আসতাম, আমি আবার প্রত্যেকটা কলিগের সাথে বসে বসে কাজ করতাম যে তাদেরকে বুঝে দেওয়ার জন্য, যারা তাদের ওনারশিপটা ডেভেলপ করে। তো ওদেরকে বললাম যে সবাই তো এখন চলে যাচ্ছে, কয়টা বাজে, 6টা ধরে নেন যে আমরা সকাল এই মাত্র আমাদের 10টা বাজলো আমরা অফিসে ঢুকলাম, ফ্রেশ হয়ে আপনাদের কি লাগবে বলেন, কি সাপোর্ট লাগবে, কি দেবে, কি করতে হবে, কি খাবেন বলেন। তো আগে খাওয়া অর্ডার দিতাম যে যেটা খাবেন বলো সেটা নিয়ে আসে। তো এভাবে ইনফ্লুয়েন্স করে ওদেরকে জানিয়ে লেট নাইট পর্যন্ত, যে কারণ আপনি ডিমোটিভেটেড এমপ্লয়ি থেকে তো ভালো কিছু পাবেন না, ওদেরকে মোটিভেট করে সবাইকে দিয়ে কাজটা করে নেওয়া, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং আলহামদুলিল্লাহ সবাই এরকম ছিল, যে কারণে আমি দেখি যে আমার যতগুলো জায়গায় কাজ করেছি, আমার প্রিভিয়াস কলিগ বলেন, বর্তমান কলিগ বলেন, সবাই আমার উপর খুব রিলাই করে, সে আমার সিনিয়র হোক আর জুনিয়র হোক,
3: এইটা একটা তোমার কোয়ালিটি। আচ্ছা এই প্রতিষ্ঠানটা কেমন কাজ করার জন্য, নতুন ছেলেদের আসার জন্য কেমন?
2: আপনি জানেন যে এই মুহূর্তে তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ভেরি গ্রোয়িং, এবং আপনার কর্পোরেট কালচার যদি কোনো ইন্ডিভিজুয়াল সেক্টর বলে, তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টর ইজ দ্য বেস্ট ওয়ান, বিশেষ করে টপ 20 বা 30, ইভেন 30 পর্যন্ত।
3: তুমি তো ইন্টারভিউ সেক্টর গুলো ইন্টারভিউ বোর্ডে থাকো, হ্যাঁ আমি যতটুকু জানি এখানে সব ডিপার্টমেন্টের ইন্টারভিউতে তো তুমি
2: মোটামুটি মোটামুটি, এখন তো কম থাকি সময় পাই না, বাট একসময় সবগুলো।
3: কতটুকু আসলে তুমি তাদেরকে সাজেস্ট করো যে এখানে আসার জন্য, পপুলারে আসার জন্য?
2: না আমি হচ্ছে যে ধরেন আপনার একটা জিনিস হলো, আমাদের এটা একটা বড় সমস্যা, যারা ক্যারিয়ারের প্রথম দিক থাকে ওরা নিজেদেরকে মানে প্রপারলি অ্যাসেস করতে পায় না। যেমন আমার মনে আছে আমি আমি একজনকে নিয়ে আসছি এরকম, সে এক জায়গায় 60,000 টাকা বেতন পেতেন।
3: আচ্ছা
2: তখন আমি বললাম যে আপনি যদি 60,000 টাকা ওই ইন্ডাস্ট্রিতে থাকেন, 60,000 টাকা বেতন পাইলেন, কিন্তু আপনি এই ইন্ডাস্ট্রিটাতে আসেন, আমি আপনাকে এই পজিশনে 45-45 বেশি দিতে পারবো না, কিন্তু আপনার সুবিধাটা কি, আপনি কোথায় যেতে পারবেন, সেগুলো আপনি ওনাকে দেখালাম যে একটা ভালো স্ট্রাকচার। বাট ফার্মা ইন্ডাস্ট্রিতে একটা বড় সুবিধা হচ্ছে অনেক ফিউচার বেনিফিট থাকে, লং টার্ম জব করলে আপনি মোটামুটি এক ধরনের সেভিংস তৈরি হয়। তো তো মোটামুটি ওগুলো ধরে দেখলাম যে সবাই অ্যাট্রাকটিভ, কারণ হচ্ছে যে এখানে একটা ভালো কালচার আছে। প্রতিটা এমপ্লয়ের জন্য ধরেন আপনার ঢাকা শহরের যে আপনার ট্রাফিক জ্যাম, কার ফেসিলিটি মানে গাড়ির ফেসিলিটি থাকে, তারপর হচ্ছে যে আপনার ওখানকার লাঞ্চ ফেসিলিটি মানে একজন মানুষের কর্পোরেটে যে ফেসিলিটিগুলো দরকার ফরমান্ডিসিতে অলমোস্ট সবগুলো আছে, যে কারণে হচ্ছে ওরাও অ্যাট্রাকটিভ হয়। বাট অনেকে হচ্ছে যে যেমন আমি যাদের জন্য ইন্টারভিউ নিই, আমি ওদেরকে ক্যালকুলেশন করে দেখাই দিই যে তুমি যদি এখন 5,000-10,000 টাকা বা কিছু টাকার জন্য অন্য জায়গায় যাও, ক্যারিয়ারটা কিন্তু তোমার ওই জায়গায় গিয়ে কিন্তু থেমে যাবে।
3: আচ্ছা,
2: তো দেখলাম যে মোটামুটি সবাইকে ম্যানেজ করা যায় আর কি।
3: আর শেষ মানে সব প্রশ্ন আমার প্রশ্ন করা শেষ, এখন হচ্ছে যারা আমাদের শ্রোতা এবং দর্শক যারা আছে তাদের ইয়েটা দরকার, কিছু সাজেশন তাদের জন্য ক্যারিয়ার সংক্রান্ত।
2: এটা খুব থ্যাংক ইউ আপনার শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে, আমাদের যেহেতু আমাদের বেশিরভাগ শ্রোতারা হচ্ছে ইয়াং জেনারেশন, তো আমাদের দেশ বলেন পৃথিবী বলেন তো তাদের দিকে তাকিয়ে আছে, তাই না? তারা যদি ভালো করে তাহলে বাংলাদেশ ভালো করবে, তারা খারাপ করলে বাংলাদেশ খারাপ করবে। এখন অনেকেই বলে, বিশেষ করে আমাদের সিনিয়ররা অনেকে বলে যে এখনকার জেনারেশনটা কিন্তু আমাদের মতো না, আমরা মুরব্বীদের প্রতি খুব মানে উইদাউট জাস্টিফিকেশন এক্সপেক্ট করতাম, কিন্তু এখনকার ছেলেরা অত্যন্ত লজিক্যাল, তারা লজিক ছাড়া কাউকে কিন্তু এক্সপেক্ট করবে না। তা আমাদের যারা আমরা মোটামুটি মিড এজ বা তার উপরে আছে, আমাদের উচিত হচ্ছে যে খুব লজিক্যালি সবাইকে ডিল করা। আর এখন যেহেতু টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স একটা সময়, এই সময় সবার প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনি আপনার সময় এবং শ্রমকে আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট অথবা আপনার ইফিসিয়েন্সি ডেভেলপমেন্ট যেটা বলি এটাতে ইনভেস্টমেন্ট করার জন্য রিকোয়েস্ট করে যে আপনি এখন দৌড়াদৌড়ি না করে, বিশেষ করে আমরা যেহেতু অনলাইনে অনেক সময় নষ্ট করি, এই সময়গুলোকে আমাদের পার্সোনাল সফট স্কিল ডেভেলপমেন্টের ইনভেস্টমেন্ট করা উচিত। আর খুব ধৈর্যশীল হতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না, আমরা যে কাজে করি না কেন একদিনে কিন্তু অনেক কিছু হয় না। সুতরাং অনেকে হচ্ছে খুব কেরিয়ারের প্রথম দিকে খুব দৌড়াদৌড়ি করে, এটা করা যাবে না। ভালো বস ভালো প্রতিষ্ঠান এটা খুব ইম্পর্টেন্ট, তো এটাকে নিয়ে ভালোভাবে তার সময়টাকে ইনভেস্টমেন্ট করা এবং ভালোভাবে কাজ করতে হবে, এটা হচ্ছে সাজেশন আর কি। আর হচ্ছে যে আইটি, যেহেতু আইটির যুগ, যে যে প্রফেশনে থাকো না কেন আইটিতে এক্সপার্ট হইতে হবে এখন এখন যে সময় আসছে, এটা সবার প্রতি রিকোয়েস্ট থাকবে। প্লাস হচ্ছে যে আপনার দেশের কথা চিন্তা করতে হবে, যেমন আপনার আমি অনেককে বলি যে মাইগ্রেশন যারা আমাদের হয় এখন তো একটা বড় অংশ চলে যাচ্ছে, এটা আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে ধরেন আমি আমেরিকা চলে যাচ্ছি, তো আমেরিকা যদি আমার জন্য কেরিয়ারে হতো তাহলে আল্লাহ যিনি আমাকে বানাইছেন উনি তো আমাকে আমেরিকা পাঠাতে পারতেন, উনি বাংলাদেশে কেন পাঠালেন? নিশ্চয় আমাকে দিয়ে এই জাতির জন্য কোনো না কোনো কাজ করার জন্য এই দেশে পাঠাইছেন। মাইগ্রেশনকে আমরা খারাপভাবে দেখি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন ব্যাপক দেশের বাইরে চলে যাচ্ছে, বেটার হচ্ছে এই দেশে কিছু হয় না কিছু হবে না এটা না বলে তার সর্বোচ্চটা দিলে আমার মনে হয় এটা একটা সুনাম দেশ তৈরি হবে। সবার প্রতি রিকোয়েস্ট হচ্ছে দেশটাকে ভালোবাসা, ভালোবেসে দেশের কল্যাণের জন্য কাজ করা উচিত, এটার জন্য সবাইকে একটু কনসেন্ট্রেট হওয়া উচিত।
3: চমৎকার বলেছ আজম, আমরা আজকে এখানে শেষ করব, আর সামনের দিকে যেতে চাচ্ছি না, সময় খুব সংকীর্ণতা আছে, স্বল্পতা আছে। আর আজম অনেক ধন্যবাদ ঢাকা এফএম 90.4 পক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আর হচ্ছে আমরা অনেক ভালো ভালো তথ্য পেলাম এবং অনেক ভালো সাজেশন পেলাম আমাদের ইয়াং জেনারেশনের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা এফএম 90.4 এর এই প্রোগ্রাম আয়োজনের পিছনে যারা কাজ করেছে, আমাদের মিজান ভাই আছেন, আমাদের শ্রীফাত আছেন, আমাদের সুশান্ত দা আছেন, যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি, দেখা হবে সামনের অনুষ্ঠানে, কথা হবে। আল্লাহ হাফেজ।
2: আল্লাহ হাফেজ।

0: 92.4.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: টাইম চেক, এখন সময় রাত 8টা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: উফ, শান্তি নাই রে।
4: আছে।
3: কই?
4: ঢাকা FM টিউন করেন,
3: তারপর
4: পাবেন
3: কি?
4: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গান সুরে সুরে।
5: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সবকিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: 90.4 FM।

0: তারা আমাদের সকলের প্রাণের কথাগুলাই বলেছেন, এই জন্য আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মনিরুল্লক চৌধুরী সাহেব যারা বক্তব্য রেখেছেন তাদের সবার মধ্যে উনি বয়োজ্যেষ্ঠ, কিন্তু উনার কথার মধ্যে গরম এবং নরম প্রচুর রস ছিল। তিনি তার রসের মধ্যে আলোচনাটাকে হারিয়ে ফেলেননি, বরঞ্চ রস দিয়ে ফুটিয়ে তুলেছেন, এটা তার আর্ট। এই জন্য তাকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় বলে থাকি যে পজিশন অপজিশন মিলেই তো হাউস পূর্ণ হবে, আর এই হাউসের প্রতি সারা দেশবাসীর প্রত্যাশা। আমরা আজকে যাদের কথা বলছি তারা আমাদের কারো না কারো ভাই, কারো পিতা, কারো সন্তান, কারো আপন আত্মার আত্মীয়। তাদের কান্নাগুলা সব আমাদের সামনে আসে না, এমনকি তাদের পরিবারের সদস্যদের সামনেও আসে না। প্রবাসীরা দুই ভাগে বিভক্ত, একটা অংশ যারা কার্যত রুজি রোজগারের জন্যই পা বাড়ান, এই পর্যায়ে এশিয়ার প্রায় সবগুলা দেশই পড়ে, সেখানে তাদের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অল্প কিছু সংখ্যক ভাগ্যবান মানুষ যারা ইনভেস্টর ক্যাটাগরিতে হিউজ পরিমাণে ইনভেস্ট করে সেখানে তারা একটা স্ট্যাটাস পান, কিন্তু তা হাজারেও একজন হবে না, এ সংখ্যা আরো কম। বাকি সকল আমরা তাদেরকে শ্রমিক বলি, আমি শ্রমিক বলতে নারাজ, তারা সবাই শ্রমিকও নন আসলে। এর মাঝে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কর্মকর্তা হিসাবে অনেকে দায়িত্ব পালন করেন, আমি এই শব্দটার পরিবর্তন চাই, তাদের জন্য সম্মানজনক কোন শব্দ ব্যবহার করা, এক শব্দে সবাই অ্যাকোমোডেট হবেন। আমরা খুবই আনন্দিত আমাদের এই হাউসে বাংলা উর্দু ফার্সি কবিরাও আছেন, তারা যদি এরকম কোনো ভালো শব্দ নিয়ে আসেন যেটা অন্তত তাদেরকে মানসিকভাবে কিছু সান্ত্বনা দেবে যে দেশ তাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে দেখে, তো আমি অনুরোধ করব এই শ্রমিক এবং রপ্তানি এই দুইটা শব্দ পণ্য রপ্তানি হয় মানুষ রপ্তানি না হোক, এটাকে একটা সম্মানজনক জায়গায় আমরা নিয়ে যাই। মাননীয় স্পিকার, যারা বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে যাচ্ছেন তারা সাধারণত ফিরে আসার নিয়তে যান না, তারা যান সেখানে যাদের ফিনান্সিয়াল এবিলিটি আছে পিতামাতার, তাদের সন্তানরা যায় নিজ দায়িত্বে নিজ খরচে, আর যাদেরকে আল্লাহ তাআলা চমৎকার মেধা দিয়েছেন, মা বাপ গরিব, তারা যায় ফুল ব্রাইট বা কোনো ধরনের স্কলারশিপ নিয়ে। এই দুই শ্রেণী আমাদের এসেট, তারা সেখানে শিক্ষা নেওয়ার পরে ওই সংশ্লিষ্ট দেশগুলোতে সার্ভিস দিচ্ছে। ইতিমধ্যে শুনেছেন বিমানে যে ওয়াইফাই সংযুক্ত হয়েছে এর মেইন কারিগর ব্যক্তিটি কিন্তু বাংলাদেশের, তার টিমে 13 জন ছিল, সেই লিড করেছে টিমকে। 4G থেকে 5G নেওয়ার ফার্স্ট স্টেপটা যিনি নিয়েছেন তিনিও একজন বাংলাদেশি, অবশ্য এখন তিনি বাংলাদেশের একটা বিশেষ জায়গায় সার্ভিস দিচ্ছেন। এই ধরনের মণিমুক্তাগুলো দেশ থেকে চলে গেল আমরা দেশকে সাজাবো কি দিয়ে, এই জন্য আমি ফিল করি।
1: শুনছেন ঢাকা FM 90.4।

মূল্যায়ন করেছে, সসম্মানে তাদেরকে দেশে ফিরিয়ে এনেছে। উদাহরণস্বরূপ বলতে পারি পাশের দেশ ভারত, একসময় তাদের দেশে সেই রকম স্কিল হ্যান্ড কোনো কার্ডিয়াক সার্জন ছিল না, তারা দেবী সেটিকে তাদের মুক্তাকে তাদের দেশে ফিরিয়ে এনেছে এবং তাকে বলেছে তুমি কি চাও, সে বলেছে আমি টাকা পয়সা চাই না, আমি একটু সম্মান চাই আর আমার কাজের জন্য আমি একটা কমফোর্ট জোন চাই। বিদেশে যাদের সাথে কথা হয়েছে আমাদের সেই মণিমুক্তাগুলো একই কথা বলে যে আমরা একটু সম্মান চাই এবং একটা কমফোর্ট জোন চাই, যাতে কোনো ধরনের অজাতিত হস্তক্ষেপ ছাড়া আমি আমার মেধার স্ফুরণ এবং বিকাশ ঘটাতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে খুবই প্রীত হতাম, ভালো লাগতো, কথাগুলো সরাসরি তিনি শুনতেন, নিশ্চয়ই কেউ না কেউ তাকে এগুলা কনভে করবেন বলে আমি আশা করি। আমি অনুরোধ করব যে তিনি এই বিষয়টার প্রতি অবশ্যই গুরুত্ব দেবেন। আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি তিনি যেন ইন্টেলেকচুয়াল রিমিটেন্সটাকে গুরুত্ব দেন, তাহলে সমাজের বহু জায়গায় আমরা নূতনত্ব খুঁজে পাব এবং তাদের মেধা এই জাতিকে সকলের সাথে একত্রিত হয়ে সামনে এগিয়ে নেবে। আমি এটা বলছি না যে তারা না হলে আমাদের দেশ চলবে না, তবে আমি এটা জোর দিয়েই বলছি তারা হলে এই দেশটা আরো ভালো চলবে। আরো যেখানে ভালো চলবে সেখানে আমরা কেন তাদেরকে উপেক্ষা করব? এই লোকদের আরো কিছু বঞ্চনা আছে, তারা সাধারণত মারা গেলে এদেশে এখন আর ফিরে আসে না, একসময় দুই দিন পাঁচ দিন সাত দিন ১৩ দিন ১৫ দিন পরে তাদের লাশ ফেরত আসত। এখন সবাই বুঝেছে যে এই কাজটা সঠিক নয়, বরঞ্চ তাদের ফ্যামিলি নিয়ে যে দেশে তারা থাকেন এখন তারা চেষ্টা করেন লাশটা যেন ওখানেই দাফন হয়ে যায়। তাদের এখানে আমাদের কাছে এইরকম কোনো চাহিদা নেই যে আমাদের লাশটা বিদেশে নিয়ে যান, কিন্তু তারা জীবন্ত যখন আসে তখন লাশের চাইতে খারাপ পরিণতি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ভোগ করতে হয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি না, এমনকি কারো কারো আপন জন আপন ভাই তাকে তার প্রপার্টি থেকে ডিপ্রাইভ করে, বিভিন্ন ধরনের আইনের জটিলতায় ফেলে দেয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আর পাশের বাড়ির লোকেরা তো আছে, সেখানে যদি পরিচিত আগে থেকেই বিরাজমান কোনো শত্রুতা থাকে সেটা আবার আগুনের মধ্যে ঘিল ঢেলে দেয়। এই সমস্ত জটিলতায় তারা যখন পড়ে আইনের আশ্রয় নেন তখন যেখানে গিয়ে তারা সাশ্রয়টা চান, শান্তিটা খুঁজে পেতে চান, ওখানে গিয়ে আরেক দফা তারা হয়রানির মুখোমুখি হন। ওখানে যাওয়া মাত্রই তাদের কাছে বিরাট অঙ্কের একটা কিছু চেয়ে বসা হয়, কারণ মনে করে এই লোকগুলা টাকার মেশিন, চাইলেই পাওয়া যাবে, আমি চাইব না কেন? যদি কেউ টাকা দিতে পারলো তো হয়তো তার কিছু কাজ হলো, যদি দিতে পারলো না তাহলে চোখের পানি মুছে মুছে আবার দেশ থেকে তাকে বিদায় নিতে হলো। তাদের এই কান্নাগুলো আছে। জমি ট্রান্সফারের ব্যাপারে কিছু জটিলতা নতুন করে তৈরি করে গেছে প্রিভিয়াস ফ্যাসিবাদী সরকার। আমি বর্তমান সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব সেই বিষয়গুলো দেখা দরকার, কগনিজেন্সে নেওয়া দরকার। মাননীয় আইনমন্ত্রী আছেন, যেখানে যেটুকু এটাকে ডিফিউজ করা যায়, ইজি করা যায়, রিলিজ করা যায় সেটা অবশ্যই করা উচিত, কারণ আমরা তাদেরকে বাদ দিয়ে আমরা নই, তাদের সহই তো আমরা। আর এশিয়াতে যারা আছেন তাদের কান্নাটা অন্যরকম, তাদের ব্যাপারে অনেকেই কথা বলে গেছেন, আমি কথাগুলো রিপিট করব না যেহেতু তারা অলরেডি বলে ফেলেছে। তারা কাঁদে কিন্তু আপনজনকে চোখের পানি দেখায় না, চোখের পানি লুকিয়ে কাঁদে, ভিডিও কলে কথা বলে, আর্টিফিশিয়াল হাসি দেয়। অনেকের সাথে এরকম কথা হয়েছে, আমি জিজ্ঞেস করি তোমাদের এই বুবা কান্নার খবর কি তোমাদের আপনজন জানে? কয় আস্তাগফিরুল্লাহ, এগুলো জানানো যাবে না। আমরা কষ্টে আছি, ওদেরকে কষ্টে ফেলতে চাই না, ওরা বুঝুক যে আমরা ভালো আছি, তাহলে আমাদের কষ্ট আমরা কিছুটা ভুলে থাকতে পারবো। এখানেও কাঁদবো ওখানেও কাঁদবে এত হয় না, এরা কত মহৎ, নিজের কান্না বুকে চেপে আপনজনকে ভালো রাখে, দেশকে ভালো রাখে। এই লোকগুলোকে আমরা কি আসলে আপনজন হিসেবে নিতে পেরেছি? আমি দেখি না, কষ্ট লাগে। আমরা কি একটু তাদেরকে আপনজনের চাদর দিয়ে জড়াই ধরতে পারি না? মাননীয় স্পিকার, কেউ মরার জন্য বিদেশে যায় না। আমাদের এই ভাই এবং বোনেরা
যায় দুটা পয়সা রুজু করে পরিবারকে দিবে, দেশকে সাপোর্ট করবে, তারপরে দেশে চলে আসবে। কিন্তু আল্লাহ তাআলা কার মৌতের ফয়সালা কোথায় করে রেখেছেন আমরা কেউ জানি না। তারা যখন কেউ মারা যায় তখন তাদের লাশ টানিয়ে টানাটানি হয়, আপদজনরা চায় শেষবারের মতো অন্তত মুখটা দেখি, এ লাশ আসবে কিভাবে? সে তো রক্ত পানি করা, ঘাম জড়ানো, যা রুজি করেছিল সবটাই পাঠিয়ে দিয়েছে। আমিও তাদের দুই একটা মেসেজ যাওয়ার সুযোগ নিয়েছি ইচ্ছা করে, চিন্তা করা যায় না সেই লোকগুলো এখানে থাকে কিভাবে, খায় কি, ঘুমায় কিভাবে। জনাব বরকতুল্লাহ বুলু সাহেব বলেছেন যে অতি নিম্ন ওয়েজে তারা সেখানে চাকরি করে, এদিকে পুষায় না, তারা আজিদের দিকে চেয়ে থাকে কেউ তাদেরকে একটু স্নেহ আদর করবে কিনা। কেন এটি কেন হবে? অন্য দেশের লোকেরা তো এরকম হয় না, এইখানে ওই সিন্ডিকেট চক্র বসে আছে, এই লোকগুলো।

0: আওতায় এনে দশজনকেও যদি শাস্তি দেওয়া হয়, আমি বিশ্বাস করি ওদের সবগুলার কায়েল্লুম করা হয়। আমরা যদি সিনসিয়ারলি এই কাজগুলো করতে পারি, এই সরকারের ক্রেডিট, এই দলের যিনি জন্মদাতা ছিলেন, এই জানালা তিনি খুলেছিলেন, তাদের আমলে এসে যদি আমাদের প্রবাসী ভাই বোনদের বঞ্চনা দূর হয়, তাহলে তাদের নামটি ওদের হৃদয়ে স্মারক করে লেখা হয়ে যাবে। কিন্তু চমৎকার চমৎকার কথা এখানে আমরা ওড়ালাম, কাজের কাজ কিছুই হল না, যেই তিমিরে সেই তিমিরেই থাকল। তাহলে শুধু এই সরকার ডিসরেসপেক্ট,
1: আমরা সবাই ডিসরেসপেক্ট।

0: তাহলে তাদের আত্মা যেমন শান্তি পাবে আমাদের আত্মা শান্তি পাবে। একটা বিশেষ বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অনেকে বলেছেন, আমি পার্টিকুলারলি জিজ্ঞেস করেছি তাদেরকে তোমাদের সমস্যাগুলো কোথায়। তারা বলেছে আমরা তো আগে করেছি কনভেনশনাল পাসপোর্ট, এরপরে করেছি আমরা MRP, এখন এই পাসপোর্ট করতে গেলে MRP এবং আমাদের NID এই দুইটা হুবহু মিল থাকতে হবে। আমাদের অফিস ল্যাপসেসের কারণে ওই আকার একার নামের একটু অধিক সেদিক, বয়সের একটু সামান্য তারতম্যের কারণে এখন আর ই পাসপোর্ট হচ্ছে না, ফলে আমরা কিন্তু অনেকে এখানে ইলিগেল হয়ে গেছি অলরেডি, আর কেউ কেউ হওয়ার উপক্রম। এই সংখ্যা শত নয়, হাজার হাজার।
1: প্রবলেমটা কিভাবে সর্ট আউট করে সলভ করা যায়?
0: কিন্তু মানুষগুলা তো আমাদের, এরা তো আমাদের অ্যাসেট, আমাদের এই অ্যাসেট গুলাকে কিভাবে আমরা এই ব্যাপারে হেল্প করতে পারি, এটা তাদের মেইন প্রবলেম। তার লিগ্যাল ইনস্ট্রুমেন্ট যদি তার হাতে না, তাহলে ওই দেশে থাকবে কিভাবে?

0: স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ফোয়ারা তাসমিম জানান, মানুষকে যাতে সাধারণ রোগের জন্য জেলা হাসপাতাল বা ঢাকায় ছোটাছুটি করতে না হয় সেজন্যই এই উদ্যোগ। মা ও শিশু সেবা সহ কিছু রোগ নির্ণয়ের উপযুক্ত করেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে গড়ে তোলা হবে বলে জানান তিনি।
1: মানুষকে যাতে সেবার জন্য বড় বড় টার্সিয়ারি হসপিটালে যাতে না যেতে হয়, যাতে প্রাথমিক চিকিৎসাগুলো এবং আরো কিছু যে সমস্ত এসেনশিয়াল চিকিৎসা আছে, এর মধ্যে মা ও শিশুর স্বাস্থ্য কিংবা যেগুলো আমাদের কমন প্রবলেম বা কিছু নাম, এ সমস্ত সার্জারি সম্ভব উপজেলা লেভেলে, সেগুলো যাতে করতে পারে।
0: এদিকে জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কারিগরি সহায়তায় এই অ্যাম্বুলেন্সগুলো তৈরি করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আজ চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ্যমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের সিএমজি পঞ্চম সম্মেলনের উদ্বোধন করেছেন। এবারের সিএমজি সম্মেলনের প্রতিপাদ্য গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ, দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের প্রায় 300 প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বাংলাদেশ সরকার ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB-র মধ্যে 250 মিলিয়ন মার্কিন ডলারের বাজেট সহায়তা ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD-র অতিরিক্ত সচিব মোহাম্মদ আসান কিবরিয়া সিদ্দিকী এবং AIIB-র পক্ষে পাবলিক সেক্টর ক্লায়েন্টস ডিপার্টমেন্ট রিজিয়ন 1-এর মহাপরিচালক রজত মিশ্র চুক্তিতে স্বাক্ষর করেন। ERD-র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান জানিয়েছে আফগান সীমান্তে পাকিস্তানি বিমান হামলায় অন্তত 26 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ এক্স পোস্টে একথা জানান। তিনি বলেন, পাকিস্তানি তালেবানের গোপন আস্তানা ও নিরাপদ ডেরা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে আফগান সরকার বলছে নিহতদের মধ্যে 13 জন বেসামরিক নাগরিক, যাদের অধিকাংশই শিশু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি চুক্তিতে পৌঁছাতে দীর্ঘ শত্রুতার জন্য ইরানকে মূল্য দিতে হবে। তিনি আজ তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান সম্পূর্ণ পরাজিত হয়েছে এবং তাদের কাজের চেয়ে কথা বেশি। একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জেরে যুক্তরাষ্ট্র আজ ভোরে ইরানে বিমান হামলা চালায়। জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে পাল্টা হামলা চালায় ইরান। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের একটি বস্তিতে বন্দুকধারীদের গুলিতে অন্তত 12 জন নিহত ও 9 জন আহত হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থলেই 8 জন পুরুষ ও 3 জন নারী প্রাণ হারায় এবং আরও 1 জন পুরুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র একদিন বাকি। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে করাবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এবারের আসরের আয়োজন করেছে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। ক্রিকেট। আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 11টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 3 ম্যাচ সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার, জাতীয় সংসদে জানালেন প্রধানমন্ত্রী। 2026 27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ আগামীকাল। এটি হবে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট। সশস্ত্র বাহিনীর মর্যাদা রক্ষায় পেশাদারিত্ব, ঐক্য ও শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। মেধার বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান ডাক্তার জুবাইদা রহমানের। আফগানিস্তান সীমান্তে বিমান হামলায় 26 জন তালেবান নিহত, দাবি পাকিস্তানের। এবং আগামীকাল পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর। খবর শেষ হলো।
5: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি।

0: তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11:00।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: destination, Ag Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: Ghaka FM 90.4 app. Just download, install and enjoy.

You're listening to Taka FM 90.4. Time check. এখন সময় রাত 11টা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন।
0: স্যার
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন আম্বার আইটি ডট কম ডট বিডি। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা।

0: ফেলেন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: টাইম চেক, এখন সময় রাত তিনটা,
1: সবার সাথে 90.4।

বেহেস্তে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আয় মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
2: সবার সাথে।